জীবনকে দেখেন, যার কাছে জীবন যেভাবে উঠে আসে তার ছবি, তার প্রতিচ্ছবি। কোনো একটা শনিবারের সকাল প্র্যাকটিস চলছে, আর শনিবার দিনকে একটু ভিড় হয়, তার কারণ সেদিনকে যারা গার্জেন আছেন, অভিভাবকরা, তারাও খেলা দেখতে আসেন। মানে কেমন প্র্যাকটিস ম্যাচ চলছে তাদেরকে দেখতে আসার একটা অনুমতি দেওয়া হয়। সেদিন প্র্যাকটিস ম্যাচে গুরু বক্সী অর্থাৎ ব্যাটসম্যান আঘাত পেল, তো ব্যাটসম্যানের আঘাতে টিম নড়বড়। এদিকে বল যে কোথায় গিয়ে পড়েছে তা খুঁজেও পাওয়া যায়নি। তালুকদার স্যার চিন্তায় পড়লেন, সামনে বড় ম্যাচ, তারপর সিলেকশন কি হবে, আগামীকাল রবিবার মিটিং আছে, দল ঘোষণা করতে হবে। এখন সবথেকে চৌখস এবং দক্ষ ব্যাটসম্যান যদি আঘাত পায় তাহলে তার জায়গায় কে খেলবে, কে অত ভালো স্কোয়ার ড্রাইভ মারবে, কি হবে, এরকম সাত পাঁচ ভাবতে ভাবতে তিনি তো খুবই চিন্তা করছেন। এবং বল খুঁজে পাওয়ার জন্য এদিক ওদিক সবাইকে পাঠালেন, কিন্তু বলটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতুল মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনে আর দেখে শেষ পর্যন্ত বল কোথায় খুঁজে পাওয়া গেল, বলটা আদপে খুঁজে পাওয়া গেল কি না, এবং কার কাছে বলটা আছে।

বল খোঁজা চলছে, বোলার অবিনাশ বেশ অনেকক্ষণ পর বলটা খুঁজে নিয়ে এলো। এসে বলল, স্যার এই নিন বল, দূরে ঝোপে নদীর ধারে পড়েছিল, ওই যে যেখানে ওই মাঝি মাল্লারা থাকে ওইখানে স্যার, কিন্তু একজনকে দেখলাম। তালুকদার স্যার বললেন, কি দেখলে? স্যার ওই আমাদের যে গুরু বক্সি আহত হয়েছে না, ওর মতন করে প্র্যাকটিস করছে, মানে ছেলেটা কিন্তু দারুণ ক্রিকেট খেলে, বাচ্চা ছেলে, বেশি বয়স নাই, 14-15 হয়তো হবে, ব্যাটটা যদিও ভাঙা কিন্তু দারুণ গ্রিপ স্যার, নাম জানি না তবে চেহারাটা বেশ সুন্দর, দেখে মনে হলো রীতিমতো এক্সারসাইজ করে, তাই নাকি? স্যারের চোখ মুখ তো খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। উনি বললেন, কে রে, চল তো দেখি। পরের গান লোপামুদ্রা মিত্র।

0: তালুকদার স্যার ক্লাবের সবাইকে নিয়ে চলে এলেন সেইখানে। দেখলেন সূর্যের প্রখর রোদের তাপকে উপেক্ষা করে শ্যামলা রঙের এক কিশোর হুক পুল আপার ড্রাইভ স্কোয়ার ড্রাইভ প্র্যাকটিস করছে আরও কয়েকজনের সঙ্গে। মুগ্ধ চোখে তিনি দেখলেন 22 গজের পিচের রক্ষাকর্তা এসে গিয়েছেন, তার সামনে দাঁড়িয়ে আছে কোনো শ্যামলা রঙের কিশোর নয়, এক বীর, মহাকাব্যের বীর। তিনি জিজ্ঞেস করলেন, কে তুমি?
1: আমি শিবম।
0: কোন স্কুলে পড়ো?
1: কোন ক্লাস?
0: কোন ক্রিকেট কোচিংয়ে যাও? মানে কে তোমাকে শিখিয়েছেন কে?
1: শিবম উত্তর দিল, আমার স্কুলের নাম গোল্ডেন স্টার স্যার, আর আমার স্যারের নাম রামানন্দ তালুকদার।
0: শিবম স্যারের পায়ে হাত দিয়ে প্রণাম করল, রামানন্দ মাথায় হাত রাখলেন, বললেন, একলব্য মাঠে আয়, প্র্যাকটিস করবি, নদীর পাড়টা ঠিক প্র্যাকটিস করার জায়গা নয়। কখন কি হয়ে যায় স্রোতস্বিনী নদী, আমি চাই না একজন ভালো ব্যাটসম্যান দেশের ভবিষ্যৎ নদী গর্ভে তলিয়ে যাক। আর হ্যাঁ, তোকে কিন্তু কাল থেকে স্কুলে যেতে হবে, পড়াশোনা করতে হবে, কারণ এই দেশ আর বিদেশের অনেক বড় বড় মাঠ তোমার জন্য অপেক্ষা করে আছে, সেখানে গিয়ে খেলতে হবে, সকলের সঙ্গে কথা বলতে হবে, তার জন্য পড়াশোনাটা খুব জরুরি। কাল থেকে মাঠে চলে আয়, বাকিটা আমি বুঝে নেব। গল্পটা এই পর্যন্তই, এরপর পাখি উড়ে যাবে অনেক দূরে, অসীমে অনন্তে, সেখানে তার নিজস্ব ঠিকানা সে খুঁজে পাবে, অনেক বেশি প্র্যাকটিস করবে, বড় গাছ হবে, মহিরুহ হবে, যার ছায়ায় ছোট ছোট গাছগুলো থাকবে, নিজে বড় হবে, অন্যকেও বড় হতে সাহায্য করবে। বিদিশা মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

এবার চিঠি পড়ার পালা। পরপর চিঠি পড়ব, চিঠি পড়ব না, সত্যি চিঠি তো পড়ব, যা মেসেজগুলো এসছে সেগুলো তো চিঠি এক ধরনের, তাই না? আচ্ছা, সুপ্রভাত। ভোরের আকাশ জাগে যখন, শিশির ভেজা ক্ষণে চিরন্তনী আসে তখন মধুর সুরের টানে। শুক্র শনি রবির ভোরে প্রেরণা দেয় প্রাণে, অসাধারণ গানের সুরে মন হারায় গানে। চিরন্তনী নতুন ভোরের নতুন স্বপ্ন নতুন দিনের গানে, সৌভিক ঢাকুরিয়া থেকে। আচ্ছা, এর পরের বন্ধু, সবকটা পরপর চিঠিগুলো পড়তে থাকি, আবার সেই চিঠি হলো মেসেজগুলো পড়তে থাকি। গুড মর্নিং চিরন্তনী, এখন আমি চিরন্তনী শুনছি আর মর্নিং ওয়াক করছি গানে গল্পে অতুলনীয় প্রোগ্রাম মোহাম্মদ আকবর মোল্লা, মহারাষ্ট্র। আচ্ছা, খুব ভালো। এরপর সুপ্রভাত দিদিভাই, শনিবারের চিরন্তনী আজকে ছোট্ট শিবমের চরম দারিদ্রতার মধ্যে বড় হওয়ার গল্প শুনছি, আর সাথে সুন্দর সুন্দর গান, ভীষণ ভালো লাগছে। মাধবী শীল, রহিমপুর, হুগলি। পরের বন্ধু কি পাঠিয়েছেন, আজকে চিরন্তনী গান গল্প আসরে শিবমের গল্প, 22 গজের খেলা শোনাচ্ছে, নতুন কণ্ঠ নতুন ভঙ্গিতে ভালো লাগছে দিদিভাই, দণ্ডবত নমস্কার। প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং। নমস্কার আমাকে নয়, নমস্কারই এত বড় প্রতিষ্ঠানটিকে যা শতবর্ষের পথে এগিয়ে চলেছে ঝড় ঝঞ্ঝা বিপদ সব কিছুকে উপেক্ষা করে বা সহ্য করে। এরপর নিবেদিতা সেন, শেওড়াফুলি। গুড মর্নিং, শনিবারের চিরন্তনীতে শুনছি গান ও নতুন গল্প, আজ আপনাকে নতুন পেলাম। 15 বছরের শিবমের গল্প শুনছি, কোনো কাজে লেগে থাকলে এবং চেষ্টা থাকলে সফল হতেই হবে। আজ অনুষ্ঠানটি গানে গল্পে জমজমাট, খুব ভালো লাগছে। ভাদ্র মাসে পাকা তালের মোমো করা গন্ধের শুভেচ্ছা, ভাদ্র মাসা তালের বড়া, ঠিক ঠিক। আপামর চিরন্তনী শ্রোতা বন্ধুদের ইতিহাসকে সাক্ষী রেখে, আচ্ছা উনি চিরন্তনীর, হ্যাঁ চিরন্তনী শ্রোতা বন্ধু জানিয়েছেন এবং আরও লিখছেন কি উনি 26 আগস্ট 2026 আকাশবাণীর শতবর্ষে পদার্পণকে উনি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। বহুজন হিতায় বহুজন সুখায়, দূরকে যে কাছে নিয়ে আসে সেই তো আমার আপন। একদিকে যারা অমৃতলোকে চলে গিয়েছেন, বেতার শিল্পী, কলাকুশলী, পাঠক পাঠিকা, সাংবাদিক, অ্যানাউন্সার, সংবাদ পাঠিকা, সবাইকে শ্রদ্ধা ও ভালোবাসা। আচ্ছা, উচিলদহ কাছাড়িপাড়া থেকে শ্রী নিখিল রাউত ও শ্রীমতী মায়া রাউত, আর নেপালের হরপা বানের দুর্ঘটনায় যারা চলে গিয়েছেন তাদের জন্য উনি 1 মিনিট নীরবতাও পালন করেছেন। আচ্ছা, এর পরের লেখা, সুপ্রভাত চিরন্তনী, শুরু করলে ভাঙা ব্যাট দিয়ে, আমার শুরু হয়েছিল 1970 সালে এমনি করেই ভাঙা পেন্সিল আর ছেঁড়া বই নিয়ে। অনেকদিন পরে তুমি অতীতকে স্মরণ করিয়ে দিলে, তার জন্য তোমাকে ধন্যবাদ। ভালো থেকো, নিরঞ্জন সাউ, বিশপুর, হাসনাবাদ, উত্তর 24 পরগনা, তার মানে ইছামতি নদীর পার। আচ্ছা, এরপর এরপরে আসছে সুপ্রভাত চিরন্তনী, শিবমের এগিয়ে যাওয়ার গল্প শুনছি, খুব ভালো লাগছে। জীবনটা লড়াই, আমরাও শিখছি, এগিয়ে চলুন। সুন্দর উপস্থাপনা ধীরেন পাল, মেদিনীপুর শহর থেকে। আপাতত এই পর্যন্তই, এবার শেষ করি বন্দে মাতরম।

0: আকাশবাণী FM গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

বিনা শুনছেন 100.1 FM গোল্ডে প্রভাত বিনা 100.1 FM

সুপ্রভাত, শুভ সকাল সকলকে। 100.1 FM গোল্ড কলকাতা শুনছেন, শুনছেন অম্বিকাকে প্রভাত বিনায়। আজ 29 আগস্ট 2026, আজ বিশেষ একটি দিন এবং প্রভাত বিনায় আজকে আমরা জাতীয় ক্রীড়া দিবস নিয়ে কথা বলব। ন্যাশনাল স্পোর্টস ডে, ছোটবেলার দিনগুলোতে চলে গেলে, ফিরে গেলে তখন না গ্রীষ্মের ছুটিগুলোর কথা ভীষণ মনে পড়ে। কিভাবে আমরা উপভোগ করতাম ইনডোর গেমস, আউটডোর গেমস, সব কিছু নিয়ে যেন আজকে একটু স্মৃতিচারণ করতে ইচ্ছা করছে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো আছেন যারা মনোরম পথ পেয়ে সাইকেল চালিয়ে নতুন কিছু শিখে দিন কাটিয়েছেন। আবার হয়তো গ্রীষ্মের ছুটিগুলোর দিনগুলোতে কেউ হয়তো পাড়ার বন্ধু বা আত্মীয় স্বজনের সঙ্গে ব্যাডমিন্টন খেলায় মেতেছেন, আবার কেউ হয়তো সাঁতার শিখতেও গ্রীষ্মকাল কাটিয়েছেন। এই এত কিছুর মাঝেও, এই এত কার্যকলাপের মাঝেও মিল কিন্তু এক জায়গাতেই, শুধুমাত্র ছুটি এবং ছোটাছুটির মাঝে আমরা যেটা ভীষণভাবে পছন্দ করি, ভালোবাসি এবং যেই খেলার মাঠ আজ একেবারেই উধাও হতে চলেছে, তা হচ্ছে খেলাধুলো। খেলাধুলো যে শুধুমাত্র আনন্দের উৎস তা তো নয়, তার সঙ্গে শারীরিক শ্রম এবং ফিটনেসের ব্যাপারটাও ভীষণভাবে চলে আসে। নিজেকে সক্রিয় রাখার জন্য, শরীরকে সুস্থ রাখার জন্য, স্বাস্থ্যগত সমস্যার ঝুঁকি এড়াতে এবং অবশ্যই ভালো ঘুম যাতে হয়, মানুষ সুখী থাকতে পারে এবং তাদের মানসিক বিকাশ হয় প্রত্যেকটি মানুষের, এই এত কিছু কারণের জন্যই তো খেলাধুলোকে প্রতিটি মানুষের জীবনের অংশ করা উচিত বলে বলা হয়ে থাকে সবসময়। কিন্তু ওই যে আবারও বললাম, কোথাও গিয়ে আজ জাতীয় ক্রীড়া দিবসের দিনও মনে হচ্ছে খেলাধুলা বোধ হয় আজ ফোনের মধ্যেই সীমিত, ওই কম্পিউটারের মধ্যেই সীমাবদ্ধ হয়ে রয়েছে। খেলাধুলোর সঙ্গে একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। আজ জাতীয় ক্রীড়া দিবসের দিন আমরা সেই সমস্ত ইতিহাসের দিকে চোখ রাখব এবং এই মুহূর্তে ক্রীড়া এই শব্দটি প্রত্যেকটি মানুষের জীবনে শৈশবকালীন দিনগুলি কাটাচ্ছেন, এমন কিছু মানুষের জীবনটা কিভাবে কাটছে, শিশুদের জীবনে খেলাধুলো কোথায় রয়েছে, তাদের জীবনে আদৌ কি ওতপ্রোতভাবে জড়িত খেলাধুলো, কিভাবে তারা খেলাধুলোকে দেখছেন, সব কিছু নিয়ে আজকে প্রভাত বিনা সাজিয়েছি আপনাদের জন্য। অবশ্যই সেখানে কয়েকটা গান এমন থাকবে যেখানে আপনারা সরাসরি খেলার মাঠের কোথাও গিয়ে একটা অংশের কথা জানতে পারবেন, খেলার মাঠের যে একটা অনুভূতি, সেই খেলোয়াড়দের সেই সমস্ত ইমোশনস কিছু গানে পাওয়া যাবে। তাছাড়াও রবীন্দ্রনাথের গান তো অবশ্যই রয়েছে, যেখানে অবশ্যই আমরা বিভিন্ন খেলার কথা জানি। কখনো বসন্ত সমাগমে আমরা রঙের খেলা জানি, কখনো প্রকৃতির খেলা আমরা জানি, কখনো অন্যান্য আরও জীবনের খেলাঘরের কথা বলছে হয়তো রবীন্দ্রনাথের গান। আজ জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে খেলা এবং অবশ্যই জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে খেলাধুলো নিয়ে আমরা বেশ কিছু কথা বলবো এবং গানও সাজিয়েছি তেমনভাবেই। চলে যাচ্ছি একদম প্রথম গানে। সিনেমার গানে খেলার গান অথবা খেলার কথা রয়েছে বেশ পাওয়া যায় কিন্তু, এবং এই মুহূর্তে জাতীয় ক্রীড়া দিবস বললেই ক্রিকেট, ফুটবল, অনেক কিছুই মাথায় আসছে।

এই মুহূর্তে যে গানটা আমরা শুনবো সেই গানটা কিন্তু মান্না দে গাইছেন এবং ধন্যি মেয়েতে সেই গানটি ব্যবহার করা হয়েছিল পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় নচিকেতা ঘোষের সুরে। খেলার কথা বললেই বা কোনো ক্রীড়া দিবসের সঙ্গে এই গান কিন্তু ভীষণভাবে মিলেমিশে রয়েছে। চলে যাই সেই গানে, ফিরে আসছি ঠিক 3 মিনিট 31 সেকেন্ড পর।

পেট ভরা কত পা, এত লাঠি খাও তবু মুখে কিছু বলো না, পুড়ে মরো রোদ্দুরে কাদা মাখো বড় সা।

বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। নখ দাঁত ভাঙা এক মৃত সিংহ, সেজে নেই তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold-এ।
1: খেলাধুলোর সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা জানবেন যে আসলে খেলাধুলো প্রত্যেকটি মানুষের জীবনের অংশ হওয়া উচিত এবং খুব গুরুত্বপূর্ণ অবদান রেখে যায়। এই একটাই কারণে শুধুমাত্র যে শক্তিশালী হতে শেখায় তা তো নয়, সমন্বিত করে তোলে। এবং খেলার খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে হার এবং জিত।

আজকের দিনে দাঁড়িয়ে হারতে শিখিনি। সবসময় মনে হয় লড়াই করছি যখন জিততেই হবে, কিন্তু কখনো কখনো জীবনে এমন দিন আসে, এমন পরিস্থিতি আসে, আমাদের হয়তো হারটি মেনে নিতে হয়। কোথাও গিয়ে ক্রিকেট, ফুটবল, যে কোনো খেলা হোক, আমাদের সেই হার জিতের খেলাটা কিন্তু আরও শক্তপোক্ত করে শিখিয়ে দিয়ে যায়। শিশু হোক, বড়রা কেউ হোক, শিশুদের দলবদ্ধতা বা শৃঙ্খলা, সততার সাথে খেলার মাঠে নেমে সেই খেলা সম্পূর্ণ করে আসাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি শিক্ষা, যা এই খেলাধুলো দিয়ে থাকে। জীবনের শিক্ষার ক্ষেত্রে, মূল্যবোধ তৈরি করার ক্ষেত্রে অবশ্যই এই খেলার বিরাট একটা ভূমিকা রয়েছে। এবং ভারতের কথায় যদি আমি আসি, সেখানে একটু আগেই বলছিলাম খেলাধুলোর সাথে কিন্তু একটা বিরাট দীর্ঘ ইতিহাস রয়েছে। সেখানে বহু নামের আমরা কথা বলতে পারি, সচিন তেন্ডুলকর, ম্যারি কম, অভিনব বিন্দ্রা, মেজর ধ্যানচাঁদ প্রমুখের মতো আর কত নাম বলা যাবে বলুন, যারা বিখ্যাত ক্রীড়াবিদ এবং তারা কিন্তু ভারতের এই বিশ্ব মানচিত্রে নিজেদেরকে শুধু স্থাপন করেননি, তাদের নির্দিষ্ট খেলাগুলিকেও ভীষণভাবে একটা অনন্য, এক অনন্য স্থান দিয়েছেন। এই চ্যাম্পিয়নরা যারা, তারা আসলে জীবনের ক্ষেত্রেও বিরাট চ্যাম্পিয়ন। লক্ষ লক্ষ মানুষকে কীভাবেই না অনুপ্রাণিত করেছেন মাঠে নামতে, কঠোর পরিশ্রম করতে, এবং যে কোনো কিছু অর্জন করার ক্ষেত্রে যে ইচ্ছাশক্তি কতখানি প্রবল হতে হয়, কতখানি বিশ্বাস রাখতে হয় নিজের ওপর, তাও আমাদের অনুপ্রেরণা দিয়ে শিখিয়ে গেছেন। জাতীয় ক্রীড়া দিবস উদযাপনের যে এই মুহূর্তটি, আজ 29শে আগস্ট, ন্যাশনাল স্পোর্টস ডে, প্রত্যেকটি ক্রীড়াবিদদের কাছ থেকে যে আমরা শিখি এবং সেই শিক্ষা যে আমাদের সুস্থ সমাজ গড়ে তোলার জন্য ভীষণভাবে প্রয়োজনীয়, সেটা কিন্তু আজও আবার মনে করে দিই। একটি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রে শুধুমাত্র পড়ালেখা, কাজকর্ম, খেলাধুলোরও যে সেখানে একটা বিরাট ভূমিকা রয়েছে এবং খেলাধুলোকেও যে অন্যান্য কাজের মতনই একটা গুরুত্ব দিতে হবে, সেটা বোধ হয় আমাদের আজও মনে করে নেওয়া উচিত। জাতীয় ক্রীড়া দিবসের কথায় এবার আসি একটু। ন্যাশনাল স্পোর্টস ডে, মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকীতে কিন্তু জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। এবং এই দিনটি, মেজর ধ্যানচাঁদের কথায় যদি বলতেই হয়, তাহলে প্রথমেই যেটা বলতে হবে সেটা হচ্ছে তার অদম্য সাহস, মনোবল অবশ্যই ছিল, তার সঙ্গে যেটা ছিল ক্রীড়াক্ষেত্রে অসাধারণ কিছু অবদান তিনি রেখে যেতে পেরেছিলেন, তার সেই বিশ্বাসটা ছিল। যে কোনো খেলার ক্ষেত্রে সেই খেলাটিকে সম্মান জানানোটাও ভীষণভাবে প্রয়োজন। বাহ্যিকভাবে আমরা হয়তো অনেক কিছুই জাজ করে নিয়ে থাকি, আমরা অনেক কিছুই ভেবে ফেলি, কিন্তু জীবনের সঙ্গে খেলাধুলোর যে গভীর ভূমিকা, এক গভীর সংযোগ রয়েছে, তা উদযাপন করার দিন হচ্ছে এই জাতীয় ক্রীড়া দিবস, যেখানে খেলাধুলা শুধুমাত্র খেলা নয়, এটি অবশ্যই হৃদয়, সম্প্রদায় এবং দেশকে কিন্তু সংযুক্ত করে, সম্পৃক্ত করে, যে কোনো ধরনের বাধা অতিক্রম করে। তাই আমার একটাই উপদেশ, যারা ছোট ছোট কচিকাঁচারা রয়েছেন, যারা ছোট ছোট বাচ্চারা রয়েছেন, তারা যেন অবশ্যই খেলার মাঠ একবার হলেও উপভোগ করার চেষ্টা করেন। কোনো খেলা যেভাবেই হোক, ইনডোর আউটডোর গেমস, সত্যিকারের কোনো একটা সেই ধরনের খেলার সঙ্গে যুক্ত হতে পারেন, এবং খেলার সঙ্গে মানুষের যে আবেগ, তা কিন্তু তবেই তার অনুভব করতে পারবে। আমারও বলি, আজ 29শে আগস্ট মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী আজকের দিনেই পালন করা হয়, আর ঠিক সেই সূত্র ধরেই জাতীয় ক্রীড়া দিবস, তার যে অমূল্য অবদান, সেই অবদানকে সম্মান জানায়। এই জাতীয় ক্রীড়া দিবস কবে থেকে উদযাপন করা আমরা শুরু করি তা একটু পরেই জানাবো, তবে তার আগে বলে রাখি, 9903 05 999 নাম্বারটি আপনাদের জন্য খোলা রইল। প্রভাত বিনায়, আপনারা মেসেজ করতেই পারেন আপনাদের কেমন লাগছে। স্টুডিও ক্লকে এই মুহূর্তে 6:25:57, আমি থাকবো প্রভাত বিনা নিয়ে আজ ন্যাশনাল স্পোর্টস ডে উপলক্ষে 7টা পর্যন্ত। চলে যাচ্ছি আরও একটি গানে, যেখানে অবশ্যই হার জিতের কথা তো আছেই, খেলার কথা যেমন আছে।

0: কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold-এ। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM Gold-এ।
1: হার জিতের এই খেলাতে আমরা সত্যি হয়তো জীবনের খেলাকেও মেলানোর চেষ্টা করি, হিসেব মেলানোর চেষ্টা করি। সবসময় যে হিসেব মেলে তা নয়, অঙ্ক কষেই যাই, কিন্তু কখনো কখনো হিসেবেও গড়মিল হয়ে থাকে, অনেক সময় মনকে মানিয়ে নিতে হয়। আর মনে হয় তখন একটা কথাই বলি, অঙ্ক কি কঠিন। 1905 সালের 29শে আগস্ট জন্মেছিলেন মেজর ধ্যানচাঁদ, একজন ব্যতিক্রমী হকি খেলোয়াড় যিনি স্টিক চালনা ও বল নিয়ন্ত্রণে অত্যন্ত দক্ষ ছিলেন। এবং তার সেই নিখুঁত দক্ষতা ও নৈপুণ্য তাকে কিংবদন্তি তুল্য এক মর্যাদায় উন্নীত করেছিল। তার নেতৃত্বে ভারত হকিতে টানা 3টি অলিম্পিক স্বর্ণপদক জয় করে এবং ক্রীড়া ইতিহাসের পাতায় কিন্তু ধ্যানচাঁদের নাম তাই খোদাই করে রাখা হয়েছে। তারপরই তো জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে 29 আগস্ট তার জন্মবার্ষিকীতে এই দিনটি পালন করা শুরু করা হয়। মেজর ধ্যানচাঁদ যার জন্মদিনে জাতীয় ক্রীড়া দিবস মনে করে নেওয়া হয় এবং সেই হিসেবে পালনও করা হয়, তিনি এমন এক উত্তরাধিকার আসলে রেখে গেছেন যা কিন্তু অবিচল নিষ্ঠার কথা বলে এবং পরিশ্রমের কথা বলে। এটি মহত্বের সন্ধানে থাকা উচ্চাকাঙ্ক্ষী যে কোনো ব্যক্তিদের জন্য একটি পথ প্রদর্শক হতে পারে, যারা খেলাধুলো কেন অন্য যে কোনো কাজের ক্ষেত্রে মনে করে নিতে পারেন যে তিনি অনুপ্রেরণা দিচ্ছেন আমাদের। প্রতি বছরেই তার জন্মদিন উপলক্ষে এই জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করা হচ্ছে, বিগত বেশ কিছু বছর ধরে করা হচ্ছেন এবং ধ্যানচাঁদকে একজন ক্রীড়াবিদ হিসেবে মনে করে নিয়ে তার পরিচয়কে আরও প্রচার প্রসার করার জন্য, তার কাজের পরিধিকে আরও প্রচার প্রসার করার জন্যই কিন্তু এমন একটি দিন। জাতীয় ক্রীড়া দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করতে বসলেই যেটা হয়, একটা সাধারণভাবে প্রশ্ন উঠে আসে যে কোন সালে শুরু হয়েছিল। আমরা যদি ইতিহাসের দিকে চোখ রাখি, প্রথম কবে শুরু হয়েছিল ভারতে প্রথম জাতীয় ক্রীড়া দিবস উদযাপিত

0: করা হয়, উদযাপন করা হয় 2012 সালে। এবং আমরা সকলেই জানি যে এই গোটা বিশ্ব ভীষণভাবে পরিবর্তনশীল, সমাজ পরিবর্তনশীল, সেখানে খেলাধুলোর অনেক নতুন নিয়ম, অনেক কিছুই পরিবর্তন হচ্ছে, পদক ট্রফির নানান রকম আকর্ষণ, এবং তার আড়ালেও রয়েছে অবশ্যই অধ্যবসায়, শ্রেষ্ঠত্বের এক অবিচল সাধনা। সেই গল্পটা ভুললে চলবে না, সেই সংকল্পের কথা, দৃঢ় সংকল্প যেভাবে ক্রীড়াবিদরা রেখে নিজেদের কাজে এগিয়ে গেছেন, সেইটির কথা ভুললে একেবারেই চলবে না। প্রতি বছরের মতো এবছরও জাতীয় ক্রীড়া দিবস পালন করা হবে। শুধু নয়, আরও কী কী করা হবে, কী কী কর্মসূচি রয়েছে সেগুলোর কথায় আসবো। তবে তার আগে একটু বলে নিই ধ্যানচাঁদের সম্পর্কে দু এক কথা। ধ্যানচাঁদের হকির সঙ্গে প্রথম পরিচয়টি আসলে ঘটেছিল সেনার মাঠে, যেখানে তার বাবা কর্মরত ছিলেন, এবং ছোট্ট ধ্যানচাঁদকে প্রায়শই গাছের ডালপালা দিয়ে অস্থায়ী একটি হকি স্টিক তৈরি করতে দেখা যেত। সেই অস্থায়ী হকি স্টিক, যেটা গাছের ডালপালা দিয়ে তৈরি হতো, সেই থেকেই কিন্তু এক খেলার প্রতি তার সহজাতভাবেই আগ্রহ, দক্ষতা তো পরে এলো, আগ্রহটা তৈরি হতে শুরু করলো, আশা তৈরি হলো, আকাঙ্ক্ষা তৈরি হলো যে এই খেলাটাও খেলা যেতে পারে। পরবর্তীকালে তিনি অবশ্যই সেই একই খেলায়, হকির খেলায় দক্ষতার পরিচয় দেন। 1928 সালের আমস্টারডাম অলিম্পিকে ধ্যানচাঁদ মাত্র 5টি ম্যাচে অভাবিতভাবে, কি সাফল্যই না, এনে দিয়েছিলেন 14টি গোল করে বিশ্বকে হতবাক করে দিয়েছিলেন, অভাবনীয়। এবং হকিতে তার এই অসাধারণ দক্ষতা, পারদর্শিতার কারণে তাকে দ্য উইজার্ড বা জাদুকর নামে ডাকা হতো। আজ ধ্যানচাঁদের জন্মবার্ষিকী, সেই উপলক্ষে আমরা প্রভাত বিনায় খেলাধুলোর বিষয়ে যেমন বলছি, অবশ্যই ধ্যানচাঁদের আলাদাভাবে কৃতিত্বের কথাও আমরা শুনছি। আপনাদেরকেও বলবো 9903052 এই নম্বরে যদি কোনো রকম মতামত থাকে অনুষ্ঠান সম্পর্কিত, অবশ্যই আমাদেরকে জানাবেন কেমন লাগছে। আমরা কিন্তু আপনাদের প্রতিক্রিয়া জানার জন্য সবসময় অধীর আগ্রহে অপেক্ষা করি। ফিরে আসছি আরও একটি গানের ওপারে, 6:34:54 অম্বিকা আপনাদের সঙ্গে থাকবে 100.1 FM গোল্ডে প্রভাত বিনায় আজ জাতীয় ক্রীড়া দিবস নিয়ে আলাপচারিতায় ঠিক 7টা পর্যন্ত। আপাতত যেই গানে যাচ্ছি সেই গানটি গাইছেন অনুপ ঘোষাল।
1: বাগান ইস্ট বেঙ্গলে

आता हाथी ये घुसो घुसी चरा जोरी कोरी मोहन बागान ईस्ट बेंगले खेला हुए थे আমরা দড়ি দলা দলি কেউ বাঙাল কেউ ঘটি বলি মুখের হাসি প্রাণীর কথা দিয়েছি সব জলাঞ্জলি।

0: ঢলা দলি মোহন বাগান ইস্ট বেঙ্গলে খেলা হয়েছে।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold-এ। প্রভাত বিনা 100.1 FM Gold-এ।
2: দ্য ম্যাজিশিয়ান, দ্য উইজার্ড, ধ্যানচাঁদের কথায় আজকে আমরা রয়েছি জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে, তার জন্মবার্ষিকী। সেই কারণেই আমরা খেলার যে মর্যাদা, খেলার যে স্বীকৃতি, খেলার যে গুরুত্ব, প্রতিটি মানুষের মাঝে সেই বার্তা ছড়িয়ে দিতে চাই। এবং শুধু তাই নয়, আমরা ধ্যানচাঁদের কথায় রয়েছি, ধ্যানচাঁদের জীবন সম্পর্কিত দু এক তথ্য অবশ্যই আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। সেখানে অবশ্যই বলাই বাহুল্য, মর্যাদাপূর্ণ যে ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়াম, সেটি কিন্তু নামকরণ করা হয়েছিল তার এই পরাক্রম সীমানা ছাড়িয়ে গিয়েছিল বলে এবং সেই মর্যাদার স্বীকৃতি স্বরূপ। এমনটাও জানা যায় যে ভারতীয় ডাক বিভাগ, ডিপার্টমেন্ট অফ পোস্টস, হকি কিংবদন্তি অর্থাৎ ধ্যানচাঁদকে স্মরণ করে সম্মান জানিয়ে বিশেষ একটি ডাক টিকিটও প্রকাশ করেছিলেন। দ্য ম্যাজিশিয়ান মেজর ধ্যানচাঁদের জন্মদিনে কে বলে যে আমাদের ক্যালেন্ডারে যে শুধুমাত্র 29th August খোদাই করা একটা তারিখ হিসেবে রইবে, আমরা কিন্তু তেমনটা আশা রাখি না। তার যে গভীর চিরন্তন একটি তাৎপর্য, সেটি মানুষের মাঝে ভাগ করে নিতে চাই। খেলাধুলোর মঞ্চ যে একটি গুরুত্বপূর্ণ মঞ্চ এবং সেখানেও যে দীর্ঘদিন কাজ করে সাফল্য পাওয়া যায়, স্বীকৃতির আলোয় আসা যায়, খ্যাত হওয়া যায়, সেটাই জনসাধারণের মাঝে বলার। আমরা বিভিন্ন কারণে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করে থাকি, তার মধ্যে সব থেকে অন্যতম যেটা, সেটা হচ্ছে তাদের অর্থাৎ ক্রীড়াবিদদের যে অটল অঙ্গীকার, যে অক্লান্ত ত্যাগ তারা করেন। তাদেরও একটা পার্সোনাল লাইফ রয়েছে, কিন্তু তাদের প্রফেশনটা যখন খেলাধুলোকে ঘিরে এবং সেই শ্রেষ্ঠত্বের পায়ে পা রেখে কোথাও গিয়ে তারা অনেক দূর এগোতে চায় বলে তাদের যে অদম্য সাধনা, তার উপর আলোকপাত করতেই হয়। আজকের যুগে যেখানে সারাক্ষণ আমরা ওই কম্পিউটার স্ক্রিন আর ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছি, তারই আধিপত্য। এবং শুধু তাই নয়, জীবনযাপনও ভীষণভাবে অলস হয়ে গেছে, আমাদের প্রকৃতভাবে আমরা ভীষণ অলস হয়ে গেছি এবং তারই প্রচলন ঘটছে প্রতি মুহূর্তে। সেখানে প্রতিটি প্রজন্ম বা এই মুহূর্তের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রতিধ্বনিত হোক একটি কথা, যে খেলাধুলো ভীষণভাবে শক্তিশালী একটি কাজ, উদ্দীপনামূলক একটি কাজ। জাতীয় ক্রীড়া দিবসে যে কোনো ব্যক্তি বিশেষ বলে নয়, বিশেষ করে তরুণদের বলে নয়, সকলকেই বলা যে অলস জীবনযাপন থেকে অভ্যাস ত্যাগ করে বাইরের যে কার্যকলাপ বা বাইরের যে খেলাধুলায় তার মধ্যে অংশ করতে পারা, সেটা সামান্য দাবা খেলা হতে পারে, ইনডোর গেম হতে পারে, যেটা অবশ্যই মগজের ভীষণভাবে একটা বড় রকমের শ্রমের দৃষ্টান্ত রেখে যায় এবং সেটি কোথাও গিয়ে ওই কায়িক শ্রমের থেকেও বেশি মগজের যে ধোলাই যাকে বলে আর কি, তা ভীষণভাবে সম্ভব করে। চেসের কথায় যদি আসি, অর্থাৎ দাবা খেলার কথায় যদি আসি, তেমন আরও অন্যান্য অনেক খেলাই হতে পারে। অপশনস আমাদের কাছে প্রচুর, চয়েসেস আমাদের কাছে প্রচুর, তাদের মধ্যে থেকেই একটা আমাদেরকে বেছে নিতে হবে, যা আমাদের সক্রিয় রাখতে পারে, যা আমাদের স্বাস্থ্যকর রাখতে পারে, যা আমাদের প্রাণশক্তি ভীষণভাবে উজ্জীবিত করে রাখে। জাতীয় ক্রীড়া দিবসে এই বার্তাটি সকলের মাঝে ছড়িয়ে দিতে চাই, যে যেমনই জীবনযাপন করুক না কেন, তাদের উৎসাহ যেন খেলাধুলার প্রতি কোনোদিনও না কমে, তারা যেন উৎসাহিত হয় অংশ নিতে। হার জিত তো থাকবেই যে কোনো খেলায়, কিন্তু সেই জীবনযাপনে স্বাস্থ্যকর থাকতে গেলে, সক্রিয় থাকতে গেলে, একটা সুস্থ জাতি সংগঠনের ক্ষেত্রে তো অবশ্যই

থাকা দরকার। সেই লক্ষ্য যেন অবশ্যই আমাদের কিছুটা হলেও খেলাধুলোর দিকে আমাদের নিয়ে যায়, এগিয়ে নিয়ে যায় বলবো। এবং এমন একটি জগতে এখন আমরা বিচরণ করছি যেখানে ওই প্রাণ শক্তি সুস্থতা প্রায় নেই বললেই চলে। আমাদের সুস্থ সমাজ নয়, সমাজ সুস্থ থাকলেও আমাদের মানসিকভাবে সেইভাবে সুস্থতা নেই। এবং চলাফেরার যে প্রবল আগ্রহ রয়েছে তাও বলতে পারবো না, আমাদের ভীষণভাবে সেডেন্টারি লাইফস্টাইলস, অ্যাটলিস্ট আমরা যারা সবসময় অফিসের মধ্যে আটকে থাকি, অফিসের কাজকর্মে আমাদের সারাক্ষণ চেয়ার ডেস্ক বেসড জব হয়, আমাদের ভীষণ লিমিটেড মোবিলিটি। সেই চলাফেরার প্রয়োজনেও, সেই তাগিদেও হয়তো কোথাও গিয়ে আমাদের খেলাধুলোর সঙ্গে যুক্ত হওয়া উচিত। কিছু না, আর কিছু হোক না হোক, সামান্য জগিংটাকেও যদি আমরা একটু আমাদের কায়িক শ্রম মনে করে যদি কিছুটা এনগেজড হতে পারি। জাতীয় ক্রীড়া দিবসে জাঁকজমকপূর্ণ উৎসাহপূর্ণ একটি আয়োজন প্রত্যেক বছর হয়ে থাকে, দেশ জুড়ে তার উদ্দীপনা থাকে। 2012 সালেও ভারতে প্রথম যখন উদযাপন করা হয় সে জাঁকজমকের সাথে করা হয়েছিল এবং সেখানে গতিশীল ক্রীড়া প্রতিযোগিতা, জ্ঞানগর্ভ প্রদর্শনী, আকর্ষণীয় কিছু কর্মশালার আয়োজনও করা হয়েছিল। বহু মানুষ অংশগ্রহণ করেছিলেন, বিভিন্ন খেলাধুলোর কথা আমরা জানতে পেরেছি এবং বহুমুখী প্রতিভার কথা জানতে পেরেছি। বহু মানুষ যারা খেলার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কথা আমরা জানতে পেরেছি। জনসচেতনতা করাটাই এবং সেই সচেতনতা আমাদের ভীষণভাবে ভালো রাখবে বলে আমরা মনে করেছি, তাই জন্যই এই ধরনের কর্মসূচি পালন করা হয়েছে। এবং প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষার জন্য পরিচিত স্কুল কলেজগুলোতেও জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। দলবদ্ধভাবে কিভাবে কাজ করা যায়, সেই মানসিকতা কিভাবে গড়ে তুলতে হয়, জীবনে দক্ষতা অর্জন করার ক্ষেত্রে খেলাধুলার যে বিরাট ভূমিকা, যে শক্তি, তা অবশ্যই আমাদের বারে বারে কিন্তু তরুণ প্রজন্মকে মনে করিয়ে দিতে হবে। যারা ক্রীড়াসুলভ মনোভাব নিয়ে জন্মেছেন অবশ্যই খেলার সঙ্গে যুক্ত বলে তারা কিন্তু ব্যক্তিগতভাবে ভীষণভাবে জয়ী এবং তাদের এই জয় ছাপিয়ে আরও বহু মানুষকে সেই ইউনিটি, সেই ঐক্য দান করতে পারে। বিভিন্ন বিশিষ্ট ক্রীড়াবিদগণরা রয়েছেন, তাদের কৃতিত্বের গৌরবের গাথা আমরা শুনেছি, তারা আমাদের অনুপ্রেরণা করেছেন, তারা আলোক বর্তিকা হয়ে দাঁড়িয়ে রয়েছেন, আমরা তাদের সেই আলোটুকু নিয়ে নিতে চাই। নিষ্ঠা, সহনশীলতার যে আলোটি, প্রচেষ্টার যে আলোটি, অনেক সময় হয়তো যে খেলা বলে কেন, আমরা চেষ্টা করছি কিন্তু শেষ পর্যন্ত জিততে পারলাম না, কিন্তু সেই মানবিক সৎ প্রচেষ্টারও কিন্তু একটা শিক্ষা রয়েছে, এক যাত্রাপথ রয়েছে। মুহূর্তের আড়ালে সেই হয়তো আলাদা হয়ে যেতে পারে, ঘন্টার মধ্যে হয়তো, ঘন্টার পর ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পরেও হয়তো মুহূর্তের মধ্যে দেখা গেল একটা ত্যাগ স্বীকার করতে হচ্ছে, হার মেনে নিতে হচ্ছে, কিন্তু সেই শিক্ষাটাও যে শিক্ষা এক ধরনের। শৃঙ্খলার এক জীবন্ত ক্যানভাসের সামনে আমরা দাঁড়িয়ে থাকি যখন খেলাধুলো নিয়ে কথা বলি, সেখানে সংগ্রাম রয়েছে, সেখানে ব্যর্থতা রয়েছে, সেখানে চূড়ান্ত বিজয়ের ফলাফল রয়েছে। আজকের এই তারিখে 29 আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে উপলক্ষে আপনাদের সকলকে শুভেচ্ছা। আপনারা সকলে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যান যাতে সহনশীল হতে পারেন এবং নিষ্ঠা ভরে আপনারা যে কোনো খেলার সঙ্গে যুক্ত হন, সেই প্রাণবন্ত উদযাপনই হবে একমাত্র এক অনুভূতি যা চিরন্তন হয়ে থেকে যাবে। খেলাধুলো যে সবসময় শারীরিক কার্যকলাপের জন্য করা তা তো নয়, মানসিক বিকাশ ঘটানোর জন্যেও অনেক সময় আমরা খেলাধুলোর সঙ্গে যুক্ত হই। খেলাধুলার গুরুত্বকে আমাদের ভীষণভাবে অনুধাবন করতে হবে এবং এটি যে আমাদেরকে সক্রিয় রাখতে সাহায্য করে, সে যে জীবনধারার গতিময় পথের মধ্যে এমন এক গুণাবলী গ্রহণ করতে আমাদের সাহায্য করে, তা হয়তো আমাদের স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্যই ভালো। কিভাবে আপনি জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করতে পারবেন তাই নিয়ে ছোট্ট করে আমার কিছু আপনাদের কাছে বলার থাকবে। স্টুডিও ক্লকে 6:47:30 আমরা আরও বেশ খানিকটা সময় থাকবো, তবে তার আগে আরও একটা গানে যাচ্ছি। এই গান গাইছেন হেমন্ত মুখোপাধ্যায়।

সচল থাকতে এবং মানসিক বিকাশের জন্য তো বটেই, মনের দিক থেকে সচল, শুধু শারীরিকভাবে সচল নয়, থাকার জন্য কিছুটা আমরা খেলাধুলোর কথা বলছি, সুস্থ থাকার কথা বলছি। এবং সেই খেলাধুলো কোথাও গিয়ে হয়তো বাইরে জগিং করতে যাওয়া হতে পারে, হতে পারে বন্ধুদের সাথে টেনিস খেলতে যাওয়া, হতে পারে সেটি একেবারেই প্রশান্তিদায়ক শান্তির যোগব্যায়াম। এবং এই প্রত্যেকটি কাজই কিন্তু, প্রত্যেকটি খেলাই কিন্তু শুধুমাত্র মানসিক আনন্দের জন্য নয়, সেখানে স্বাস্থ্যের যত্নও কিছুটা রয়েছে। জাতীয় ক্রীড়া দিবস আজ মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী, আর ঠিক সেই কারণে আমরা আসলে আমাদের দৈনন্দিন জীবনযাপনে, আমাদের দৈনন্দিন রুটিনে, ডেইলি রুটিনে

আমরা কোথাও গিয়ে আমাদের শরীর এবং মনের যত্নের কথার বলছি বলেই হয়তো বারবার খেলাধুলোর কথা উঠে আসছে। আপনারাও সকলে এইভাবেই শারীরিক বিভিন্ন কার্যকলাপে লিপ্ত হবেন, সেটা ইনডোর কোনো গেম হতে পারে। মূল ভাবনা এটাই যে আজ এমন একটি দিনে আমরা রয়েছি, পদার্পণ করেছি, সেখানে শুধুমাত্র ক্রীড়াবিদদের জন্য খেলাধুলো তা তো নয়, তাদের সঙ্গে আমরাও সমর্থন প্রকাশ করছি যে নিজেদের পছন্দের কোনো খেলায় মন প্রাণ ঢেলে দেব, যা অবশ্যই শরীর চর্চার কথা বলে, মানসিক স্থিতির কথা বলে, মানসিক চর্চাও তার কিছু খানিকটা হয়। যে কোনো কিছু নতুন সেটা চেষ্টা করে দেখুন। আজকাল তো চেস বা দাবাও হয়তো আমরা ফোন খুললেই খেলতে পারি, ভিডিও গেমসের কথা নাই বা বললাম, যা অতিরিক্ত অ্যাডিকশন তৈরি করে। কিন্তু নতুন কিছু চেষ্টা করার ক্ষেত্রে আমি বলতে চাইছি, হয়তো আপনার কোনো সুপ্ত লুকোনো প্রতিভা রয়েছে, তা আবিষ্কার করার চেষ্টা আপনি করতেই পারেন। জাতীয় ক্রীড়া দিবস পালন করছি মানে শুধুমাত্রই ক্রিকেট ফুটবল ভাববো এমনটাও নয়। আপনি যদি প্রয়োজনে সক্রিয় অংশগ্রহণ করতে পারেন, যে কোনো শারীরিক পরিশ্রম ঘটে এমন কোনো ফর্ম অফ আর্টের সঙ্গে, সেটা নাচের শৈলীর ক্ষেত্রেও কিন্তু হতে পারে। বা এই যে আমরা অনেক সময় অনেক মেলাতে গিয়ে দেখি তীরন্দাজি, ওই ধরনের শুট এট সাইট, ওই ধরনের কোনো পরীক্ষা নিরীক্ষা, তাও তো আমাদের ভীষণভাবে মন সংযোগ বাড়ায়। জাতীয় ক্রীড়া দিবস আপনার সুপ্ত প্রতিভা উন্মোচন করার আরও এক সুযোগ করে দিচ্ছে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। সবসময় আউটডোর গেমস মানেই খেলা তা কিন্তু নয়, কিন্তু এটাও সত্যি যে আপনারা যারা ইয়াং প্যারেন্টসরা রয়েছেন, ছোটো ছোটো সন্তানদের বাবা মায়েদের বলছি, আমরা ভীষণ জীবনের প্রতিটা মুহূর্তে এখন কাজে ব্যস্ত থাকি, কোথাও গিয়ে তাদের জীবন থেকে খেলাধুলো বা খেলার মাঠ হারিয়ে যাবে এটা আমরা চাইবো না, এবং খেলাধুলো মানেই যে ফোনের মধ্যে তা সীমাবদ্ধ হয়ে থাকবে এমনটাও যেন আজকের দিনে দাঁড়িয়ে না হয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উৎসাহ ছড়িয়ে দিন, খেলাধুলো যেন ডিজিটাল সংযোগ মাধ্যমে না হয়, এটি অবশ্যই বলার। এছাড়াও আপনারা মাঠে ঘাটে যেভাবে যে পাচ্ছেন, চেষ্টা করুন কিভাবে আর কি নিজেদেরকে একদম সচল রাখতে পারেন। ওই যে আবারও বলছি, লাফিং ক্লাব হয়তো থাকতোই না যদি আমাদের জীবন থেকে হাসির অভাব আমরা অনুভব করতাম। কত বয়স্ক মানুষকে দেখা যায় লাফিং ক্লাবের মেম্বারশিপ নিয়ে তারা ওই মাঠের ওপর দাঁড়িয়ে বা ক্লাবের বাইরে দাঁড়িয়ে শুধুই অট্টহাসে ফেটে পড়ছেন, তারা হয়তো সেটাকেও একটা জীবনের ক্ষেত্রে এক্সারসাইজ মনে করে নিচ্ছেন, এবং সেই এক্সারসাইজটি হয়তো তাদের ভালো রাখার জন্য, নিজেদের মনকে ভালো রাখার জন্য, এটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। এবার আপনার কাছে কোন খেলাটা গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে বা খুব সহজ বলে মনে হচ্ছে সেটা অবশ্যই আপনাদের উপরে, কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই যেন ক্রীড়াবিদদের সমর্থন করি, উৎসাহ ছড়িয়ে দিই এবং নিজেদের শরীর মনের যত্ন নিতে জানি। যে কোনো ধরনের খেলাই হোক, সেটাতে অংশগ্রহণ করতে হবে। আর তার থেকেও গুরুত্বপূর্ণ, বয়সের নিরিখে আমরা অনেকেই হয়তো স্কুল কলেজে খেলাধুলো করেছি, আজ হয়তো সেই পরিশ্রম বা সেই সহনশীলতা তুলনামূলক কমে গেছে, হার জিতকে মেনে নেওয়ার মধ্যে কিন্তু একটা অন্যরকম উজ্জ্বল এক কী বলবো দৃষ্টান্ত থেকে যায়, এবং সে কোথাও গিয়ে হয়তো আমাদেরকে অন্যভাবে অনুপ্রাণিত করে, নিজেদেরকে গড়ে তোলে, সেটাও ভীষণভাবে দরকার। যে আমরা হার এবং জিত দুটোই একইভাবে সমানভাবে বাস্তবটিকে মেনে নিতে শিখছি, এটাও ভীষণভাবে দরকার। খেলার থেকে বড় কোনো কিছুই নেই যা আমাদের এত সুন্দর করে, জীবনকেও যদি একটা খেলা বলে মনে করে থাকি, যে কোনো খেলার ক্ষেত্রে এই হার জিতের শিক্ষাটা কিন্তু বিরাট বড় একটা শিক্ষা। আমরা অনেকগুলি গান শুনলাম, এখনও প্লেলিস্টে বেশ কিছু গান রয়েছে, দেখি এই গানটা আপনাদের কেমন লাগছে শুনতে। শ্রীকান্ত আচার্যর একটি গান শোনাবো, তারপর আরও একটি গান দিয়ে শেষ করব। সকলে ভীষণ ভালো থাকবেন। 9903050592 এই নম্বরটি খোলা রইল আপনাদের জন্য। অম্বিকা আবারও ফিরে আসবে 8:30 আপনাদের জন্য মনের ম্যানেজ নিয়ে, আজ কাজী নজরুল ইসলামের তিরোধান দিবস উপলক্ষে নজরুল গীতি থাকবে আপনাদের জন্য, গানের সম্ভারে শুধুমাত্র নজরুলের গান এবং অবশ্যই নজরুলের জীবনের কথা তো থাকবেই। 9903050592 এই নম্বরটি তখন খোলা থাকবে এবং আপনাদের সঙ্গে আড্ডা থাকবে। আপাতত আমরা কিন্তু 7টার পর একটা ব্রেকে যাব, 8:30 ফিরে আসব, 10টা পর্যন্ত থাকব। সকলে ভীষণ ভালো থাকুন, চলে যাচ্ছি সরাসরি শ্রীকান্ত আচার্য।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold, মনের মেলোডি।

100.1 FM Gold Kolkata শুনছেন আপনারা সকলে। রয়েছি আমি অম্বিকা আপনাদের সঙ্গে। স্টুডিও ক্লকে বলছে এখন 8:39:55। আজ মনের মেলোডি জুড়ে কাজী নজরুল ইসলামের গান। আজকের এই তারিখ 29 আগস্ট 2026, এই তারিখটি আসলে আমরা পালন করছি কাজী নজরুল ইসলামের তিরোধন দিবস হিসেবে। শিল্পী মানুষের প্রয়াণ কোনোদিনও হয় না, শিল্পের প্রয়াণ কখনো হয় না। যেদিন আমি দূর তারার দেশে চলে যাব, তারপর হয়তো বড় বড় সভা হবে, কত প্রশংসা কত কবিতা বেরোবে আমার নামে, দেশপ্রেমিক ত্যাগী বীর বিদ্রোহী বিশেষণের পর বিশেষণ, টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা। আর এই অসুন্দর শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু, তুমি যেন যেও না, যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো। তোমার আঙিনায় বা আশেপাশে যদি একটি ঝরা পায়ে পেশা ফুল পাও, সেইটাকে বুকে চেপে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি। এই কথাগুলি বাংলার বিপ্লবী কবি এবং ভারতবর্ষের নবজাগরণের যিনি একজন প্রবক্তা ছিলেন, তাঁর কাজী নজরুল ইসলামের। বর্তমানে এই যে একবিংশ শতাব্দী শতক, এই সময়ে এসে দাঁড়িয়ে আমরা কিন্তু এদেশের বহু বরেণ্য মনীষীদের, অনেক শিল্পী মানুষের যে গৌরবোজ্জ্বল ইতিহাস, সেগুলো আর মনে রাখছি না, বিস্মৃত হয়েছি। আমরা ভীষণভাবে বাইরের ক্ষণিকের চাকচিক্যে বিশ্বাসী, আমরা বড্ড বেশি আধুনিক। আসলে আধুনিকতা কাকে বলে আমরা জানি না, আর জীবনকে ভীষণভাবে ওই চাকচিক্যের মোহময়ে একটা প্রচেষ্টা আমাদের প্রতিনিয়ত চলতে থাকে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও কবির এই কথা আমাদের প্রত্যেকের শরীরের ভিতর যদি একটি মন থেকে থাকে, তাহলেই কথাগুলি স্পর্শ করবে। আমাদের যদি এই মনের ভিতর বা এই মনুষ্যত্বের ভিতর সুপ্ত বিবেক থাকে, তবে নিশ্চয়ই তা জাগ্রত করে তুলবে এই কথাগুলি। এই প্রত্যেকটি কথা বলে গিয়েছিলেন কাজী নজরুল ইসলাম 1976 সালের 29 আগস্ট। আজকের তারিখে কবির প্রয়াণ ঘটে। যদিও কবির চলে যাওয়ার বহু আগে থেকেই আমরা বাস্তবে তাকে হারিয়েছিলাম, তার কারণ হয়তো কারোর কাছেই অজানা নয়। আমরা অনেক সময় তাকে বিদ্রোহী কবি বলি। আমরা হারিয়েছিলাম এই বিদ্রোহী কবিকে যেদিন তার কণ্ঠ রুদ্ধ হয়, তাকে আমরা অনাদরে অবহেলায় হারিয়েছি, আর সেই ইতিহাসটি অত্যন্ত বেদনার। আজকে এই দিনে দাঁড়িয়ে আমাদের যে জীবনের সৃষ্টির কথা আমরা বলছি, যে সংস্কৃতির কথা আমরা বলছি, সেই যাত্রাপথে মানব প্রগতির পথে আমাদের জীবন বোধকে যিনি অনুপ্রাণিত করেছেন, তাদের মধ্যে অব

অবশ্যই কাজী নজরুল ইসলাম চিরজীবন চিরতরে থাকবেন, আমরা কখনোই তাকে ভুলে যেতে পারবো না। আজও তাকে আরও একবার মনে করে নেওয়ার চেষ্টা তার প্রয়াণের দিনে, গানে গানে অবশ্যই, এবং তার এই বিদ্রোহী জীবনটি কেমন ছিল সেটি আরও একবার ফিরে দেখা। আমরা শুনছিলাম শিল্পী মনোময় ভট্টাচার্যের কণ্ঠে অরুণকান্তিকে গো যোগী ভিখারি। আমরা পরে যে গানটিতে যাব সেই গানটি গাইছেন পণ্ডিত অজয় চক্রবর্তী, যাহা কিছু মম আছে। ফিরে আসছি ঠিক এই গানের ওপারে, সঙ্গে থাকুন অম্বিকার।

0: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: শৈশবের যিনি দুঃখমিয়া ছিলেন পরবর্তীকালের বিপ্লবী কবি কাজী নজরুল ইসলাম হয়ে উঠলেন এবং তার যুগের সেই সত্যকে তিনি উপলব্ধি করেছিলেন। অসহায় সেই পারিবারিক অবস্থা, যখন ছোট বয়স থেকে তিনি আস্তে আস্তে বড় হচ্ছেন, চূড়ান্ত দারিদ্র প্রতিকূলতা এবং সেই দারিদ্রের জ্বালা যে কী হয় তা একমাত্র দুঃখমিয়া টের পেয়েছিলেন। কিন্তু সেই জীবন থেকে উত্তরণের পথকে তাকে বেছে নিতে হয় এবং সেই পথকে কেউ রুদ্ধ করতে পারেনি। এমন এক সময় জন্মেছিলেন কাজী নজরুল ইসলাম, তখন কিন্তু আসলে পরাধীন ভারত। একদিকে মধ্যযুগীয় একটি অন্ধতা এবং গোঁড়ামি কুসংস্কারে ভরে রয়েছে সমাজ, মানসিকতা অন্যরকম, অন্যদিকে বিদেশি সাম্রাজ্যবাদের শাসন শোষণ, আর সে দুর্বিষহ হয়ে উঠেছিল তার জীবন। এমন এক বন্ধন যার থেকে মুক্তি পাওয়াটাই একমাত্র আকাঙ্ক্ষা ছিল এবং সেই মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে যেটা সম্ভব ছিল সেটা হচ্ছে সমাজকে আলোকিত করা। ঊনবিংশ শতাব্দীতে নবজাগরণের যে উন্মেষ ঘটেছে এই দেশে, সেটি কিন্তু ধীরে ধীরে আমরা মানবতাবাদের আদর্শ

সুপ্রতিত হয়ে বুঝতে পেরেছি ক্রমান্বয়ে আজকে রামমোহনের বেদান্ত সংস্কারের পথ ধরে তার সূচনা। এবং ভীষণ বলিষ্ঠ একজন চরিত্র ছিলেন, মানবতাবাদের জয়গান গিয়েছিলেন তিনি, তার সত্যি কারুর অজানা নেই। খুব দুঃখের হলেও এটাই সত্যি যে তাকে ছোট বয়সটায় যেই ধরনের স্ট্রাগল বা যেই ধরনের সংগ্রাম করতে হয়েছে, পরবর্তীকালে তাকে সেই বিদ্রোহী বলে আখ্যাটিও দেওয়া হয়েছিল। কাজী নজরুল ইসলামকে বলা হয় বিদ্রোহী কবি, কিন্তু তিনি তো আসলে বাংলার বিপ্লবী কবি ছিলেন অনেকেই বলবেন, কারণ তিনি যে শুধু ভাঙার কথাই বলেননি, বরং বলেছেন নতুন করে গড়ার কথা। আর সেই নতুন করে গড়তে গেলে যে সত্যি ভেঙে ফেলতে হয় এবং সব কিছু ভাঙচুরের মধ্যে দিয়ে নতুন করে গড়ে পিটে নিতে হয়, সেটি তিনি বুঝিয়েছিলেন। এবং তিনি বলেও ছিলেন যে শুধু ভাঙার জন্যই গান আমার নয়, আর ওই নতুন করে গড়ার আশাতেই তো যত শীঘ্র পারি ভাঙি, আঘাতের পর নির্মম আঘাত হেনে পুরাতনকে পাতিত করি। তার এক একটি রচনা তেজোদ্দীপ্ত রচনা সংগ্রামের স্লোগানের মতো হয়ে রয়েছে এবং সে লড়াইয়ের গল্প বলে। আজকে অনেকেই আমরা উপলব্ধি এখন করতে পারি যে তার প্রতি কতখানি অনাদর হয়েছে। আর এমন একজন সাহিত্যিক মানুষ, এমন একজন শিল্পী মানুষ, যিনি মানুষের জীবনের সূক্ষ্ম অনুভূতি বুঝতে পারতেন, তার আজকে জীবনে চলার ক্ষেত্রে তাকে কতটা মানুষ অনুভব করেছেন, কতখানি প্রেম ভালোবাসা দিতে পেরেছেন, আজকে কবির এই প্রয়াণ দিবসে আমরা তার জীবনলক্ষ্যের কিছুটি অন্তত জানার চেষ্টা করব, জীবন সম্পর্কিত কিছু তথ্য আবারও ফিরে দেখব, এবং তার জীবন যে কীভাবে বিচিত্র ছন্দে গড়ে উঠেছিল বহু চড়াই উত্তরাই পেরিয়ে, তার দিকে আবারও ফিরে তাকাবো। লেটোর দল কবি গানের দলে গান গেয়েছিলেন, সেখান থেকে তার কিভাবে একজন বিদ্রোহী কবি হয়ে ওঠা, একজন বিপ্লবী কবি নজরুল হয়ে ওঠা, সেই যাত্রাপথে আবারও আমরা হাঁটতে চলেছি। ঠিক 10টা পর্যন্ত থাকবো, এরপরেই একটি গান শোনাবো, তারপর একটা ছোট্ট 5 মিনিটের নিউজ ব্রেক আছে, ফিরে এসে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। আজকে মনের মেলোডি কিন্তু 100.1 FM গোল্ডে প্রতিদিনের মতনই 10টা পর্যন্ত অম্বিকা থাকবে আপনাদের সঙ্গে। আর যেটা রয়েছে সেটা হচ্ছে 9903059 এই নাম্বারটি। আপনারা সকলে অনুগ্রহ করে আপনাদের মতামত আমাদের জানাবেন, আপনাদের কেমন লাগছে আমাদের FM গোল্ডের অনুষ্ঠান প্রভাত বীণা মনের মেলোডি, আপনাদের কেমন লাগছে, এবং গানের কোনো রকম কোনো পছন্দের গান বা গানের ক্ষেত্রেও যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে নিশ্চয়ই জানাবেন। নজরুল ইসলামের গানের ক্ষেত্রেও বলে রাখি, এত ধরনের গান, এত গান তিনি লিখে গেছেন, একদিনের একটি এপিসোডে হয়তো সবটুকু আমার পক্ষে সম্ভব হবে না শোনানো, চেষ্টা করব কিছু কিছু বাছাই করা গান আপনাদেরকে আজকে শোনানোর। চলে যাচ্ছি একেবারে পরের গানটিতে, এই গানটি আমার অত্যন্ত প্রিয় গান, বারে বারে শুনি, সতীনাথ মুখোপাধ্যায় গাইছেন এই গান আপাতত।

0: আকাশবাণী FM গোল খাঁটি শোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। 100.1 FM গোল্ড। মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

100.1 FM Gold কলকাতায় শুনছেন অম্বিকাকে, রয়েছি আমরা মনের মেলোডি নিয়ে। আজ কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস, তিরোধান দিবস উপলক্ষে আমরা রয়েছি নজরুলের গানে এবং কথায়। আমরা লেটুর দল, কবি গানের দলের কথা বলছিলাম। কবির জীবন যে কতখানি বিচিত্র ছন্দে বাঁধা এবং কত চড়াই উত্রায় পেরিয়ে তিনি তার জীবনটাকে গঠন করতে পেরেছিলেন সেটা অনেকেই আমরা জানি। জীবনের একদম শুরুর দিকের কথায় যদি আসি, তাকে তার জীবনটুকু চালিয়ে নিয়ে যেতে হবে, তাকে সার্ভাইভ করতে হবে, তাকে সাস্টেইন করতে হবে বলে বেঁচে থাকার প্রয়োজনে এবং সেই তাগিদে রাস্তার লেটুর দল কবি গানের দলে গান গেয়েছিলেন। আর সেই সময়টার কথায় যদি আমরা আসি, ভারতবাসীদের অন্তরের আকৃতি তখন কিন্তু দেশপ্রেমের আঁচ লেগেছিল তার মনে। বিপ্লবী যুগান্তর দলের সংগঠক নিবারণ চন্দ্র ঘটকের আদর্শ, তার যে কর্মপন্থা এবং আরও অন্যান্য অনেক বিপ্লবীদের সান্নিধ্য, তার মধ্যে সেই দেশপ্রেমের চেতনাকে একটু একটু করে গভীর করে তুলেছিল, ধীরে ধীরে গঠন হচ্ছিল সেই চেতনা। এবং কিশোর বয়সেই, খুব ছোটবেলাতেই, একদিন এক বন্ধুর এয়ারগান পেয়ে তিনি পেঁপে গাছকে লক্ষ্য করে গুলি চালিয়ে সফল হয়ে সে কী আনন্দ তার, সে এক অন্যরকম উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন কাজী নজরুল ইসলাম। বন্ধু তার শৈলজানন্দ, তিনি লিখেছিলেন, প্রথম যেদিন লাগলো পেঁপের গায়ে নজরুলের, সে কী আনন্দ, যেন একটা বড় ভূখণ্ড জয় করল। আর সেই পেঁপে গাছটাই হলো বড়লাট, তারপরের

কাজটা হচ্ছে ছোট লাট, তারপর একটা ম্যাজিস্ট্রেট, আর ঠিক তারপরে হচ্ছে এসডিও, তারপর থানার দারোগা, ছোট দারোগা ইত্যাদি ইত্যাদি। বলেছিলাম না না, থানার দারোগাদের মেরো না, ওরা তো ইংরেজ নয়, ওরা বাঙালি। তখন নজরুল বলেছিলেন হোক বাঙালি, ওরা বিশ্বাসঘাতক, একদিন সবাই চাকরি ছেড়ে ইংরেজের রাজত্বটাকে অচল করে দিয়ে চলে যাক না। আমরা ভাবতেই পারি না তার শৈশবকালীন সময়টায় এই ধরনের চেতনা তার ছিল, এবং তার অভিব্যক্তি পরে আরও ধীরে ধীরে আমরা টের পেতে শুরু করি, এবং খুব সুস্পষ্টভাবে পরে যখন তাকেই প্রশ্ন করা হয়েছিল, মানে এতটাই তিনি ব্রিটিশের অধীনতা থেকে দেশকে মুক্ত করার মানসিকতা নিয়ে এগিয়ে গেছিলেন যে তিনি সেনাবাহিনীতে যোগও দিয়েছিলেন যুদ্ধ শিখতে, পরে তাকে যখন প্রশ্ন করা হয় তখন তিনি বলেছিলেন রাজনীতি করব না তো সেনাবাহিনীতে যোগ দিয়েছিলাম কেন। এই হচ্ছেন কাজী নজরুল ইসলাম, যার বহুমুখী প্রতিভার কথা হয়তো একবারে বলে শেষ করা যাবে না। তার সময় যে নবজাগরণের ইতিহাস ঘটে এবং তা আমাদের প্রত্যেকের জীবনকে সমৃদ্ধ করেছে সে বলে শেষ করা যাবে না একটিমাত্র এপিসোডে। স্টুডিও ক্লক এখন 9:14, আমরা এখনও 10 পর্যন্ত আছি, অবশ্যই তার গানে এবং কথা নিয়ে থাকব। আপনারাও অনেক মেসেজ ইতিমধ্যে করেছেন 9903059992 তে, একটু দেখে নেব কী কী লিখছেন আপনারা। আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, আর ঠিক সেই কারণেই আমরা চাইছি আগের দিন যেহেতু একটু দেরি হয়ে গেছিল সব মেসেজ পড়তে, আজকে সময় থাকতেই শুরু করছি আর কি, কারণ আমি জানি এমন একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আজ আপনারা অনেকেই নিশ্চয়ই শুনছেন। হুগলি দাদপুর থেকে অপর্ণা ভট্টাচার্য লিখছেন, সুপ্রভাত অম্বিকা, আমার শ্রদ্ধার প্রণাম নজরুলকে, তার বহু প্রতিভার কথা তুমি যেভাবে বলছো তোমার ভাবের গভীরতা এক আলাদা মাত্রা দেয়, ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ অপর্ণা ভট্টাচার্যকে, আপনি এইভাবেই সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদেরকে। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে লিখছেন, প্রভাত বিনা উঠলো বেজে প্রাণের আলোয় আজি, চেয়ে দেখো প্রকৃতি আজ আলোর সাজে সাজি, হৃদয়ের এই প্রাসাদে আজ আগমনীর সুর বাজে, মঙ্গল শঙ্খ উঠলো বেজে এই প্রাণের মাঝে, প্রাণের প্রদীপ জ্বালিয়ে আজ আরাধনা করি, প্রকৃতির এই শুষ্ক রূপ আলোর ছোঁয়ায় ভরি। থ্যাংক ইউ পায়েল, খুব সুন্দর ছন্দে ছন্দে তুমি মেসেজ লিখে পাঠাও আমাদেরকে, ভালো থেকো। ঐশী সরকার চিনার পার্ক থেকে লিখছেন, তার আগে আমরা আরও কয়েকটা মেসেজ, আচ্ছা 2-3 একই মেসেজ, একই নাম্বার থেকে অনেকগুলো মেসেজ করছেন, বেশ একটু দেখে নিচ্ছেন মেসেজগুলো। শোনা যায় ঝাঁকড়া চুল রাখতেন খুব কাজী নজরুল ইসলাম, চা খেতেন খুব আর পানও, প্রায় বলে উঠতেন দে গরুর গা ধুইয়ে, চালাও পানসি বেলঘড়িয়া বিদ্রোহী কবি তো ছিলেনই কিন্তু প্রেম আর আধ্যাত্মিকতার গানগুলো অতুলনীয়। আমাদের প্লেলিস্টে একটা সেরকম গানও রয়েছে, 1-2 গান সেরকম পাবেন আপনারা যেগুলো আধ্যাত্মিকতার কথা বলে। আমার এক্ষুনি আমরা যারা গান নিয়ে চর্চা করেছি ছোটোবেলা থেকে, আমাদের অনেকেরই এই গানগুলো মনে পড়ে যায়, মা গো চিন্ময় রূপ ধরে আয়, প্রথম প্রদীপ জালো, আরও অনেক গানের কথা মাথায় আসছে যেগুলো উনি লিখেছিলেন এবং এত ভালো সেই গানগুলি, মহাবিদ্যা আদ্যাশক্তি পরমেশ্বরী কালিকা, এই গানগুলি মনে পড়ে যাচ্ছে আধ্যাত্মিকতার কথা বলতে গিয়ে। একজন মুসলমান হয়ে লিখছিলেন, শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম। রবীন্দ্রনাথ খুব ভালোবাসতেন, একবার অনশনরত নজরুলকে টেলিগ্রাম করে লেখেন, গিভ আপ ইয়োর হাঙ্গার স্ট্রাইক, আর লিটারেচার ডিমান্ডস ইউ। সুন্দর ট্রিভিয়া লিখছেন আশিস দত্ত সল্টলেক থেকে, ঐশী সরকার চিনার পার্ক থেকে বলছেন, পুত্র বুলবুল অকালে মারা গেলে তখন তিনি লিখেছিলেন, শূন্যয় বুকে পাখি মোরে ফিরে আয় ফিরে আয়। রবীন্দ্রনাথ মারা গেলে চটজলদি লিখলেন, ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে তাহারি জাগায়ও না। অনেক ধন্যবাদ আপনারা আপনাদের ট্রিভিয়া নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন 9903059992 তে, ভীষণ ভালো লাগছে, সঙ্গে থাকুন এভাবেই আমাদের। এবার চলে যাব একের পর এক হোয়াটসঅ্যাপ মেসেজে, এতক্ষণ আমরা টেক্সট মেসেজে ছিলাম। নজরুল এক অমর সৃষ্টির অগ্নিসাক্ষী। কাজী নজরুল ইসলাম কেবল একটি নাম নন, তিনি বাংলা সাহিত্যের বিদ্রোহী চেতনার এক অগ্নিদীপ্ত মহিরুহ।
তার কলমে উচ্চারিত হয়েছে শোষিতের আর্তনাদ, নিপীড়িতের প্রতিবাদ, সাম্যের অনিঃশেষ অভিলাষ। তাঁর সৃষ্টির প্রতিটি পংক্তি যেন অন্যায়ের বক্ষ বিদীর্ণ করে এক দুর্বার বজ্র নিনাদ। দেহের অবসান মানুষের পার্থিব পরিণতি, কিন্তু প্রকৃত শিল্পীর ক্ষেত্রে মৃত্যু কখনো সৃষ্টির সমাপ্তি নয়। শিল্পীর শরীর নশ্বর, সৃজন অমর। শিল্পী প্রস্থান করেন, তার শিল্প থেকে যায় কালজয়ী উত্তরাধিকার হয়ে। নজরুল তাই আজও আমাদের মধ্যে রয়েছেন, জীবন্ত হয়ে তার কবিতা, গানে, বিদ্রোহে, মানবতাবাদে এবং সাম্যের স্বপ্নে। সময় বহু মুখ মুছে দেয়, বহু কণ্ঠ স্তব্ধ করে, কিন্তু যে শিল্পী মানুষের হৃদয়ের গভীরে নিজের স্বাক্ষর অঙ্কিত করে যান, তাকে বিস্মৃতির অতল গহ্বর গ্রাস করতে পারে না। কারণ সত্যিকারের শিল্পীর তো মৃত্যু হয় না, মৃত্যু কেবল তার দেহের, তার সৃষ্টির নয়। নজরুলের অগ্নিবীণা আজও বাজে, অন্যায়ের বিরুদ্ধে জাগায় প্রাণ। তার কণ্ঠ স্তব্ধ হলেও তার সৃষ্টির প্রতিধ্বনি অনন্তকাল, উচ্চারিত হবে মানবতার গান। এই সুন্দর ভাবনাটি যিনি ভাগ করে নিয়েছেন, তিনি সৌভিক সরকার, কসবাহালতু থেকে লিখেছেন, ধন্যবাদ তাকে। তার প্রতিটি মেসেজ হয়তো একটু লম্বা বড় হয়, কিন্তু দৈর্ঘ্যে যতই বড় হোক না কেন, প্রত্যেকটি কথা 100% সত্যি। আমরা এর পরে যে মেসেজটি পড়ব সেটি লিখছেন রমা রায় দাসনগর থেকে। নমস্কার দিদি ভাই, সুপ্রভাত। সুপ্রভাত আপনাকেও। আজকের অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ, প্রাসঙ্গিক, ধন্যবাদ মনের মেলোডি। আজ কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে আমাদের আপনি যে গানগুলো শোনাচ্ছেন খুব সুন্দর, আপনার সঞ্চালনা আমাকে মুগ্ধ করে। আজ কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে জানাই তার চরণে শতকোটি প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি। ধন্যবাদ আপনাকে, আমার আন্তরিক কৃতজ্ঞতা জানবেন। এর পরের মেসেজটি লিখছেন অতনু পাঠক, কাশুন্দিয়া হাওড়া থেকে। শুভ সকাল অম্বিকা, শুভ সকাল আপনাকেও। আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলি, এই মহান কবির জীবনের ঘটনাগুলি এতটাই মর্মস্পর্শী যে কিনি দারুণ কষ্টের মধ্যে তার কলম গর্জে উঠেছিল শিকল ভাঙার আওয়াজ মানুষের কাছে পৌঁছে দিতে, কিন্তু যথাযথ মর্যাদা তার প্রাপ্য যা ছিল তা তিনি পাননি। এই এক আফসোস আমাদের সকলের। ঠিক অমিতাভ হোর গলফ গার্ডেন কলকাতা 33 থেকে লিখছেন, সুপ্রভাত অম্বিকা, সুপ্রভাত আপনাকেও। আজ কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে জানাই আমার প্রণাম। তুমি যে দুটি গান দিয়ে আজ মনের মেলোডি অনুষ্ঠান আরম্ভ করলে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। তোমার কথা আমাদের মন মস্তিষ্ক শরীর ও ইচ্ছে চিন্তা যেন এক সরল রেখার মধ্যে দিয়ে দাগ দিয়ে গেল। কবির কথা আমরা হয়তো অনেকেই জানি, তবুও আজ তুমি কবির অজানা তথ্য এক সূত্রে গেঁথে বলছো, এ এক বড় পাওনা। কবির কথা এক কথায় বলা কঠিন বলে আমি মনে করি। ভালো থেকো। থ্যাংক ইউ অমিতাভ হোর গল্ফ গার্ডেন থেকে লিখছেন, আপনি আমাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানবেন। নন্দা রায় পোরেল লিখছেন হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে, প্রথমেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণে সশ্রদ্ধ প্রণাম জানাই। প্রভাত বিনায় হকি সম্রাট ধ্যানচাঁদকে নিয়ে অনেক অজানা তথ্য জানলাম, ভালো লাগলো। এখন প্রিয় কবিকে নিয়ে মনের মেলোডি খুব ভালো লাগছে, যদিও এটা অনুরোধের আসর নয়, তবুও দিদি তুমি অনুমতি দিয়েছ বলে কয়েকটা গানের পছন্দের কথা জানিয়ে রাখি। আমার ঘরের মলিন দীপালোকে অঝোর ধারায় বৃষ্টি ঝরে, বেশ জানি না, আমাদের প্লেলিস্টে অলরেডি এই গান থাকলে আপনি শুনতে পাবেন। আমরা কিন্তু আলাদা করে কারোর গানের অনুরোধ সেইভাবে নিতে পারি না আর কি, এই অনুষ্ঠানটি সেভাবে প্ল্যান করা নয় বা ডিজাইন করাও নয়। উৎপল মুখার্জি পুনে থেকে বলছেন, শুভ বৃষ্টি ভেজা মিষ্টি কণ্ঠে অম্বিকা দিদি ভাই। আমি জানি না আপনাদের ওখানে পুনেতে বৃষ্টি হচ্ছে কিনা, এখানে এই মুহূর্তে কোনো বৃষ্টির কোনো রকম কিছু আমরা দেখতে পাচ্ছি না, কোনো পূর্বাভাস আছে বলেও আমার এই মুহূর্তে জানা নেই। মনের মেলোডি অনুষ্ঠানে কাজী নজরুল ইসলাম সম্পর্কে অনেক অজানা তথ্য জেনে মন ভালো লাগছে। তার প্রয়াণ দিবসে শতকোটি প্রণাম জানিয়ে বিষয়ে যাই। নজরুল ইসলামের লেখা কবিতা ও গান শুনে ভালো লাগে, তার সম্পর্কে কিছু লেখার মতো যথেষ্ট নলেজ আমার নেই, কিন্তু অম্বিকার পরিচালনায় অনুষ্ঠান মন দিয়ে শুনছি ও জানছি। আমার শাশুড়ি মা রায়পুর শহর থেকে নজরুল গীতি দুর্গাপুজোর অনুষ্ঠানে গাইতেন ও তার কাছে অনেক গান সংগ্রহ করা ছিল। অম্বিকা অনুষ্ঠান দারুণ হচ্ছে, খুব ভালো থেকো। থ্যাংক ইউ ডক্টর উৎপল মুখার্জিকে আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা আপনাকেও। এর পরের মেসেজটি নিশাকর ধর আমতা জগদ্ধাত্রী তলা থেকে লিখছেন, শুভ সকাল অম্বিকা,
শুভ সকাল আপনাকে। গান খুব সুন্দর হয়েছে, এইসব গানের কোনো মরণ নেই, যতদিন বেঁচে থাকবো ততদিন শুনবো।

ভালো লাগবে। দূর দীপবাসিনী গানটি কথাও মনে পড়ছে। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিশ্চয়ই আপনিও ভালো থাকুন এমনটাই আশা রাখবো সবসময়। প্রার্থনা করি আপনার সুস্থতা, আন্তরিক কৃতজ্ঞতা, আপনি এভাবেই আমাদের সঙ্গে থাকুন, নিয়মিত অনুষ্ঠান শোনেন, এটা ভেবে ভীষণ ভালো লাগছে। আরও একটি মেসেজ পড়ে তারপর চলে যাব পরের গানটিতে। শুভ সকাল অম্বিকা, শুভ সকাল। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে বলছেন, কাজী নজরুল ইসলামকে আমরা মূলত বিদ্রোহী কবি হিসেবে চিনলেও তাঁর যে আধ্যাত্মিক সত্তা, নজরুল গীতির আধ্যাত্মিক চেতনা বাংলার সঙ্গীত এবং সাহিত্যের এক অমূল্য সম্পদ। নজরুল গীতি আমাদের মনের সংকীর্ণতা দূর করে, এক পরম আধ্যাত্মিক শান্তিতে পৌঁছিয়ে দেয়। যুগ যুগ ধরে মানুষের অন্তরে ভক্তি, প্রেম, মানবিক চেতনার আলো জ্বেলে চলেছে। মনের মেলোডি অনুষ্ঠান খুব সুন্দর গান দিয়ে শুরু হলো, প্রভাত মিনার অনুষ্ঠানটিও ভালো লেগেছিল। খুব ভালো থাকবেন অম্বিকা আপনি সবসময়, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনিও খুব সুন্দর লিখেছেন, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপনি এবং আমাদের সঙ্গে থাকবেন, আমরা সকলেই চাইব সবসময় 100.1 FM গোল্ড আপনারা শুনতে থাকুন এবং সঙ্গে রাখুন আমাদেরকে প্রতি মুহূর্তে। তপন কুমার রায়চৌধুরী বাগুইয়াটি জোড়ামন্দির থেকে বলছেন, শুভ সকাল অম্বিকা, আজ আপনার মনের ম্যালেরিতে কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীর উপর যে উপস্থাপনা আমাকে খুব ব্যথিত অনুভব করেছে। এই রকম উপস্থাপনা আমরা কোথাও পাই না। যাই হোক, কবি নজরুল ইসলামের এত সুন্দর পরিবেশনা করছেন, আমাদের মন প্রাণ উচ্ছ্বসিত হয়ে উঠেছে। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা সেই অর্থে কখনোই তিরোধান দিবস বা প্রয়াণ দিবস বলে অনুষ্ঠান করি না, আমাদের নিয়ম নেই। কিন্তু হ্যাঁ, আমরা সেই শিল্পীকে মনে রেখে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অবশ্যই যে কোনো দিন জানাতে পারি। এই দিনগুলি ভীষণভাবে বিশেষ হয়ে থাকে বলেই আর কি আমরা এই দিনগুলো আলাদা করে বেঁচে রাখি। সুপ্রভাত আর জি অম্বিকা, নমস্কার সহ সুপ্রভাতী শুভেচ্ছা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মানে আমাদের কাছে মাথা নত না করা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, আমাদের আত্মমর্যাদা, পরাধীনতা ও শোষণের বিরুদ্ধে বুক ফুলিয়ে দাঁড়ানোর শক্তি। তাঁর সৃষ্টি আমাদের শিখিয়েছে প্রতিবাদ করতে, অন্যায়ের প্রতিবাদ করতে। তাঁর প্রয়াণ দিবসে তাঁর কথায় গানে অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি, ভীষণ ভালো লাগছে। তাঁকে জানাই আমার অন্তরের বিনম্র শ্রদ্ধা। আজ প্রভাত বিনায় আপনার গলাতে হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকীতে খেলাধুলোর কথায় গানে শারীরিক সুস্থতার গুরুত্ব সম্পর্কে যে উৎসাহমূলক অনুষ্ঠান শুনলাম, ভীষণ ভালো লাগলো। অসাধারণ উপস্থাপনা, খুব ভালো, সুস্থ থাকবেন, অনেক ধন্যবাদ আপনাকে। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে আমাদের লিখছেন, প্রচুর মেসেজ, থ্যাংক ইউ। আপনারা সকলে এত মন দিয়ে আমাদেরকে শুনছেন, এটা সত্যি বড় প্রাপ্তি আমাদের জীবনে। ফলতা বগুলতলা থেকে শম্ভু দাস বলছেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বিনম্র শ্রদ্ধা প্রণাম জানাই। খুবই ভালো বাঁশি বাজাতেন, কবি রঙিন জামা পরতে ভালোবাসতেন। একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি রঙিন জামা পরেন কেন, ছবির উত্তরে বলেছিলেন যে অসংখ্য ভিড়ের মাঝে যেন আমাকে খুঁজে পাওয়া যায়, ভাবা যায়। কবি এই উত্তরটি দিয়েছিলেন যখন তাকে রঙিন জামা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। আজ তিনি আমাদের মধ্যে না থাকলেও তার গানের মধ্যে দিয়ে আমরা তাকে কিন্তু বারে বারে খুঁজে পাচ্ছি। সেখানে রং যতই ধূসর হয়ে যাক না কেন, সাদা কালো মিশে যাক না কেন, তিনি আমাদের মধ্যে বিরাজ করছেন। কবিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। শিপ্রা করার মল্লিক পাড়া থেকে বলছেন, আপনার শোনানো গানগুলো শুনে বড্ড ভালো লাগছে, নানা কথা জানতে পারছি। প্রায় দিন সকালে মনে খুব কষ্ট হয়, আজও এরকম হচ্ছিল। আপনার শোনানো গান আমার মনের সাথে মিলিয়ে গিয়েছে, শান্তি দিচ্ছে। শাওন রাতে যদি গানটার কথা আপনাকে লিখতে যাব, আপনি তখনই গানটা শুনিয়ে দিলেন, এটা কি আপনার সঙ্গে আমার আত্মার টান? খুব ভালো থাকবেন। শিপ্রা কারারকে বলি, আত্মার টান তো বটেই। দেখুন, আমরা কেউ কাউকে অপরকে দেখতে পারি না, কিন্তু দেখতে পাই না আর কি, মানে অদৃশ্য আমরা একে অপরের কাছে, আমাদের কণ্ঠস্বর আপনাদের কাছে পৌঁছোয়, এভাবেই আর কি আমরা যতটুকু আপনাদের কাছে পৌঁছতে পারি। আত্মার টান হতেই পারে, এতদিনের সম্পর্ক কি এত সহজে মিটে যাবে তা তো নয়, এবং এই সম্পর্ক দীর্ঘদিন থাকতে থাকতে অনেকটা
অনেক দানা বাঁধবে, অনেক শক্তপোক্ত হবে, অনেক সময় দেখা হবে না, কিন্তু তারপরও যখন আমরা ফিরে আসব আমরা জানি যে সেই কণ্ঠস্বরের অপেক্ষায় আপনারা থাকেন, সেই অপেক্ষায় থাকেন আপনারা। এবং আত্মার টান বলতে বলি টেলিপ্যাথি বলে না একটা জিনিস আছে, আমি ভীষণভাবে বিশ্বাস রাখি। আমার মনে হয় কখনো কখনো আমরা

অধিকারী ছিলেন। আর ঠিক সেই কারণেই কিন্তু তাকে আমরা গল্প লেখক, উপন্যাস রচয়িতা, গীতিকার, নাট্যকার, পত্রিকা পরিচালক, চলচ্চিত্র কাহিনীকার, সুরকার, এমনকি অভিনেতাও বলতে পারি। এবং তার জীবনের ইতিহাসের দিকে তাকালে ছবির মতো মূল তিনটি স্তর বা পর্যায় লক্ষ্য করা যায়। প্রাথমিক স্তরে দেখা যায় যে তিনি যুদ্ধ থেকে ফিরে এলেন, তারপর সেই সময় থেকে তার ছেলে বুলবুলের মৃত্যু পর্যন্ত তার দ্বিতীয় পর্যায়। সাহিত্য সৃষ্টিতে দ্বিতীয় যে পর্যায় বা যে সেকেন্ড লেভেল অফ এক্সিস্টেন্স তার, সেটি সবচেয়ে উল্লেখযোগ্য ছিল। এবং বাগিচায় বুলবুলি গানটা আমরা অনেকেই ভীষণভাবে পছন্দ করি, শুনি, কি কারণে রেখা আমরা সেটাও জানি। সব কিছুর শেষে একটি কথা, মানবতাবাদের জয়গান তিনি গিয়েছেন সুস্পষ্টভাবে। কি গভীর প্রত্যয় তিনি বলেছেন যে আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন, আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। তার বিদ্রোহ কোথাও গিয়ে এক গভীর মূল্যবোধের কথা বলে, এবং সেই মূল্যবোধের আধারে আমরা অনেকেই বিচরণ করি। আমরা যদি তৃতীয় পর্যায়ের দিকে আসি, তখন সেখানে কিন্তু মানবতাবাদের যে বলিষ্ঠতা তার সঙ্গে পরিচয় হয়, তার আধ্যাত্মবাদী সেই জায়গাটাতে সঙ্গে পরিচয় হয়, এবং তিনি কতখানি বেদনাবিদ্ধ হয়েছিলেন, কতখানি তিনি হৃদয়ের দিক থেকে আঘাত পেয়েছিলেন, কিভাবে দিনের পর দিন কাটিয়েছেন, নারী মুক্তির জয়গান গেয়েছেন বলিষ্ঠতার সাথে, মাথার ঘোমটা ছিঁড়ে ফেলে দিতে আহ্বান করেছেন, আহ্বান করেছেন অলঙ্কার বর্জন করতে, কারণ সে সমস্ত দাসত্বের চিহ্ন স্বরূপ বলে তিনি মনে করেছিলেন। বিশ্বের সব সৃষ্টির অর্ধেক যে পুরুষ আর এবং অর্ধেক স্ত্রী জাতির, একে তো অস্বীকার অনেকেই করেন, কিন্তু এই অস্বীকার করা যায় না। বর্তমানে একবিংশ এই শতাব্দীতে দাঁড়িয়ে আমরা যে এক অদ্ভুত পরিকাঠামো পরিস্থিতির মধ্যে রয়েছি, সেখানে দেশ আচ্ছন্ন নানান রকম ভেদ বুদ্ধিতে, সেখানে আমরা সংগ্রামও করছি বটে প্রতি মুহূর্তে, আর তিনি সেখানে উদাত্ত কণ্ঠে একই কথা বলে গেছেন, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, বল ডুবিছে মানুষ মোর মার। ব্যক্তিজীবনেও এই যে ধর্মীয় ভেদাভেদকে তিনি অস্বীকার করেছেন প্রবল স্পর্ধায়, তা আমরা সকলেই জানি। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এই কথাগুলি কিন্তু তার কলম থেকে ঝরে পড়েছে, যা আজও প্রাসঙ্গিক। আমরা এর পরের গানটি শুনব শিল্পী ফিরোজা বেগমের কণ্ঠে।

যে শুধুমাত্র বিদ্রোহী কবি ছিলেন এমনটাও নয়, আরও অনেক আখ্যায় তাকে আখ্যায়িত করা যায়। আমরা তাকে বিদ্রোহী কবি বলি বটে, কিন্তু তাছাড়াও তিনি এত বহুমুখী প্রতিভা,

0: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: আমরা তিনটি অধ্যায় যদি আজ কাজী নজরুল ইসলামের জীবনটি ভাগ করে থাকি, তবে প্রথম অধ্যায় কী কী ছিল আমরা জানিয়েছি, দ্বিতীয় অধ্যায়ও অন্য রকম ছিল। তার ছেলে বুলবুলকে তিনি হারিয়েছিলেন, এবং তারপর তৃতীয় অধ্যায়ও তার বেশ খানিকটা সময় কিন্তু দেশের রাজনীতির সঙ্গে কিছুটা আদান প্রদান চলে। আমরা কোনো ঘাত প্রতিঘাতের ঘটনার মধ্যে যাব না, তবে তার যে রাজনৈতিক চেতনার ধীরে ধীরে উত্তরণ ঘটেছিল সেটা অবশ্যই আমরা তৃতীয় অধ্যায় গিয়ে জানতে পারি। এবং তার সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে উনি অনেকগুলো গান লিখেছিলেন, বিভিন্ন ধরনের গান তো লিখেছিলেন। আমরা কিছু গান হয়তো একটু আধ্যাত্মিক চেতনার কথায় জানতে পারি, কিন্তু আরও এক ধরনের গান যেটা তিনি লিখেছিলেন তা হচ্ছে চরকার গান। এবং শুধু তাই নয়, যারা কারাবন্দী ছিলেন, শৃঙ্খলিত কারাবন্দীদের উদ্দেশ্য করে তিনি লিখেছিলেন অভিনন্দন গীত। আজি রক্ত নিশি ভরে এই গানটি তাদের মধ্যে অন্যতম। এবং এছাড়াও আরও অন্যান্য অনেক রকম গান তিনি লেখেন। যখন কুমিল্লায় গান্ধীজির প্রতি শ্রদ্ধা তার জানাতে হয়েছিল, তখন তিনি লিখেছিলেন একন পাগল পথিক ছুটে চলে এলো বন্দিনী মার আঙিনায়। কখনো আপোষ করতে শেখেননি তিনি, এবং সবসময় যে স্বাধীনতা সংগ্রামের প্রশ্নে তিনি সমর্থন সব কিছু করেছেন সেটাও নয়। রবীন্দ্রনাথ, গান্ধীজি, দেশবন্ধু প্রমুখের প্রতি গভীর শ্রদ্ধা থাকলেও তাদের মতবাদকে যে নজর গ্রহণ করেননি এটাও আমরা জানি। এবং তিনি বলতেন, কাজী নজরুল ইসলাম বলেওছেন যে, আমি সত্যকার প্রাণ থেকে যেটুকু সাড়া পাই রবীন্দ্র অরবিন্দ গান্ধীর বাণীর আহ্বানে ঠিক ততটুকুই মানব। তাদের বাণী আহ্বান যদি আমার প্রাণে প্রতিধ্বনি না তোলে তবে তাদের কথা মানব না। এই মানি না কথাটা অনেকেই হয়তো আমরা সকলে সবার কাছে মাথা উঁচু করে স্বীকার করতে পারি না। অনেকেই লোভের নামে, খ্যাতির নামে আমরা অনেক সময় অনেক কিছু থেকে আর কি পিছিয়ে আসি। সেই বলার সাহসটাও থাকা দরকার এবং মেনে নেওয়ার সাহসটাও দরকার। সেই জোরটা কাজী নজরুল ইসলামের অন্তর থেকে বরাবরই ছিল, সেই সত্যের জোর ছিল, সেই সত্যের অনেক বড় জোর ছিল বলেই হয়তো তিনি সরে আসতে পেরেছিলেন এবং অনেক সময় অনেক প্রতিবাদও করতে পেরেছিলেন। বহু প্রবঞ্চনা তাকে পেতে হয়েছে তার জন্য। অন্ধভক্ত, চোখওয়ালা ভক্ত নানান রকম বুঝেও না বুঝার নাম করে পূজার নামে অপমান করছে, কত রকম কত কিছু শুনতে হয়েছে, কিন্তু তিনি তার জায়গা থেকে কখনো নড়েননি। লোকচক্ষুর আড়ালে কোনো কিছু করবেন না, প্রচুর দুঃসাহস নিয়ে জন্মেছিলেন, তাই বুদ্ধিমান থেকেও অন্ধ হতেন না কখনো। সত্যের এই পথে অবলম্বন রেখে তিনি জীবনটা চালিয়ে গেছেন। হ্যাঁ, আমরা হয়তো তাকে সেইভাবে যত্ন করে সেই আদর দিতে পারিনি, আমরা তার মূল্য হয়তো অনেক পরে টের পেয়েছি, সময় নিয়েছি তাকে জানতে, তাকে বুঝতে। অনেক গানের কথাই মাথায় আসছে এই মুহূর্তে, কাজী নজরুল ইসলামের তিরোধান দিবসে আজকে যখন অনুষ্ঠানের ভাবনা পরিকল্পনা করে নিয়ে এসেছি। সবটুকু ওই যে আবারও বললাম, সময় লিখে আমরা হয়তো শেষ

করতে পারবো না, কিন্তু এই যে এত আধ্যাত্মিক চেতনার কথা একটু আগেই বলছিলাম, এবারে যে গানটি শোনাবো সেই গানটি কিছুটা ওই আধ্যাত্মিক চেতনার কথাই হয়তো বলে। এবং বহু গান এমন রয়েছে যেগুলো আসলে নজরুল গীতি, কিন্তু সেখানে হয়তো শ্যামা মায়ের কথা হয়েছে, সেখানে কালী মায়ের কথা উনি বলছেন। আমরা সেরকম একটা গান এবার একটু শুনে নেব, গাইছেন পণ্ডিত অজয় চক্রবর্তী।

আমরা এত মেসেজ পাচ্ছি, তাই জন্য আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানিয়ে রাখি। ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে অনেকক্ষণ আগে লিখেছিলেন যে আপনার কথা পরিষ্কার আসছে না, সেটা সকালবেলার অনুষ্ঠানের ক্ষেত্রে। এখন তিনি বলছেন, গুড মর্নিং দিদি, কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে আমার প্রণাম। অনুষ্ঠানের আলোচনা ভালো হচ্ছে, এখন আপনার কথা পরিষ্কার শুনতে পাচ্ছি। বেশ, ধন্যবাদ আপনাকে। আপনি যে জানিয়েছেন এটাই অনেক আমাদের কাছে, তার কারণ এই যে যান্ত্রিক গোলযোগ বা যান্ত্রিক কোনো ত্রুটি থেকে গেলে আমরা তো আপনারা না জানালে বুঝতেই পারবো না ট্রান্সমিশন কতটা ঠিকঠাক হচ্ছে। আর এই গলার যন্ত্রটিও না মাঝে মাঝে কি সাপোর্ট করে না, কিন্তু ওই আর কি, আমরা তাও কষ্টে সৃষ্টে চালিয়ে যাই, চেষ্টা চালিয়ে যাই, কারণ আপনারা আমাদের ভীষণ কাছের, মনের খুব কাছাকাছি আমরা। তাই যতই শরীরে কষ্ট হোক, আমাদের মনে কোনো কষ্ট নেই। আমরা এই যে আপনাদের সঙ্গে এতখানি আলোচনা নিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি এবং আপনাদের সঙ্গে কিছুটা সময় ব্যয় করতে পারি, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। তবুও বলে রাখি, যন্ত্রের যন্ত্রণা অনেকেই হয়তো টের পাচ্ছেন না বা টের পাচ্ছেন, একটু আমাদেরকে একটু মার্জনা করবেন যদি সেরকম কিছু অসুবিধা হয়ে থাকে। কিশোর বালি হাওড়া থেকে লিখছেন, গুড মর্নিং, সুপ্রভাত। কিশোর বলছি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে জানাই আমার প্রণাম। সব সময় উনি আমাদের সঙ্গে আছেন। একটা ঘটনা বলি ছোট্ট করে, একবার একটি অনুষ্ঠানে নজরুল ইসলাম সবাইকে আসতে বলেছিল, সেখানে সবাই ঠিক টাইমে চলে আসে, সব থেকে দেরি করেছিলেন কবি নিজে। সবাইকে কবি নজরুল ইসলাম বলল, তোমরা সবাই সুর আর

না অসুর, এতটাই মজার মানুষ ছিলেন কাজী নজরুল ইসলাম। সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে বলছেন, শুভ সকাল অম্বিকা, নমো নমো নমো বলি বর্ণময় সে এক ফুল, ধর্ম বর্ণ জাতির ঊর্ধ্বে কবি কাজী নজরুল, দেশমাতার সংগ্রামী পুত্র, বিদ্বেষ ঘৃণা মেনেছে হার, রবি একটি অন্যটি কাজী, একই বিনার দুটি তার। কিয়ামত, ভীষণ সুন্দর বললেন আপনি। মানুষী বৈদ্য কোন্নগর থেকে বলছেন, সুপ্রভাত মনের মেলোডি, সুপ্রভাত অম্বিকা, সুপ্রভাত আপনাকেও। আজ শিকল ভাঙা বিদ্রোহী কবি কাজী নজরুলের প্রয়াণ দিবসে কবিকে জানাই সশ্রদ্ধ প্রণাম। আমি একটুখানি সংযোজন করি, উনি পান আর চা তো খুবই খেতেন, তার সাথে পাউডার মাখতে ভীষণ ভালোবাসতেন, ভীষণ আমোদের লোকজন গল্প গাছা করতেও খুব ভালোবাসতেন। কয়েকটা লেটার একটু টাইপিংই আপনাদের ভুল হয়েছে। বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন, মানবতার জয়গান গেয়ে গেছেন জীবনভর। ওনার মৃত্যু ভীষণই দুঃখজনক, আজকের দিনে ওনাকে খুব বেশি করে প্রয়োজন ছিল আমাদের। শেষের দিকে কথা বলতে পারতেন না, কিন্তু বড় বড় চোখ দিয়ে লোকজনকে খুঁজে বেড়াতেন, এ বড়ই বেদনাদায়ক। ঠিক, অনেক ধন্যবাদ আপনাকে। পূর্ণা ঘোষ হাওড়া জগাছা বারোয়ারিতলা থেকে বলছেন, শুভ সকাল অম্বিকা, শুভ সকাল, ভীষণ সুন্দর অনুষ্ঠান হচ্ছে, প্রভাত বিনার অনুষ্ঠানও খুব সুন্দর হয়েছে, প্রয়াণ দিবসে তাঁকে অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ প্রণাম জানাই। দুঃখ মিয়া সত্যি অনেক দুঃখের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেছেন, তবুও তিনি কিন্তু নিজের পথ থেকে বিচ্যুত হননি, এটা একটা শিক্ষার বিষয়। তুমি অবর্ণনীয় বর্ণনায় শিল্পীকে আমাদের চোখের সামনে প্রকাশিত করো, তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ভীষণ ভালো থাকবেন পূর্ণা ঘোষ, কি বলছি, উনি জগাছা বারোয়ারিতলা থেকে লিখছেন। গুড মর্নিং দিদি, রজত বানপুর নদিয়া থেকে লিখছি, আজ মনে পড়ছে বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। তিনি যে শুধু কবি ছিলেন না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠ, সাম্যের কথা বলা এক সাহসী মানুষ, তার লেখায় যেমন ছিল বিদ্রোহের আগুন, তেমনই ছিল প্রেম, মানবতার, সম্প্রীতির কোমল অনুভূতি। ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে মানুষকে মানুষ হিসেবে দেখার যে শিক্ষা নজরুল তা দিয়েছিলেন, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। রজত বিশ্বাস, অনেক ধন্যবাদ আপনাকে, ঠিক বলেছেন আপনি। সোমেন যাদবপুর থেকে বলছেন, সুপ্রভাত অম্বিকা, চলে গেছো তুমি, রেখে গেছো অগ্নি বিনা বিষের বাঁশি আর এক আকাশ বিদ্রোহ। নজরুল মানে প্রেম, নজরুল মানে দ্রোহ, নজরুল মানে সাম্য, ঠিক, একদম ঠিক বলেছেন। তার কলম আজও অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে, তোমার লেখা আজও আমাদের সাহস জগায়, বলবীর বল উন্নত মমশির, এই একটি লাইনেই তুমি অমর। শুভ প্রয়াণ দিবস আজ নয়, আজ প্রয়াণের দিন হলেও স্মরণের দিন, নজরুল আছেন আমাদের হৃদয়ে। আপনার উপস্থাপনা ও বাচনভঙ্গি আমার খুব ভালো লাগে দিদি, খুব ভালো থাকবেন আপনি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সোমেন লিখছেন যাদবপুর থেকে, আপনাকে ধন্যবাদ জানাই সোমেন সরকার। কথা ফুরোবে না, নোটে গাছটি মুড়িয়ে যাবে, এবং যেটা হবে সেটা হচ্ছে সময়ও পেরিয়ে যাবে, সময়ও ফুরিয়ে আসছে, আমরা গান শেষ করে উঠতে পারবো না। আপাতত যে গানটি চালিয়েছি সে গানটি গাইছেন চন্দ্রাবলী রুদ্রদত্ত, একটু শুনে নিন আপনারা সকলে।

সমাজ চেতনা থেকে দূরে গিয়ে কাব্য সাধনার পথকে তিনি চিরকালই পরিহাস করেছেন এবং তিনি বলতেন যে ফুল ফোটানোই আমার ধর্ম, তরবারি হাত আমার হাতে বোঝা, কিন্তু তাই বলে আমি ফেলে দিইনি। সুর আমার সুন্দরের জন্য, আর তরবারি সুন্দরের অবমাননা করে যে সেই অসুরের জন্য। এরকম একজন প্রাণচঞ্চল সত্য সুন্দরের সাধক আর সেই কবির প্রতীক্ষায় হয়তো আমরা আবারও রয়েছি, যদিও তিনি আমাদের মধ্যেই আছেন। জড়াগ্রস্ত যে পৃথিবী, সেখানে কিশোরদের তরুণদের পানে তিনি একটাই কথা বলেছেন, কত কাজ তোমাদের, ধরণীর দশ দিক ভরে আছে কত ধুলি, কত আবর্জনা, কত পাপ, কত বেদনা, তোমরা ছাড়া কে প্রতিকার করবে বলো তো, কে তার এলাজ করবে, তোমাদের আত্মদানে তোমার আয়ুর বিনিময়ে হবে তার মুক্তি। এই কথাগুলি বলে গিয়েছিলেন কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আজ এখানেই শেষ করছি মনের মেলোডি। আপনারা সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 100.1 FM গোল্ড কলকাতা শুনতে থাকবেন, মনের মেলোডিকে সঙ্গে রাখবেন। শেষ করছি শিল্পী রাঘব চট্টোপাধ্যায়ের এই গান দিয়ে। সকলে সুস্থ থাকুন, আবারও ফিরে আসবো সামনের সপ্তাহে 5th September টিচার্স ডে উপলক্ষে, শিক্ষক দিবস উপলক্ষে আপনাদের সকলের সঙ্গে কথা হবে আবারও অম্বিকার। আপাতত বিদায় জানাই।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ চার দিনের উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্র সফরে রওনা হয়েছেন। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হরপাবানের মৃতের সংখ্যা 600 ছাড়িয়েছে, নিখোঁজ 2000-এরও বেশি। আকাশবাণীতে আগামীকাল প্রধানমন্ত্রীর মন কি বাত। আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বীরভূমের রামপুরহাটে প্রশাসনিক বৈঠকে বসছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোপ আলোচনার জন্য ইরান প্রস্তুত, জানালেন সেদেশের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। খেলবে ভারত জিতবে ভারতের মূল ভাবনা নিয়ে আজ দেশজুড়ে জাতীয় ক্রীড়া দিবস পালিত হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ চার দিনের উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্র সফরে রওনা হয়েছেন। যাত্রা শুরুর আগে এক বার্তায় তিনি জানান, উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাফকাজ মির্জি ইয়োয়েভের আমন্ত্রণে তাঁর এই সফর। সাম্প্রতিক সময়ে ভারত উজবেকিস্তান কৌশলগত অংশীদারিত্ব এক উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। বাণিজ্য, বিনিয়োগ, ডিজিটাল যোগাযোগ, প্রতিরক্ষা, শক্তি এবং বিকশিত ভারত ও ইয়াংগি উজবেকিস্তান গড়ে তোলার লক্ষ্যে দুদেশের অভিন্ন দৃষ্টিভঙ্গি বাস্তবায়িত করার ক্ষেত্রে এই সফর সহযোগিতা বাড়িয়ে তুলবে। সেই লক্ষ্যেই তিনি উজবেকিস্তান সফরের জন্য আশাবাদী বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। তিনি জানান, তাসকেন্ট থেকে কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সাদর জাফারোভের আমন্ত্রণে সেদেশে যাবেন তিনি। বিসকেকে 26তম সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও শিখর সম্মেলনে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর উজবেকিস্তান সফরে দুদেশের নেতৃবৃন্দের মধ্যে রেয়ার আর্থ মিনারেলস নিয়ে আলোচনা হবে। এ ব্যাপারে দুদেশের পারস্পরিক সহযোগিতা, বিনিয়োগ এবং প্রযুক্তি হস্তান্তর নিয়েও কথা হবে বলে উজবেকিস্তানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত স্মিতা পন্থ আকাশবাণীকে জানিয়েছেন।
1: Several MOUs will be signed, concretizing specific areas of cooperation in the area of culture and many other areas. You will get to know in 2 days' time. There is also strong focus by the leadership of both the countries. Uzbekistan is a resource-rich nation, and our requirements of critical minerals are huge. So I think both sides will also discuss the possibility of having some long-term supply arrangements.
0: তিনি বলেন, উজবেকিস্তানের জনগণ ভারতীয় চলচ্চিত্রের অনুরাগী, তারা চলচ্চিত্র তারকাদের অত্যন্ত গুণগ্রাহী। প্রধানমন্ত্রী সফরকালে দুদেশের সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও রাষ্ট্রদূত জানিয়েছেন। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হরপাবানের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 626 জন, নিখোঁজ এখনও পর্যন্ত প্রায় 2000-এরও বেশি। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে স্থানীয়দের সাহায্যে অন্যান্য সংস্থার সঙ্গে পুলিশ যৌথভাবে কাজ করছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এর পাশাপাশি স্থান, ত্রাণ বিতরণ ও যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক করতে বন্যা ও ভূমিধসের ফলে অবরুদ্ধ সড়কগুলি পরিষ্কার করার কাজও চালানো হচ্ছে। বিদেশমন্ত্রক গতকাল জানিয়েছে, গত বুধবার এই আকস্মিক বন্যার পর থেকে 320 জন ভারতীয় নাগরিক সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, প্রায় 100 জন ভারতীয় বংশোদ্ভূত যাদের অন্য দেশের নাগরিকত্ব রয়েছে তাদের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না। তিনি আরও জানান, ত্রিশুলি এক জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত 63 জন ভারতীয় নাগরিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। জয়সওয়াল আরও জানান, চীন সীমান্তে প্রায় 400 জন ভারতীয় নাগরিক সুরক্ষিত রয়েছেন এবং তারা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন। বিদেশ মন্ত্রকের তরফে 24 ঘন্টা একটি কন্ট্রোল রুম খোলার হয়েছে। কাঠমান্ডু ও বেজিং এর ভারতীয় দূতাবাসও দিনরাত হেল্পলাইন নম্বর চালু রেখেছে। নেপালে বিধ্বংসী হরপাবানে নিখোঁজ পশ্চিমবঙ্গের বাসিন্দাদের সন্ধানে প্রতিনিধি দল পাঠাতে রাজ্য সরকার বিদেশ মন্ত্রকের কাছে অনুমতি চেয়েছে। অনুমতি মিললেই একজন মন্ত্রী, একজন বিধায়ক, আইজি পদমর্যাদার এক পুলিশ আধিকারিক এবং এক সিনিয়র আইএএস আধিকারিককে নিয়ে একটি প্রতিনিধি দল কাঠমান্ডু পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। চিনি বন্টনের ক্ষেত্রে সরকার আগামী মাস থেকে বর্তমানের মাসিক কোটার পরিবর্তে একটি পাক্ষিক কোটা চালু করেছে। এর ফলে চিনি সঠিক সময়ে বাজারগুলিতে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। এই সময়ে চিনির মিলগুলিকে প্রথম সপ্তাহেই চিনির যোগানের 40% বিক্রি করতে হবে, বাকি চিনি তার পরের সপ্তাহে। সরকার জানিয়েছে, দেশে চিনির যোগান পর্যাপ্ত রয়েছে, সেই সঙ্গে চিনির ঘাটতি পূরণে এবং সঠিক দামে চিনির সরবরাহ বাড়াতে সব রকমের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। পশ্চিম এশিয়া সংকট পরিস্থিতি নতুন করে ঘনীভূত হওয়ায় জাতীয় রাজধানীতে সিএনজির দাম বৃদ্ধি পেয়েছে। ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেডের প্রতি কেজি সিএনজির দাম 3.89 টাকা বাড়িয়েছে। আজ থেকে এই নতুন দর কার্যকর হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকেই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে।

হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে আঞ্চলিক ভাষায় এর তর্জমা। শতবর্ষে পা দিয়েছে আকাশবাণী কলকাতা। এই 100 বছরে নানান বিবর্তন ঘটেছে আকাশবাণীর সংবাদেরও। কেমন ছিল শুরুর দিনগুলি, কেমন ছিল পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এই নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতার সংবাদের বিভিন্ন বিভাগের পুরোধায় থাকা তিন প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটির সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে 2টি ভাগে। দ্বিতীয় তথা শেষ পর্বের সম্প্রচার শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, DTH বাংলা পরিষেবায়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIN নিউজ কলকাতাতে। আইন শৃঙ্খলা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বীরভূমে প্রশাসনিক বৈঠকে বসছেন। রামপুরহাটের রক্তকরবী প্রেক্ষাগৃহে এই বৈঠকের আগে তিনি যান তারাপীঠ মন্দিরে। মুখ্যমন্ত্রীর বীরভূম সফরকে ঘিরে নিরাপত্তা আটসাট করা হয়েছে। এরপর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ অভিযানে অংশ নিতে সন্ধ্যায় দীঘায় যাবেন মুখ্যমন্ত্রী। পূর্ব মেদিনীপুর জেলার বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার উদ্যোগে নিউ দীঘায় আজ থেকে শুরু হওয়া 2 দিনের শিবিরে উপস্থিত থাকবেন তিনি। আজই মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা। আগামী 2 থেকে 3 ঘণ্টায় উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং জেলায় মাঝারি বজ্রপাত এবং দমকা হাওয়াসহ মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি ঘনীভূত হয়ে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে নিম্নচাপ এলাকায় পরিণত হয়েছে। মৎস্যজীবীদের আগামী সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশ উপকূল এলাকাতে যেতে নিষেধ করা হয়েছে। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু 2 দিনের এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে আগামী 31 তারিখ সার্বিয়ার বেলগ্রেডে যাচ্ছেন। এবারের বৈঠকের মূল প্রতিপাদ্য বিষয় হল দ্য লেগাসি অব নন অ্যালাইনমেন্ট লেসন্স ফর টুডেজ ওয়ার্ল্ড। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, জোট নিরপেক্ষ আন্দোলনের রাষ্ট্রপ্রধানদের প্রথম সম্মেলন 65তম বার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হচ্ছে। অন্যতম প্রতিষ্ঠাতার সদস্য রাষ্ট্র ভারত ছাড়াও আরও 120টি উন্নয়নশীল দেশের প্রতিনিধিরা এই বৈঠকে যোগ দেবেন। সেনাবাহিনীর জন্য জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ক্রয়ের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারত। এর ফলে কাঁধে রেখে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রটির গ্রাহক হিসেবে ভারতের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটল। পরে এই ক্ষেপণাস্ত্রটি ভারতে উৎপাদন করার বিষয়ে উভয় দেশ কাজ করছে বলে খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনার জন্য ইরান প্রস্তুত বলে সেদেশের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, জুন মাসে স্বাক্ষরিত শান্তি চুক্তির শর্ত যদি মার্কিন যুক্তরাষ্ট্র মেনে চলে তবে ইরানও তার প্রতিশ্রুতি পালন করবে। উল্লেখ্য, চুক্তিটি কার্যকর থাকাকালীন ইরান প্রায় 9 কোটি ব্যারেল তেল রপ্তানি করেছিল। দেশের অর্থনৈতিক সংকটকালে তার এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে পৃথক এক বার্তা, ইরানের সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনেই মুদ্রাস্ফীতি, বেকারত্ব সহ বিভিন্ন সমস্যার আশু নিরসনের লক্ষ্যে দেশীয় উৎপাদনের উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাসার আর্টেমিস 2 মিশনের সঙ্গে যুক্ত সদস্যদের আমেরিকার মহাকাশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা প্রদান করেছে। US স্পেস একাডেমি গঠনের আদেশনামায় স্বাক্ষর করেছেন তিনি। এক বিবৃতিতে নাসা জানিয়েছে, হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প গতকাল নভশ্চর রিডওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনার কচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেনকে কংগ্রেসনাল স্পেস মেডেল অফ অনার প্রদান করেছেন। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের 121তম জন্মবার্ষিকী আজ জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হচ্ছে। এবারের ক্রীড়া দিবসের মূল ভাবনা, খেলবে ভারত, জিতবে ভারত। রাজ্য সরকারের উদ্যোগে নবান্ন সভাঘরে জাতীয় ক্রীড়া দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জাতীয় ক্রীড়া ও প্যারা অলিম্পিক্সে পদকজয়ীদের এবং বিশিষ্ট ক্রীড়াবিদদের সম্মানিত করবেন। হকি বেঙ্গলের উদ্যোগে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রাক্তন হকি অলিম্পিয়ান গুরবাগ সিং, ক্রীড়ামন্ত্রী ডাক্তার ইন্দ্রনীল খাঁ সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন। সংস্থার বার্ষিক পুরস্কার বিতরণ করা হবে এদিন। অনূর্ধ্ব 16 জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতা, বাংলা অনূর্ধ্ব 16 জাতীয় জুনিয়র প্রতিযোগিতা ডাক্তার বিশিরা ট্রফির সেমিফাইনালে উঠেছে। বেঙ্গালুরু ফুটবল স্টেডিয়াম গ্রুপ লিগের শেষ ম্যাচে আজ সকালে বাংলা 1-0 গোলে কর্ণাটককে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 4 দিনের উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্র সফরে রওনা হয়েছেন। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হড়পাবানে মৃতের সংখ্যা 600 ছাড়িয়েছে, নিখোঁজ 2000-এরও বেশি। আকাশবাণীতে আগামীকাল প্রধানমন্ত্রীর মন কি বাত। খবর এখনকার মতো এ পর্যন্তই। এর পরবর্তী সংবাদ শুনুন বেলা 1টা বেজে 30 মিনিটে।

0: आकाशवाणी एफएम गोल्ड खांटी सोना
1: मन की बात जनगणের কথা সকলের নিজের কথা কিছু লড়াইয়ের কাহিনী কিছু সাফল্যের আখ্যান অব্যক্ত ঐতিহ্যের গাথা নতুন ভারতবর্ষের আশা মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold।
3: আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো,
4: তোমায় গান শোনাবো
3: 100.1 FM Gold, তোমায় গান শোনাবো,
4: তোমায় গান শোনাবো
3: 100.1 FM Gold।
5: রৌদ্রোজ্জ্বল একদিনে ফিরে আমরা চলে এলাম তোমায় গান শোনাবো এই অনুষ্ঠানে। এবং তার আগে, মানে গান শোনানোর আগে যেটা বলি সেটা হলো যে আবহাওয়া সংক্রান্ত খবর। আবহাওয়ার তো কি বলবো, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো গরম, কখনো ঠান্ডা। প্রথমেই বলে রাখি যে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং জেলায় 2 থেকে 3 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। আবারও বলি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং একই সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আমাদের কাছেই, অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতায় আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে। সুতরাং যারা কাছাকাছি আছেন এবং যারা দূরে আছেন তারা একটু সতর্ক থাকুন, যারা বাইরে বেরোবেন, যারা ঘরে থাকবেন তারাও।
6: চলে যাই সরাসরি এবারে অনুরোধের গানে। অনুরোধের গান বরং আজকে শুরু করি

9903059992 এই নাম্বারে যারা হোয়াটসঅ্যাপ করে আমাদের অনুরোধ পাঠিয়েছেন তাদের সেখান থেকে একটা অনুরোধ প্রথমে শুরু করি সেই গানটি দিয়ে। আর কে মুখার্জি যাদবপুর থেকে শুনতে চেয়েছেন সুমন কল্যাণপুরের কণ্ঠে এই গানটি, মুকুল দত্তের কথায় রবীন বন্দ্যোপাধ্যায়ের সুরে।

0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
1: তোমায় গান শোনাবোতে আজ চলে এসেছি আমরা, আমি কৃষ্ণা,
2: আমি এমিলিয়া,
1: আমরা দুজনে মিলে আজকে, হ্যাঁ, আমাদের ফোনের বন্ধুর অনুরোধ দিয়ে, মানে আমাদের হোয়াটসঅ্যাপে যে বন্ধু অনুরোধ করেন তার অনুরোধ দিয়ে শুরু হলো বটে, কিন্তু আমাদের FM গোল্ডের যে ফেসবুক পেজ, সেই পেজ থেকে আজকে যে গানটি দিয়ে শুরু করব, মানসী বৈদ্য কন্যগর থেকে শুনতে চেয়েছেন একটি গান, আজ কাজী নজরুল ইসলামের চলে যাওয়ার দিন, তার প্রয়াণ দিবসে হৈমন্তী শুক্লার কণ্ঠে একটি গান শুনতে চেয়েছিলেন, কিন্তু সেই গানটি হৈমন্তী শুক্লার কণ্ঠে আমাদের সংগ্রহে নেই, আমরা শোনাচ্ছি ডক্টর অঞ্জলি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

রাজবলহাট থেকে পুষ্পিতা বাগ শুনতে চেয়েছিলেন এই শ্যামা সঙ্গীতটি। প্রণয় রায়ের কথায় দেবজিতের সুরে শুনছিলাম সাধনা সারগামের কণ্ঠে গান। চলে যাব পরের গানে।

0: পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে গানটি শুনছিলাম আমরা। অনুরোধ করেছিলেন লালমোহন মাঝি, জালালসি বৌবাজার, হাওড়া থেকে।
1: পরের গান অপর্ণা ভট্টাচার্য শুনতে চেয়েছেন অমৃত সিং আরোরার কণ্ঠে, এই গানটি।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: উত্তম কুমারের কণ্ঠে গান শুনছিলাম গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় এবং নচিকেতা ঘোষের সুরে। এই অনুরোধ করেছিলেন, এই গান শোনার জন্য অনুরোধ করেছিলেন অরূপরত নাইচ, অপরূপ আইচ, গোপু আইচ, মঞ্জু রায়, রাজীব গান্ধী রোড, কোন্নগর থেকে।
1: চলে যাব কে এল সাইগালের।

গানে কে এল সাইকেলের কণ্ঠে এবারের গানটি শুনতে চেয়েছেন এস এম ছবেদ আলী, চাপড়াইল বাজার কালীগঞ্জ নাইদহ বাংলাদেশ থেকে। প্রণব রায়ের কথায় সুবল দাশগুপ্ত, সুরে শিল্পী কে এল সাইকেল।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903 05 9992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন air@gmail.com। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ।

0: বন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: আপনার পছন্দের গান আপনার
2: থেকে ভূপেন হাজারিকার কণ্ঠে একটি গান শুনতে চেয়েছেন।
3: ভূপেন হাজারিকার কণ্ঠে এই গানের কথা শিবদাস বন্দ্যোপাধ্যায়ের সুর, শিল্পী নিজের।

0: আমাদের শেষ গানে চলে যেতে হবে, যা সময় আছে তাতে আর একটা গানই আমরা সর্বসাকুল্যে শুনতে পাব। সেক্ষেত্রে আমরা নির্মলা মিশ্রের গান দিয়ে শেষ করব, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় নচিকেতা ঘোষের সুরে নির্মলা মিশ্রের কণ্ঠে এই গান শুনতে চেয়েছেন বাসুদেব বসাক, আলপনা বসাক, ফুলিয়া মাঠপাড়া নদিয়া থেকে।
1: এবং এই অনুষ্ঠানের শেষেই আমরা এইটুকু বলতেই পারি যে 2:30 কৃষ্ণা এবং এমিলিয়া সুরেলা সফরে আবার ফিরছে। খানিকক্ষণের জন্য টাটা বলছি আমরা,
0: কারণ সংবাদ বিরতিতে যাব, তারপর আবার ফিরছি।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি।

0: ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।
1: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ 80 থেকে 90, 80 থেকে

0: সুরেলা সফরে আজ 80 থেকে 90। আসলে এই যে 80 থেকে 90 একটা সময়সীমা, আজকে শনিবার এই সময়টাকে আমরা ধরে ফেলি ছবির গানে। কেমন ছিল সে সময়, কেমন ছিল ছবির গান? যদিও আমার ব্যক্তিগত ধারণা যেটা, যে বদলায় না কিছুই। সমাজ সংসারের চলন বদলে যায় বটে, তবে গান, গান সেটা আমাদের মনে থাকে। সম্পর্কের যেমন বদল হয় না, ঠিক তেমনি গানেরও নয়। সে কারণেই নতুন পুরনো সব প্রজন্মের কাছে কোনো কোনো গান সর্বকালীন হয়ে ওঠে।
1: এবং 80 থেকে 90 এই সময়টা বিশেষ করে যাদের বড় হয়ে ওঠা, তারা বেশি করে রিলেট করতে পারেন এই গানগুলোর সাথে। যদিও প্রজন্ম উত্তীর্ণ হয়ে আজও সব প্রজন্মের কাছে এই গানগুলো প্রিয়। আর আজকে আমরা একটু অন্যরকমভাবে চেষ্টা করেছি সাজানোর, যেখানে গানের মধ্যে একটু কোথাও একটা টুইস্ট আছে। শুনে দেখুন তো, খুঁজে পান কিনা সেই টুইস্টটা।

0: 100% জীবনেও কারেক্ট হয় না,
1: শুধরে না
0: উচ্চারণ এই বয়সে ইম্পসিবল,
1: তাই বলে বলবে ভুল।

0: বুঝলে বুঝলে বাবা অবলাকান্ত, শিখতে তোমায় হবে হবে, ছাড়ব না।
1: মনে পড়েছে নিশ্চয়ই অবলাকান্তের কথা, সেই যে সন্তোষ দত্তের অসাধারণ অভিনয় এবং তার সঙ্গে উত্তম কুমার তো রয়েছেন, উত্তম কুমারের শেষ ছবি অগোবধু সুন্দরী, শিখতে তোমায় হবেই হবেই, ছাড়ব না। এবং অবলাকান্ত একেবারে বিনয়ের অবতার, কিন্তু তিনি যে কত রকমের মানে বিপদের সম্মুখীন হলেন, কত রকমের ঝঞ্ঝাটের সম্মুখীন হলেন সে আর বলার অপেক্ষা রাখে না।
2: এবং সেই ঝঞ্ঝাট কাটিয়ে উঠে তিনি কিন্তু সফলও হলেন। কিন্তু আমাদের যে কথাটা বলার সেটা হচ্ছে যে এই গানের মাঝখানে কিছু কিছু কথা, মানে পুরোটাই সুরে কনভার্ট না করে কিছু কিছু কথা, কিছু কিছু কথোপকথন থাকা, সেটা গানের মধ্যে একটা অন্যরকম ইমপ্রেশন হোক, ইমেজ হোক, একটা অন্যরকম ভাব এটা তৈরি করে।
1: তাতেও আরেকটা কথা বলার আছে, শুধুমাত্র কথোপকথন নয়, কোনো কোনো গান গল্প বলবে, হ্যাঁ, যেন মনে হবে যে একটা গল্প শুনছি, পরস্পরের মধ্যে কথা হচ্ছে, গল্প শুনছি, অথবা এ ওকে একটা কথা জিজ্ঞেস করলো, তার উত্তর দিচ্ছি। আমরা পরের গানে যাই এমিলিয়া?
2: পরের গানে যাব, তবে তার আগে আবহাওয়া সংক্রান্ত একটু জরুরি একটা সতর্কবার্তা জানিয়ে দিই। আগামী 2-3 ঘন্টার মধ্যে যেটা ঘটার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে, যার গতিবেগ ঘন্টায় 30-40 কিলোমিটার হতে পারে। হাওড়া জেলার কিছু কিছু অংশে, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলার কিছু কিছু অংশে এবং বীরভূম জেলার কিছু অংশে। সুতরাং এই সময়টায় সকলে সাবধানে থাকবেন।
1: মানে আমাদের না নিস্তার নেই, সকালবেলা রৌদ্রোজ্জ্বল আকাশের দিকে তাকিয়ে দেখলাম শরতের মেঘ উঠেছে আকাশে, কিন্তু তখনই যেরকম গরম লাগছিল এবং একেবারে সেই প্যাচপ্যাচে গরম, তখন মনে হচ্ছিল যে বিকেলের দিকে একটা সাংঘাতিক রকমের, মানে বারবার আমরা আবহাওয়ার সংকেত পাই যখন, সতর্কবার্তা পাই যখন, এবং আমাদের যখন পড়তে হয় আমাদের মনে হয় ইস বেরিয়ে কি দেখবো।
2: ওই যে শিখতে তোমায় যেরকম, অবলাকান্তকে যেরকম শিখতে হবে, সেরকম প্রকৃতির সঙ্গেও আমাদের মানিয়ে নিতে হবে।
1: সেরকমই মানিয়ে নিল কেদার, মফস্বলের ছেলে, পশ্চিমে বেড়াতে গেল, খুব একটা পড়াশোনায় ভালো না, কিন্তু গিয়ে দেখা হলো সরস্বতী আর বিনির সঙ্গে, দুই বোন, সে সরস্বতীর প্রেমে পড়ল। কিন্তু সেখানে একজন ক্যারেক্টার ভোমবলদা, আসলে পরিবার নয়, গোটা মানে গোটা পাড়াটাই একটা পরিবার, এবং সেই ভোমবলদা কেদার এবং সরস্বতীর ভালোবাসার যে একটা পূর্ব রাগ, সেই পূর্ব রাগও যেমন তৈরি করলো, তেমনি তাদের মধ্যে প্রবল ভুল বুঝাবুঝি তৈরি করলো। বলাই বাহুল্য, ভোমবলদা মানে অনুপ কুমার, আমরা বলছি দাদার কীর্তির কথা, 1980 ছবি, এবং এই ছবি আমাদের সকলকে একেবারে একসঙ্গে, মানে একটা ফ্যামিলিতে যদি 18 জন মানুষ থাকেন, সেই 18 জন মানুষ গিয়ে সারিবদ্ধভাবে দাদার কীর্তি সেই সময় সিনেমা হলে দেখেছেন। তখন কিন্তু আইনক্স নেই, তখন কিন্তু টিভির সামনে বসে ছবি দেখা অতটা নেই, কিন্তু সিনেমা হলে গিয়ে ছবি দেখা আছে। সেই যে মহুয়া রায়চৌধুরী, দেবশ্রী রায়, তাপস পাল, এদের যে মানে অসাধারণ একটা মেলবন্ধন, তার সঙ্গে রুমা গুহ ঠাকুরতা এবং উৎপল দত্ত, তার সঙ্গে সাংঘাতিকভাবে পাড়ার দাদা ভোমবলদা, এবং সেই ভোমবলদা কীরকম করে কেদারকে নাকানি চোপানি খাওয়াচ্ছে মান্নাদের একটা গানে, সেখানে একটা গল্প রয়েছে, সেই গল্প আমরা শুনবো এবার।
3: জন্ম অবধিকার তোমা পরে অধিকার, প্রিয়

তাহা, তবু যদি ভাবি আহা, পাইতাম তোমায় হৃদয়ের নিধি।

0: এবার মরুর সঙ্গে কি মিলিয়েছি বলতো?
1: কি গরু?
0: সে তো তুই রে। শোন,

0: এরকমটা হলে মন্দ হয় না? মানে এরকম একটা পরিবার কেন্দ্রিক পাড়া যদি খুঁজে পাওয়া যায়, হ্যাঁ এটা কিন্তু আমরা হারিয়েছি, তাই না?
1: একদম, কিছুটা হয়তো আছে কোনো কোনো জায়গায়, কিন্তু সেটা গুটি কয়েক, হাতে গুনে বলা যায়। আমরা এরকম গানে গল্প বা গানে কথোপকথনে অন্যরকম একটু জায়গায় যাই, যেখানে নবদম্পতি একটা ক্লাবে রেস্তোরাঁয় এসেছেন, সেখানে গান হচ্ছে এবং তাদের অন্তরঙ্গ

0: মুহূর্ত তারা কাটাচ্ছেন, একান্ত আপন ছবির কথা বলছি, সেই ছবির এই গানটার মধ্যে না নায়ক নায়িকা লিপ দিচ্ছেন না, তারা গানটা শুনছেন,
1: কিন্তু তাদের মনের কথাই বলা হচ্ছে। তারা এমনভাবে গানটা তৈরি যেন মনে হচ্ছে যে তারা কথা বলছেন, তাদের মনের কথাই বলা হচ্ছে। আশা ভোসলে এবং এস পি বালসুব্রমণিয়াম।

0: সুরেলা সফরে আজকে 80 থেকে 90, কৃষ্ণা এবং এমিলিয়া 100.1 FM গোল্ডে। আমরা চলে যাই আরেকটি গানে, তারপর ফিরে এসে কথা বলি।
1: এবং এই গানটা এত বেশি জনপ্রিয়, আর সেটার মধ্যে এটা একটা কি বলবো, একেবারে পুরো এন্টারটেইনিং মুভি বলতে যা বোঝায়, ছবিটা তাই ছিল। তবে আমরা গানের মাঝখানে মাঝখানে ওই কথা সেটা শোনার জন্য এই গানটা বাজলাম।
0: এই গানের একদম প্রথমে কথা,
2: সুরেলা সফরে আজ 80 থেকে 90।
3: এই গানটা কি হলো রে?

0: Additionally, the search and rescue officials are working to clear the roads blocked by flood debris and landslides to reopen access and facilitate relief operations. The Ministry of External Affairs yesterday said 320 Indian nationals remain uncontactable or are reportedly missing following the flash flood tragedy on Wednesday. External Affairs Ministry spokesperson Randhir Jaiswal said around 100 people of Indian origin holding other nationalities also remain uncontactable. Addressing the media in New Delhi, Mr. Jaiswal said 63 Indian nationals working at Trishuli 1 hydropower project were rescued from the affected area. India has stepped up humanitarian assistance to Nepal affected by flash floods as a third flight carrying 10 tons of humanitarian assistance has departed for Kathmandu last evening. External Affairs Minister Dr. S. Jaishankar yesterday told media that India is supporting Nepal in ongoing relief and rescue efforts. Union Finance and Corporate Affairs Minister Nirmala Sitharaman today said, as global companies reassess their supply chains and capital allocation, India offers not only the scale of a vast market, but also depth of a long-term investment and operating platform. She made these remarks while addressing a high-level business roundtable with leading investors and business leaders in Chicago, United States. She highlighted India's broad-based growth, reform momentum, and expanding opportunities for long-term investment. Ms. Sitharaman also emphasized India's investment appeal lies in the convergence of scale, sustained economic growth, skilled talent, world-class infrastructure, technological advancement, and a decade of consistent reforms. Iranian President Masoud Pezeshkian has said Tehran is open to negotiations with the United States but remains cautious about Washington. He said Iran would honor its commitments if the U.S. also upheld its side of the agreement. In a TV interview, Pezeshkian said diplomatic efforts could focus on reviving the June peace memorandum of understanding. He noted Iran had exported nearly 90 million barrels of oil while the agreement was being implemented. Prime Minister Narendra Modi today paid homage to the Indian hockey legend Major Dhyan Chand on the occasion of National Sports Day. In a social media post, Mr. Modi said, Major Dhyan Chand's brilliance in Indian hockey continues to inspire generations. The India Meteorological Department has issued orange colour warning for heavy to very heavy rainfall over Odisha till Monday. Heavy rainfall is also likely to hit Bihar, Gangetic West Bengal, Jharkhand, Madhya Pradesh, Chhattisgarh and parts of northeastern states for the next 2 to 3 days. And that is the end of this news bulletin.
1: Gaane Kothay Golden Shomoy. Aapni shunchen 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold.
2: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশু মহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ 80 থেকে 90।

यही है साहिबान कहानी प्यार की। किसी ने जान ली, किसी ने जान

0: 80 থেকে 90, এটা একেবারে 80 সালেরই একটা ছবির গান, ছবির নাম কার্ডস। এবার এটা একটা ফ্যান্টাসি সাইকোলজিক্যাল থ্রিলার ছিল, সুভাষ ঘাই পরিচালনা করেছিলেন। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে এই গানটা নেওয়ার পিছনে আমাদের যুক্তি হচ্ছে এই গানটায় পুরো যে একটা মিস্ট্রি, পুরো যে একটা রহস্য, সেই রহস্যে সিমি গারোয়াল, সেই মার্ডারাস ওয়াইফ, সেই চরিত্রে অভিনয় করেছিলেন, রাজকিরণের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন। এবার তিনি যে এই কাজটা করছেন, এই ক্রাইমটা করছেন, এটা এই গানটা শুনতে শুনতে এবার তিনি এবারে তার যে এবার বোঝা যাচ্ছে যে তিনি এবারে অস্বস্তিতে পড়েছেন, এবং ঋষি কাপুরের সেই যেরকম তখন তিনি একদম উচ্ছলতার প্রতীক যুবক ঋষি কাপুর, তিনি গিটার বাজিয়ে গান গাইছেন, মাঝে টিনা মনিমো গিটার বাজাবেন এই গানের মধ্যে। এখন এই গানটা যখন শুরু হচ্ছে, রবি ভার্মা মেমোরিয়াল দিয়ে গানটা যখন শুরু হচ্ছে, তখন মনে হচ্ছে যে কার মেমোরিয়াল, কেন, যদি ছবিটা নাও দেখেন কেউ, শুধু গানটা নিয়ে ভাবেন। এবার এই গানটাতে পুরো ছবির গল্পটা একেবারে জিস্ট করে যেভাবে বলা যায় বোধ হয় সেইভাবে বলা আছে।
1: এরপর আমরা চট করে আরেকটা ছবিতে চলে যাই। সে ছবি দেখলে আমাদের মন জুড়োয়, আমাদের চোখ জুড়োয়, অজস্র ফুলের মাঝে আমরা প্রেম দেখি, ভালোবাসা দেখি, এবং পরস্পরকে ভালোবাসার কথা বলা, এবং তারা খুব অন্তরঙ্গ হচ্ছেন, অমিতাভ বচ্চন এবং রেখা। শুনি আগে লতা মঙ্গেশকর, কিশোর কুমার।

0: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।
1: বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25 সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
0: সুরেলা সফরে আজ 80 থেকে 90

0: একটি কলেজের বিদায়ী ব্যাচ এবং তাদের একজন প্রতিনিধি এ গান গাইছেন এবং সেই গানের মধ্যে সকলকে এটা ছড়িয়ে দিচ্ছেন যে বাবা চাইছেন, বাবা মা চাইছেন যে ছেলে ভীষণ নাম করবে, খুব বড় কাম করবে, মানে কাজ করবে। কারণ ছেলে মেয়ে যখন পাশ করে বেরিয়ে যায় কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে, বাবা মারা সেরকমটাই প্রত্যাশা করেন। এই যে কথোপকথন, এই কথোপকথন একটা সময় মানে 80s শেষের দিকে, 90 শুরুতে আমাদেরকে একেবারে নাড়িয়ে দিয়ে গেল একটি ছবি, কিয়ামত সে কিয়ামত তক। আমরা মুগ্ধ হয়ে গেলাম এবং সেই সময় যারা বড় হয়ে উঠছে কৈশোর থেকে তারুণ্যে, তাদের অসম্ভব ভালো লাগার ছবি এ ছবি। এবং সেইখানে আমরা দেখতে পেলাম কাকে, না আমির খানকে, চকোলেট হিরো। এবং আমির খান, জুহি চাওলার এই ছবি, এর প্রত্যেকটা গান, প্রত্যেকটা গান জনপ্রিয়। তার মধ্যে এই গানটি আমরা শুনে নিলাম।
1: এবং এই গানটি যখন মজরু সাহেব লিখছেন তখন তিনি 70 বছর তার বয়স। আর এই গানটা তারপরে নানা রকমভাবে ব্যবহৃত হয়েছে সিনেমায়, রিমিক্সে। এবং এই গানটার একটা অন্য আইকনিক জায়গা রয়েছে, আর মনে পড়ে সেই পোস্টারটা, মানে তখন ছিলাম না, একদম ছোট্ট ছিলাম, তো তখন ওই একটা পোস্টার বেরিয়েছিল আমির খানের, ফেসলেস পোস্টার। সেখানে বলা হয়েছিল, হু ইজ আমির খান, আস্ক গার্ল নেক্সট ডোর। এইভাবে ছবিটার প্রমোটিং হয়েছিল। আমির খান নিজেও কোনো কোনো সময় পোস্টার লাগিয়েছিলেন। আজকের সেই আমির খান, মানে তার একদম প্রথম দিককার ছবি, তাকে লঞ্চ করার জন্য এই ছবিটার কথা ভাবা হয়েছিল।
0: এবং 70 বছরের এক বৃদ্ধ তিনি লিখছেন
1: এই গান,
0: যে গান গাইবে সে কলেজ বয় এবং তার 21 বছর বয়স।
1: একদম।
0: আমরা আরেকটি গানে যাই, কিশোর কুমার আশা ভোঁসলে। এটা একটু পুরনো কিন্তু 80s পরের তো ছবি বটে, এটা বাংলা। এটার মধ্যেও কি সুন্দর দুজনের একটা কথোপকথন আমরা সিলসিলাতে যেরকম ভাবে শুনে নিচ্ছিলাম, এটিও তাই।

হ্যাপি বার্থডে জানাচ্ছি লীনা চন্দ্রভারকরকে, আজকে তার জন্মদিন। আর তারই ছবির গানে গানে তাকে বলবো হ্যাপি বার্থডে।

0: রাখওয়ালা ছবির গান শুনছি কারণ আজ লীনা চন্দ্রভারকারের জন্মদিন এবং তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন 1968 সালে মন কা মিত এই ছবি দিয়ে সুনীল দত্তের অপোজিটে। এবং তিনি একেবারে লিড যে সমস্ত অ্যাক্টর অর্থাৎ রাজেশ খান্না, ধর্মেন্দ্র, জিতেন্দ্র, সঞ্জীব কুমার, বিনোদ খান্না, শাম্মী কাপুর, দিলীপ কুমার, রাজকুমার এবং সুনীল দত্তের অপোজিটে তো অবশ্যই পেয়েছি যে ছবির গান, এই ছবির গানে তাকে পাইনি কিন্তু সুনীল দত্তের অপোজিটে তাকে অনেক ছবিতেই পেয়েছি। আর খুব মিষ্টি তার মুখটা, দেখতে ভারী মিষ্টি তাকে, এখনও যখন তিনি রিয়েলিটি শোতে আসেন তার ওই মিষ্টি হাসিটা, খুব শান্তভাবে কথা বলার ধরনটা বেশ লাগে আমাদের।
1: হ্যাঁ, এবং খুব কম বয়স থেকে তার চলচ্চিত্র জীবন শুরু, তুমি যেটা বললে 1968 মন কা মিত এই ছবি। এবং একটা সময় দেখা গেছে যে সেই সময়কার যারা একদম লিডিং হিরোইন, তুমি তো হিরোদের কথা বললে, হেমা মালিনী বলো, মুমতাজ বলো, এবং 70-এর দশকের প্রথম দিকের যে শীর্ষ নায়িকারা, তাদের সঙ্গে লীনা চন্দ্রভারকার একদম সপাটে কাজ করছেন
0: একদম। এবং মন কা মিত যখন করছেন, নার্গিস নিজে হাতে তাকে গ্রুম করেছিলেন, অ্যাক্ট্রেস করে তুলেছিলেন। আমরা আরেকটা ছবির গান শুনি যেখানে তাকে দিলীপ কুমারের বিপরীতে দেখা গিয়েছিল, বৈরাগ ছবি থেকে আশা ভোসলে মোহাম্মদ রফি ডুয়েট।
1: ভীষণ ভালো ছবি।

0: 29শে আগস্ট 1950, মানে আজকের দিনে মাইসোরে তিনি জন্মগ্রহণ করেন, মহীশূরের ধারওয়ার এইখানে, এবং 1968 থেকে 1989 পর্যন্ত কাজ করেছিলেন। তার মধ্যে তার ব্যক্তিগত জীবনে যথেষ্ট টালমাটাল সে জীবন। প্রথম বিবাহ সেখান তার প্রথম স্বামী মারা যান এবং পরবর্তীকালে আমরা সকলেই জানি কিশোর কুমারের সঙ্গে তার বিয়ে হয়, এবং তারা অত্যন্ত সুখী দম্পতি। তাদের একটি ছেলে আমরা জানি সুমিত কুমার, তাও ছিল বা আছেন, কিন্তু লীনাচন্দ্র ফারকার কিন্তু তারপরে, মানে তার সন্তানের জন্মের পরে, সুমিতের জন্মের পরে ছবি করা ছেড়ে দেন, অনেকখানি ছবি থেকে সরে দাঁড়ান। কিন্তু যেহেতু কিশোর কুমারের প্রসঙ্গ এলো, আমরা
1: কিশোর কুমার আশা ভোঁসলে ডুয়েট শুনবো, মাই সুন্দর হু। ছবিটা খুব শোনা নয়, কিন্তু গানগুলো ভারী সুন্দর। বিশ্বজিতের অপোজিটে তাকে আমরা পেয়েছিলাম।

0: অসম্ভব সৌন্দর্য, একটা ভীষণ স্নিগ্ধ সৌন্দর্য যার মুখের দিকে তাকালে মন ভরে যায়, তিনি লীনা চন্দ্রপারকার। আর দেখতে দেখতে আজকে তার 70-এর উপরে বয়স হলো, তাই তো?
1: একদম।
0: 1950-এ জন্ম, কিন্তু তিনি আছেন, তাকে শুভ জন্মদিন বলি আকাশবাণীর পক্ষ থেকে, FM গোল্ডের পক্ষ থেকে, কৃষ্ণা এমেলিয়ার পক্ষ থেকে তো বটেই। এবং যে
1: খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রিয়েলিটি শোতে তাকে আমরা যেভাবে দেখেছি ওরকমভাবে দেখি, আর যদি কখনো আবার সিনেমাতে ফেরেন তাও বেশ ভালো লাগবে। আর এই গান শুনতে শুনতে আমরা বলবো টাটা বাই বাই সুরেলা সফর থেকে।

0: Bihar, Gangetic, West Bengal, Jharkhand, Madhya Pradesh, Chhattisgarh and parts of northeastern states for the next 2 to 3 days. Union Finance and Corporate Affairs Minister Nirmala Sitharaman today said as global companies reassess their supply chains and capital allocation, India offers not only the scale of a vast market but also the depth of a long-term investment and operating platform. She made these remarks while addressing a high-level business roundtable with leading investors and business leaders in Chicago in the United States. She highlighted India's broad-based growth, reform momentum and expanding opportunities for long-term investment. The National Testing Agency, NTA, today released the final answer keys for all 5 subjects of joint CSIR UGC NET examination. Candidates who appeared in the examination can log in using their credentials to access and view the final answer keys pertaining to their subject. The Punjab government has directed all state administrative secretaries and heads of departments today to issue show cause notices to all those employees who participated in the August 27 mass casual leave. Lakhs of state government employees and pensioners had observed Maharatal on August 27th in protest against their long-pending demands, including release of dearness allowance, restoration of old pension scheme besides others, and resolve a range of other long-standing service-related issues. And with that, we end this news bulletin.
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি শুভ্রজ্যোতি ঘোষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 4 দিনের উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্র সফরে গেছেন। যাত্রা শুরুর আগে এক বার্তায় তিনি জানান, উজবেকিস্তানের রাষ্ট্রপতি শফকত মির্জি ইওএফের আমন্ত্রণে তার এই সফর। সাম্প্রতিক সময়ে ভারত উজবেকিস্তান কৌশলগত অংশীদারিত্ব এক উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। বাণিজ্য, বিনিয়োগ, ডিজিটাল যোগাযোগ, প্রতিরক্ষা, শক্তি এবং বিকশিত ভারত ও ইয়াংগি উজবেকিস্তান গড়ে তোলার লক্ষ্যে দুদেশের অভিন্ন দৃষ্টিভঙ্গি বাস্তবায়িত করার ক্ষেত্রে এই সফর সহযোগিতা বাড়িয়ে তুলবে। সেই লক্ষ্যেই তিনি উজবেকিস্তান সফরের জন্য আশাবাদী বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। তিনি জানান, তাশখন্দ থেকে কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সাদর ঝাপারোভের আমন্ত্রণে সেদেশে যাবেন। বিশকেকে 26তম সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও শিখর সম্মেলনে যোগ দেবেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত শুধুমাত্র একটি বৃহৎ অর্থনীতি হিসেবে নয়, সভ্যতা, সংস্কৃতি এবং নিজস্ব দক্ষতার প্রতি আত্মবিশ্বাসী একটি দেশ হিসেবে উঠে আসছে। উত্তরপ্রদেশের লখনৌতে বাবাসাহেব ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের 11তম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে শ্রী সিং বলেন, বর্তমানে ভারতের কথা গোটা বিশ্ব শুনছে। আন্তর্জাতিক ক্ষেত্রে তৈরি নিয়ম ভারত এখন শুধুমাত্র অনুসরণ করে না, সেই নিয়ম নীতি তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। নতুন ভারতের সবচেয়ে বড় পরিবর্তন হল এটি। শ্রী সিং বলেন, গত 12 বছরে ভারতে শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে, তা অনেক বেশি সহজলভ্য এবং সাশ্রয়ী হয়েছে। গবেষণা উন্নয়নে ব্যয় বরাদ্দ দ্বিগুণ হয়েছে এবং 34 বছর পর একটি নতুন জাতীয় শিক্ষানীতি প্রয়োগ করা হয়েছে। এই পরিবর্তন ভারতীয় যুবদের স্টার্ট আপ, ইউনিকর্ন এবং উন্নত প্রযুক্তি তৈরিতে উৎসাহিত করেছে।
2: पिछले 12 वर्षों में शिक्षा की क्वालिटी, एसेसिबिलिटी और अफोर्डेबिलिटी बढ़ी है। भारत का रिसर्च एंड डेवलपमेंट एक्सपेंडिचर पहले के कंपेरिजन में 2 गुना हो गया है। 34 ईयर्स में पहली बार हमने नेशनल एजुकेशन पॉलिसी बनाई है। शिक्षा के क्षेत्र में हुए बदलावों और अच्छी पॉलिसीज का यह परिणाम है कि आज देश के नौजवान फिजिक्स, मैथमेटिक्स, बायोलॉजी के ओलंपियाड्स में मेडल्स जीत रहे हैं, स्टार्टअप खड़े कर रहे हैं, यूनिकॉर्न कंपनियां बना रहे हैं। आज भारत में रजिस्टर्ड पेटेंट्स की संख्या कई गुना बढ़ गई। 2015 में हम ग्लोबल इनोवेशन इंडेक्स में 81वें स्थान पर, राज आपको जानकर खुशी हो गई कि हमने अब 38वें स्थान पर अपनी पहुंच हासिल कर ली है।
1: নেপালে বিধ্বংসী হড়পাবানে 100 মানুষের মৃত্যু এবং ধ্বংসলীলার পর ভারতের সহমর্মিতা এবং সাহায্যের জন্য নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েল ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বুধবারের এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে ভারতীয়দের মৃত্যুতে তিনি সমবেদনা জানিয়েছেন। এদিকে বিদেশ মন্ত্রক গতকাল জানিয়েছে, 149 জন ভারতীয় ইতোমধ্যেই নিরাপদে চীন থেকে নেপালে পৌঁছেছে, তবে 320 জনের সঙ্গে এখনও কোনো রকম যোগাযোগ করা যায়নি। এ পর্যন্ত ভয়াবহ এই বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 616, নিখোঁজ কয়েক হাজার মানুষ। ভারতের আবহাওয়া বিভাগ IMD আগামী সোমবার পর্যন্ত ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আগামী

0: দুই থেকে তিন দিন বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি এবং সিকিমে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে IMD। পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার, ঐতিহ্য সংরক্ষণ এবং পর্যটকদের নিরবিচ্ছিন্ন সুবিধা দেওয়ার লক্ষ্যে পর্যটন দপ্তর জলপথ পরিবহনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সেই উদ্দেশ্যে পর্যটন দপ্তর গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড GRAC নির্মিত 100 জন যাত্রী বহনের সক্ষম দুটি হাইব্রিড ইলেকট্রিক ফেরি ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ জানিয়েছেন, এর পাশাপাশি GRAC জলদাপাড়ায় দুটি বেইলি ব্রিজ তৈরি করবে। কালীক্ষেত্র তারাপীঠের সামগ্রী উন্নয়নে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। পাশাপাশি অগ্নিকাণ্ডের মতো ঘটনা যাতে আর না ঘটে তার জন্য জেলা প্রশাসনকে সতর্ক থাকারও নির্দেশ দিয়েছেন তিনি। আজ বীরভূমের রামপুরহাটে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান, আসন্ন কৌশিকী অমাবস্যার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য রাজ্য সরকার অতিরিক্ত 5 কোটি টাকা দিচ্ছে। এদিকে দেউচাপাচামি সরকারি হাসপাতালের পরিকাঠামো এবং রেলের বিভিন্ন প্রকল্প সম্পর্কে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে। আগামী মাসে দেউচাপাচামি নিয়ে রাজ্য সরকার একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করবে বলেও শুভেন্দুবাবু জানান। এই প্রকল্পে বিগত সরকারের আমলে যেভাবে জমি দখল করা হয়েছে তার সমালোচনা করেন মুখ্যমন্ত্রী।
1: সেপ্টেম্বরের লাস্ট উইকে আসছে দেউচাপাচামি নিয়ে আমরা কংক্রিট রোডম্যাপ বানিয়ে আপনাদেরকে জানাবো। বীরভূম জেলায় দেউচা পাচামির আদিবাসীদের জমি বর্ধমানের তৃণমূলের নেতাদেরকে পাট্টা দেওয়া হয়েছে, সেগুলো বাতিল হয়েছে। সেই পাট্টা দেখিয়ে চাকরি নিয়ে নেওয়া হয়েছে, চাকরিগুলোও বাতিল করা হয়েছে। দুর্নীতির প্রশ্নে এখানে সব দলের MP MLA ছিলেন।
0: তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার জন্য বাড়ির মালিক আইনি নোটিশ পাঠিয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে বাড়ি না ছাড়লে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। খবর এখন এই পর্যন্তই, এর পরে শুনবেন 6:35 গ্রামীণ সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। খেলাধুলোর উন্নয়নে রাজ্য সরকার প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে মিনি ইন্ডোর স্টেডিয়াম তৈরি করবে। তারাপীঠের সামগ্রিক উন্নয়নে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির ক্যামেক স্ট্রিটের অফিস খালি করার জন্য বাড়ির মালিক আইনি নোটিশ পাঠিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আজ 50তম মৃত্যুবার্ষিকীতে এরাজ্যে একাধিক অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী 48 ঘণ্টায় সেটি আরও ঘনীভূত হয়ে উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকার উপর দিয়ে অগ্রসর হওয়ার সম্ভাবনা। আসছি বিস্তারিত সংবাদে। খেলাধুলোর উন্নয়নে রাজ্য সরকার প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে মিনি ইন্ডোর স্টেডিয়াম তৈরি করবে। চলতি বছরে এরকম 100টি স্টেডিয়াম তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। স্টেডিয়ামগুলি ঋষি অরবিন্দের নামে করা হবে। তিনি জানান, খেলাধুলোর উন্নয়নে চলতি বছরে 400 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও অটল খেল সম্মানের অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গের জাতীয় ক্লাবগুলিকে 1 কোটি টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আজ ক্রীড়া দিবস উপলক্ষে নবান্ন আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সমাজ গঠনে খেলাধুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং রাজ্য সরকার ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে নানা প্রস্তাব খতিয়ে দেখছে। শ্রী অধিকারী বলেন, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে ক্রীড়াক্ষেত্র ছিল অবহেলিত। কেন্দ্রীয় সরকার রাজ্যের খেলাধুলোর মান উন্নয়নে সব ধরনের সহায়তায় প্রস্তুত বলে মুখ্যমন্ত্রী জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে খেলাধুলো নিয়ে বারে বারে কথা বলেছেন।
1: মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক মাসের শেষ রবিবার মন কি বাত করেন, 11টা থেকে 11:30 হিন্দিতে, তারপরে লোকাল ল্যাঙ্গুয়েজও সেটা পাওয়া যায়। উনার এই 30 মিনিট বক্তব্যে 5 মিনিট খেলো ইন্ডিয়া জোড়ো ইন্ডিয়া নিয়ে থাকে। আগে পশ্চিমবঙ্গ থেকে অংশগ্রহণকারী বাড়াও এবং অংশগ্রহণ করার জন্য অর্থ দাও, পরিমাণ কম হতে পারে। পুরস্কার পেতে তো 3 বছর লাগবে, কারণ যে অবস্থা, যে গাড্ডা তৈরি হয়েছে, এই গর্তগুলোকে মেরামত করতে গেলে আগে আমাদেরকে যারা যাবেন, যারা যাওয়ার যোগ্যতা অর্জন করবেন, তাদের সঙ্গে আমরা কাজ করব।
0: এদিন জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে রাজ্যের সফল ক্রীড়াবিদদের হাতে মোট 4,31,50,000 টাকা চেক তুলে দেওয়া হয়। এছাড়াও স্পোর্টস কোটায় চাকরি নিয়োগপত্র দেওয়া হয়েছে 13 জনকে। কালীক্ষেত্র তারাপীঠের সামগ্রিক উন্নয়নে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পাশাপাশি অগ্নিকাণ্ডের মতো ঘটনা যাতে আর না ঘটে তার জন্য জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। আজ বীরভূমের রামপুরহাটে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান, আসন্ন কৌশিক অমাবস্যার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য রাজ্য সরকার অতিরিক্ত 5 কোটি টাকা দিচ্ছে। হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে বলেও জানান তিনি। 10 তারিখের মধ্যেই পুণ্যার্থীদের সুবিধার্থে সব রাস্তা মেরামতের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন দেওচাপাচামি সরকারি হাসপাতালের পরিকাঠামো এবং রেলের বিভিন্ন প্রকল্প সম্পর্কে প্রশাসনিক বৈঠকে আলোচনা হয়েছে। আগামী মাসে দেওচাপাচামি নিয়ে রাজ্য সরকার একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করবে বলেও শুভেন্দুবাবু জানান।
2: সেপ্টেম্বরের লাস্ট উইকে আসছে দেউচা পাচামি নিয়ে আমরা কংক্রিট রোডম্যাপ বানিয়ে আপনাদেরকে জানাবো। বীরভূম জেলায় দেউচা পাচামির আদিবাসীদের জমি বর্ধমানের তৃণমূলের নেতাদেরকে পাট্টা দেওয়া হয়েছে, সেগুলো বাতিল হয়েছে। সেই পাট্টা দেখিয়ে চাকরি নিয়ে নেওয়া হয়েছে, চাকরিগুলোও বাতিল করা হয়েছে। দুর্নীতির প্রশ্নে এখানে সব দলের এমপি এমএলএ ছিলেন।
0: এদিন সকালে বীরভূম পৌঁছে মুখ্যমন্ত্রী তারাপীঠ মন্দিরে যান, সেখানে পূজার্চনায় অংশ নেন তিনি। তার সঙ্গে ছিলেন রাজ্যের 2 মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং দুধ কুমার মণ্ডল। সদ্যপ্রয়াত রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও যান মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির ক্যামেক স্ট্রিটের অফিস খালি করার জন্য বাড়ির মালিক আইনি নোটিশ পাঠিয়েছেন। আগামী 24 ঘণ্টার মধ্যে বাড়ি না ছাড়লে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মালিকপক্ষের তরফে আইনজীবী জানান, পর্যাপ্ত আইনি সংস্থান না রেখে তৃণমূল কংগ্রেস ভবনটির 2টি তলা বেআইনিভাবে জোর করে দখল করেছে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকার কারণে মালিকপক্ষ কোনো পদক্ষেপ নিতে পারেননি বলেও জানিয়েছেন তিনি। কলকাতার ক্যাথিড্রাল রোডে মমতাপন্থী তৃণমূল ছাত্র পরিষদের সভায় আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে দলনেত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। কলকাতা হাইকোর্ট রাস্তার একদিক খোলা রেখে সভা করার অনুমতি দিলেও গতকাল 2টি লেনই বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। 2002 সালে কলকাতার আমেরিকান সেন্টারে হামলার ঘটনায় মূল অভিযুক্ত আফতাব আনসারির সেল থেকে মোবাইল ফোন

0: সহ বৈদ্যুতিন সামগ্রী উদ্ধার হওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করেছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। তিনটি মোবাইল ফোন, দুটি রাউটার, দুটি কার্ড রিডার, পেন ড্রাইভ, ইয়ারফোন এবং নগদ 31,000 টাকা উদ্ধার হয়েছে। এর ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে। জেলের ভেতর থেকে মোবাইল আপতা বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ করছে বলে জানতে পারে গোয়েন্দা পুলিশ। ডেঙ্গু নিয়ন্ত্রণে কলকাতা পুরসভা বিশেষ অভিযান শুরু করেছে। পুরসভার ভেক্টর কন্ট্রোল বিভাগ মেট্রো স্টেশনগুলিতে আজ সচেতনতামূলক প্রচার চালায়। ধর্মতলায় গ্রিন লাইন মেট্রো স্টেশন লাগোয়া এলাকায় এই উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।
1: আসুন, শহরটা তো শুধু আমার নয়, শহরটা আমাদের সবার, রাজ্যটা আমাদের সবার, দেশটা আমাদের সবার। যে কোনো একজন একটা ডিপার্টমেন্ট বা একটা ইনস্টিটিউশনের পক্ষে আমি পুরো হাঁটিয়ে দিলাম ম্যালেরিয়া ডেঙ্গি, সম্ভব নয়। ইনস্টিটিউশনকে যেরকম এগিয়ে আসতে হবে, আমরা সাধারণ মানুষকেও। সরকার একার পক্ষে অ্যাবসলুটলি কিছু করা সম্ভব নয়।
0: শতবর্ষে পা দিয়েছে আকাশবাণী কলকাতা। এই 100 বছরের নানান বিবর্তন ঘটেছে আকাশবাণী সংবাদেরও। কেমন ছিল শুরুর দিনগুলি, কেমন ছিল পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এইসব নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতার সংবাদের বিভিন্ন বিভাগের পুরোধায় থাকা তিন প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালধি এবং সুনীত চক্রবর্তী। সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে দুটি ভাগে। দ্বিতীয় তথা শেষ পর্বের সম্প্রচার শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং DTH বাংলা পরিষেবায়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি শোনা যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠান শোনা যাবে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আজ 50তম মৃত্যুবার্ষিকীতে রাজ্য জুড়ে একাধিক অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ নজরুল ইসলাম একাডেমি এবং রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সন্ধ্যায় রবীন্দ্র সদনে কবি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একটি প্রতিবেদন।
2: রবিবার 29 আগস্ট 1976, ছুটির দিনে মহানগরে নেমে এসেছিল বিষাদের ছায়া। কবির পরিবার ঢাকায় পৌঁছানোর আগেই কবরস্থ করা হয়েছিল তাঁর দেহ। আক্ষেপ করে সে কথা লিখে গেছেন জ্যেষ্ঠ পুত্র কাজী সব্যসাচী। গত 5 দশকে এই উপমহাদেশের বহু রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে তিনি হয়ে উঠেছেন বন্ধনের সেতু। নজরুল শুধু বিদ্রোহী কবি নন, তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক। তাই কবি অন্নদাশঙ্কর রায় লিখেছিলেন, ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি নজরুল। মৃত্যুর পরদিন রবীন্দ্র সদনে নজরুল স্মরণ সন্ধ্যায় আঙুরবালা দেবী কবিকে শ্রদ্ধা জানিয়েছিলেন এই গানে।

0: মালদা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রাজ্যের বিশেষজ্ঞ টিম। আজ এক সাংবাদিক বৈঠকে টিমের চেয়ারম্যান চিকিৎসক প্রলয় আচার্য জানান, এক মাসে 89টি শিশু মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয়। স্বাস্থ্য দপ্তর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বলেও জানান তিনি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী 48 ঘণ্টায় সেটি আরও ঘনীভূত হয়ে উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকার উপর দিয়ে অগ্রসর হওয়ার সম্ভাবনা। এর ফলে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানালেন,
1: এই যে নিম্নচাপটা তৈরি হলো এটা এই বছরের 7 নম্বর নিম্নচাপ। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 3 দিন অর্থাৎ 29 থেকে 31 তারিখের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, বিশেষ করে উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং পার্শ্ববর্তী পশ্চিমের কয়েকটা জেলা। 30 তারিখে বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে, এবং এর পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে যেমন কলকাতা, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
0: কলকাতা প্রিমিয়ার ডিভিশন লীগ ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্ট 3-1 গোলে রেলওয়ে এফসি কে।
2: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে

0: 100.1 FM Gold. FM Gold. বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold. আপনার কথা 100.1 FM Gold.
1: হান্ড্রেড পয়েন্ট ওয়ান এফ এম গোল্ডে দেবারতী আর বিশ্বজিৎ রয়েছে আপনাদের সঙ্গে আপনার কথা নিয়ে। কিন্তু দেখুন, আপনার কথাতে বিশ্বজিৎ আর দেবারতী চুপটি করে বসে থাকবে, শুধু কয়েকটা ফোন নাম্বার বলে দেওয়া, যেখানে আপনারা এসে কথা বলবেন সেই কথাগুলো পৌঁছে দেব। আর কারণ তারা যে কাজ করে সেই কাজ নিয়ে তো নানান প্রশ্ন উঠতে পারে। স্টুডিওর এ প্রান্তে আমরা খুব একটা কথা বললে আপনারা যারা আমাদের অনুষ্ঠান শুনছেন তারা কথা বলতে পারবেন না, তাই আপনাদেরকে সবসময় আমরা বলি যে আপনারা কথা বলুন। কারণ আজ এমন একটা বিষয় দেখেছি যে বিষয়ে আপনারা প্রত্যেকে কথা বলতে চান। কারণ অনেকেই তো আপনাদের বলে যে খুব দেমাকি, খুব অহংকারী, কথা বলা যায় না। তাই আমরা আজকে ঠিক করেছি বিষয়টা এরকম, কিছু কিছু কাজের অহংকার থাকা ভালো।
2: ঠিক, আপনি কি মনে করেন জানাতে পারেন আমাদেরকে 2248 8085, এবং সেই সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903059992, এর সঙ্গে আমাদের ফেসবুক পেজ 100.1 এফ এম গোল্ড কলকাতা, সেখানেও আজ আপনার কথার পোস্টারের কমেন্ট বক্সে ছেড়ে যেতে পারেন আপনার কমেন্ট।
1: প্রথমেই তাহলে সরাসরি আমরা চলে যাই কমেন্ট বক্সে। প্রথমেই লিখছেন, নমস্কার দেবারতী দিদি ও বিশ্বজিৎ দাদা, আজকে বিষয়ে আমি অবশ্য সমর্থন করছি। আসল কথা, যে কোনো কাজ যদি শত নিষ্ঠা এবং ন্যায়ের সাথে করা যায় তাহলে অন্যের থেকে যে ভালোবাসা প্রশংসা পাওয়া যায়। সমাজে ভালোর জন্য এমন কিছু কাজ আছে যা সবাইকে গর্বিত করে, যেমন শিক্ষাদান, যা থেকে শিক্ষকরা দেশের যুব সমাজকে আলোর দিশায় নিয়ে যায়। আবার একজন চিকিৎসক যিনি রোগীর সেবা করে এবং জীবন বাঁচিয়ে নতুন জীবন দেয়। অন্যদিকে যারা দেশ সেবা করে, দেশের সুরক্ষায় সেনা বা পুলিশের কাজ করে, আমাদের নিরাপত্তা দেয়, তাদের তো অহংকার বা গর্ব হওয়াটা স্বাভাবিক। তবে যে কোনো কাজ হোক না কেন, দুর্নীতির সঙ্গে আপোষ না করে নিজের ব্যক্তিত্ব, দায়িত্ব বা কর্তব্য পালন করাটাই বড় কথা। এস এন মণ্ডল বাপি কোড়াকাঠি সন্দেশখালি থেকে লিখছেন।
2: বেশ, আমরা চলে আসবো আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজে। লিখছেন তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে, শুভ সন্ধ্যা জানাই আর্যদের, প্রণাম শ্রবণ সঙ্গীদের আকাশবাণী। আজকের অভিমত, কিছু কিছু কাজে অহংকার থাকা উচিত। এর পক্ষে বলি হ্যাঁ, থাকা উচিত। যেহেতু আমি এটি ভালোভাবে জানি অন্যদের চেয়ে, বুঝিও আমি ঋদ্ধ সমৃদ্ধ, কিন্তু এটাও ঠিক অহংকার সর্বপতনের মূল। অহংকার তাই বর্জনীয়। মহামানবগণ, কবিগুরু, বিদ্রোহী কবি, কথাশিল্পী শরৎবাবু, রামমোহন বিদ্যাসাগর কে নন, এদের কোনো কিছুতেই অহংকার ছিল না। নেতাজি সুভাষচন্দ্র, অমর শহীদগণ, যাদের নিয়ে আমরাই অহংকার করব বা করি, ওনারা নন। নমস্কার শ্রবণ সঙ্গীদের আকাশবাণী।
1: 2248 8085 কে আছেন দেখি। হ্যালো,
3: শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা
3: বলছি।
2: আমার
3: মনে হয় এখন সততাটা এমন জায়গায় চলে গেছে যেখানে খুব রেয়ার, মানে রেয়ার একটা স্পিসিস এর মতন ব্যাপার হয়ে গেছে। তো আমার মনে হয় যে আমরা যদি সৎ ভাবে চলতে পারি, এবং সৎ হওয়াটা খুব গর্বের বিষয়, আমি যদি আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারি যে আমি সৎ, এবং নিজের বিবেকের কাছে যদি আমি ট্রান্সপারেন্ট থাকি, তাহলে সেটা আমার কাছে খুব গর্বের বিষয়। আবার অন্যায়কে অন্যায় বলাটাও এখন খুব ডিফিকাল্ট হয়ে গেছে, এখন সেখানে বলা যায় না। তো সেখানেও যদি আমি বলার সাহসটা থাকে, এবং আমি জানি যে অন্যায়কে অন্যায় বলতে গেলে হয়তো অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হবে, চ্যালেঞ্জেস তো আসবেই, কিন্তু সেটা বলা। আর আমার কাছে নিজের পরিশ্রম সবসময়, তো সবাই তো মোটামুটি পরিশ্রম করি আমরা, কিন্তু নিজের পরিশ্রমের যতটা মূল্য হয়তো আমরা এক্সপেকটেশনের তলায় থাকে অনেক সময়, তার থেকে বেশি হয়তো পাই না। যতটা পাই তাতে যদি আমি ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি, কারণ সুখটা তো খুব একটা মানি রিলেটেড সবসময় হয় না। আর আরেকটা কথা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে আমরা বলি যে ভালো মানুষ হও, সেটা খুব ডিফিকাল্ট। এবং আমি যদি নিজে অন্যকে হেল্প করতে পারি, সাহায্য করতে পারি, যা ভাবে, সবসময় তো ক্যাশ দিয়ে হয় না, কাইন্ড দিয়েও হয়, সেটা যদি করতে পারি, তাহলে আমি খুব গর্ব করে বলতে পারবো যে আমি আমি আমি গর্বিত মানুষ হিসেবে। ধন্যবাদ।
2: বেশ, অসংখ্য ধন্যবাদ বন্ধু। আর চলে

0: দেখছি আবারও তাহলে আমাদের ফেসবুক পেজে।
1: আমি বলি অহংকার কিন্তু পতনের কারণ। অনেকের মনে এত অহংকার যে মাটিতে পা পড়ে না, সবসময় নিজেকে সবজানতা মনে করে, অহংকার দেখায়, এই অহংকার পতনের কারণ। অপরের জন্যেও মানুষ অহংকার করে, যেমন গর্ভধারিণী মা তার পুত্রের ভালো কাজে সাফল্য পেলে পুত্র দশজনের মধ্যে একজন হয়ে সফলতা পায়, তখন মনে হয় সৎভাবে সৎ উপদেশ দিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারে, এবং ছেলে সাফল্য পেলে মায়ের মনে ছেলের জন্যে অহংকার করে, এই অহংকার ভালো। তেমনি স্বামীর ভালো কাজে সাফল্য আসলে বউরা স্বামীর জন্যে অহংকার করে, এই অহংকারগুলি থাকা ভালো কিছু কিছু ক্ষেত্রে। তবে সমাজে প্রতিষ্ঠা করায় লক্ষ্যে যে কাজগুলো করতে হয় সেই কাজে অহংকার থাকা ভালো। লিখছেন তরুণ কুমার দত্ত।
0: আর এই মেসেজের পর আবারও আমরা ফেসবুক পেজের পর চলে এসেছি হোয়াটসঅ্যাপে। বারাসাত থেকে বাবাই সিংহ লিখেছেন, আজকের বিষয় নিয়ে আমার মতামত একটু আলাদা। আমার মনে হয় কাজে অহংকার নয়, বরং গর্ব থাকা উচিত। অহংকার মানুষকে অনেক সময় অন্ধ করে দেয় এবং নতুন কিছু শেখার ইচ্ছাকে নষ্ট করে দেয়। যখনই কেউ ভাবতে শুরু করে যে আমার চেয়ে ভালো এই কাজটা আর কেউ করতে পারবে না, তখন থেকেই তার উন্নতি থমকে যায়। কিন্তু নিজের কাজের প্রতি ভালোবাসা আর আত্মবিশ্বাস থেকে যে গর্ব তৈরি হয়, সেটা মানুষকে আরও ভালো কাজ করতে উৎসাহ দেয়। তাই যে কোনো কাজেই অহংকারের বদলে একটু বিনয় আর শেখার মানসিকতা থাকাই বেশি প্রয়োজন।
1: এই মুহূর্তে সরাসরি চলে যাব আমরা, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের লিসনার। হ্যালো,
2: দিস নাম্বার ডাজ নট এক্সিস্ট।
1: না, এখন এতক্ষণ এক্সিস্ট করছিল কিন্তু এই মুহূর্তে এক্সিস্ট করছে না। আমরা তাই সরাসরি আমাদের আবার ফেসবুক পেজে, না এই মুহূর্তে আবার এসছেন। হ্যালো,
3: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
3: হ্যাঁ দাদা, আমি পায়েল বলছি বেলঘরিয়া থেকে।
1: হ্যাঁ বলো।
3: হ্যাঁ দাদা, দেখো আমার যেটা মনে হয় যে আমাদের এটা পার্সোনালি মত, যে অহংকার জিনিসটা না কোনো ক্ষেত্রেই থাকাটা উচিত নয়, বলবো না ভালো নয়। কেন, আমার ক্ষেত্রে আমি স্পেশালি যদি বলতে যাই, আমার ক্ষেত্রে যেটা হয়, কোনো একটা কাজে ধরো আমি খুব ভালো করলাম বা কেউ আমাকে ভীষণ ভালো বললো, তো সেই ক্ষেত্রে সেই মুহূর্তে যেহেতু আমরা মানুষ, আমাদের ভিতরে একটা অহংবোধ হয়তো কিছু সময়ের জন্য কাজ করে, কিন্তু সেইটাকে যদি আমরা কন্টিনিউ করতে থাকি না, যে আমি এটা করেছি আমি এটা করেছি, সবসময় যদি আমি আমাদেরকে মনে করাই নিজেদেরকে যে আমি এটা পারি আমি এটা করেছি, সেক্ষেত্রেই না ভিতরে একটা অহংকার বোধ কাজ করছে। আর এটা পার্সোনালি আমার হয় যে এই অহংকার বোধটা যখন চলে আসে না, তখন না সামনে স্টেপের দিকে না আমরা এগোতে পারি না, কেউ যেন আমাদের পিছন দিকে টেনে আনে যে আমরা তো অনেক কিছু করে ফেলেছি আর হয়তো কিছু করার দরকার নেই। আর পরিশ্রম করার যে সাহসটা, যে ক্ষমতাটা ছিল, সেটা কোথাও একটা ডাউন হয়ে যায়, যে আমরা হয়তো অনেক কিছু পেয়ে গেছি বা সেই শক্তিটা আমরা পাই না। কেন বলুন তো দাদা, এটা জিনিসটা হচ্ছে আমরা কোনো কিছু যখন পাচ্ছি না, সেটার উপর একটা আমাদের খিদে থাকে যে এটা আমাকে করতে হবে, এই পরিশ্রমটা আমি করব। কিন্তু সেটা যখন পেয়ে গেলাম, এই অহংকার বোধটা চলে এলো, আমরা না একটু লেজি হয়ে যাই যে আমরা তো পেয়েই গেছি, আর কিছু দরকার নেই, আমরা হয়তো অনেকটা বড় হয়ে গেলাম। তো এই জিনিসটা না আমাদের না অনেকটা ডাউন করে দেয়। তো আমার মনে হয় অহংকার জিনিসটা থাকাটা ঠিক নয়, আর আমি সেটা রাখতে পারি না, এটাই বলে।
0: বেশ, খুব সুন্দর বললো পায়েল। আর আবারও আমরা চলে আসছি তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, দেখি কে মেসেজ করছেন। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে লিখছেন, অহংকারের যোগ্য হলে তা নিয়ে অহংকার ভালো, সৃজনশীলতার ছোঁয়ায় জলে সৃষ্টিরই আলো, প্রকৃত অহংকার যোগায় নির্ভেজাল আত্মবিশ্বাস, এগিয়ে চলার মসৃণ পথে থাকে নিয়ন্ত্রণের হ্রাস। অহংকারের মাত্রার যেন থাকে সুনির্দিষ্ট সীমা, ধরাকে সরাজ্ঞান করলেই ভবিষ্যৎ করে না ক্ষমা, কত সাফল্য কত কৃতিত্ব মন ছুঁয়ে যায়, স্বতঃস্ফূর্ত মানসিকতায় মনে অহংকার জাগায়।
1: এই মুহূর্তে 2 4 8 8 0 8 5 কে আছেন, সরাসরি যাব তার কাছে।
4: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
4: হ্যাঁ হ্যালো দাদা ভাই, দিদি ভাই, দুজনকেই শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।
4: আমি নাচনগোনা ছাবড়াকোন বাঁকুড়া থেকে প্রবীর কুমার মন্ডল বলছি। দিদি ভাই
1: বলুন।
4: দেখুন, মানে গীতায় আছে, কর্ম করে যাও ফলের আশা করো না, অহংকার পতনের মূল কারণ। কিন্তু দাদা ভাই, আমরা কোনো কাজ করতে গেলে নিজে, যেমনি আমি মানে কারুর রক্ত দরকার হলে আমি আমার শরীর থেকে ডাইরেক্ট তাকে রক্ত দিই, কিন্তু আমি এসে যদি বাজারে বলতে থাকি যে আমি একে রক্ত দিলাম, তাহলে অহংকারের পতন হয়ে গেল। কিন্তু সেটা যদি তারা বলে, তাদের কাছে যদি

0: শুনতে পাই, তবেই গিয়ে আমার সেই অহংবোধটা আসবে যে না আমি একটা কোনো কর্ম কাজ ভালো করেছি, হ্যাঁ এই জায়গাটাতে তখন পাবো। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা জীবনে কোনো কাজ যদি করে ঢাক নিজেই পেটাই, সেই ঢাকটা কিন্তু ফেটে যায় দাদাভাই। তো এইটুকু বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: বেশ, আপনিও খুব ভালো থাকবেন।
2: এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের ফেসবুকে, অনেক আমাদের যারা লিসনার রয়েছেন তারা লিখছেন। কল্যাণ কুমার শান্ডিল্য, না তার আগে দীনেশ নস্কর আছেন। দীনেশ নস্কর লিখছেন, নমস্কার, শুভ সন্ধ্যা, আমি দীনেশ নস্কর বালি রাজচন্দ্রপুর হাওড়া থেকে বলছি। কিছু মানুষের খুব অহংকার, বাড়িতে নুন আনতে পান্তা ফুরায়, তারাও অহংকার দেখায়। আর যাদের পয়সা আছে তাদের তো কথাই হবে না, কেউ তার ছেলে পড়াশুনায় গর্ব করে, অহংকার করে, কারো ছেলে ভালো সার্ভিস করে অহংকার করে, কেউ অনেক কষ্টে বড় হয়েছে সেখানে অহংকার করে, তার অহংকার সাজে, কেউ আবার ঘর বানিয়েছে অনেক টাকার সেটাকে নিয়ে অহংকার করে, আবার কেউ কেউ তার স্বামীর অহংকার করে, কম বেশি অহংকার সবাই করে, বেশি অহংকার না করলেই ভালো হয়, অহংকারের আবার পতন হয় শুনেছি। এই যে লিখেছেন দীনেশবাবু, খালি একটু মানে মন দিয়ে দাড়ি কমাগুলো দেবেন, হ্যাঁ, কারণ আপনার এই পুরো লেখাটায় দুটো দাড়ি আছে, যে কারণে আমাদের লেখাটা পড়তে অনেক সময় অসুবিধা হয়।
1: সুমিতা রায় ঢাকুরিয়া থেকে কমেন্ট করছেন, কমেন্ট না, হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন, দেখি কি লিখছেন। কিছু কিছু কাজে অহংকার থাকা ভালো ঠিকই, কিন্তু অফিসে বা যে কোনো বড় বড় জায়গায় কিন্তু অহংকার খাটে না, সেখানে মাথা নত করতেই হয়। সব কাজে বা সব ক্ষেত্রে অহংকার চলে না, অহংকার জিনিসটাই ভালো চোখে সবাই কিন্তু দেখে না। একটু সমীহ করে যে চলতে হয়, মনটাকে সহজ সরল ও সতেজ রাখতে হবে, লিখেছেন সুমিতা রায় ঢাকুরিয়া থেকে।
2: এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে আছেন, কে সরাসরি যাব তার কাছে। হ্যালো,
3: হ্যালো, নমস্কার।
2: নমস্কার,
3: আমি বদুরচক মাঠপাড়া রাজবলহাট হুগলি থেকে শেখ তাহের আলী বলছি।
2: বলুন।
3: তো অহংকার করা এক এক দিকে ভালো, আমি কাজ করব তো আমার কাজ কাজ কাজ করার মধ্যে যদি আমি দেখি যে সত্যি আমি অপরের কাজ দেখেছি, সেই কাজের মধ্যে যদি আমি অহংকার করি সত্যি আমি এই কাজটা করতে পারবো কিনা, আমার একটা মনের জেদ থাকবে, সেই অহংকারের মধ্যে কিন্তু আমার কাজটা কিন্তু সাকসেসফুল হওয়া দরকার আছে। আবার দেখবেন অনেক মানুষ এমনও আছে যে হয়তো সে বেচারি তার বিরাট অট্টালিকা অনেক কিছু আছে, সে কিছু কিছু করতে পারছে না, কিন্তু তার ছেলে অনেক বড় অনেক বড় ধরনের, সে কিন্তু তার বাবাই মানুষ করেছে, বড় করেছে, কিন্তু তার বাবা যে কিভাবে সে ছেলের যে অহংকারটা মানে কি করব এত মানে বলেই চলেছে, কিন্তু মানুষ ভাবছে যে সত্যি তোর ছেলে এত বড় হয়েছে বটে, কিন্তু তুমি যে এইরকম বলে মানুষকে বলে বেড়াচ্ছ, এই যে অহংকারটা এটা কিন্তু কখনো কিন্তু মানে কি বলবো পতনের মূল, এগুলো মানুষের থাকা কখনোই দরকার নয় বলে আমি মনে করি। নমস্কার।
1: নমস্কার বন্ধুকে। আর চলে আসছি আমরা আবারও আমাদের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে, দেখি কে কমেন্ট করেছেন।
2: আমাদের কমেন্ট বক্সে একদিকে হোয়াটসঅ্যাপ, আবার একদিকে রয়েছে ফেসবুক। ফেসবুকের কমেন্ট বক্সে কল্যাণ কুমার শান্ডিল্য, তিনি রঘুনাথপুর সরকার বাগান কলকাতা 59 থেকে লিখছেন, কিছু কিছু কাজ বলতে কী বোঝায় তার ব্যাখ্যা প্রয়োজন। কিছু কিছু কাজ মানে সব কাজ নয়, খুব ভালো কাজ, সাধারণ মেধার কাজ আর নিম্নমানের, যার দৃষ্টিভঙ্গি ছোটোবেলা থেকেই এক্সেলেন্সের খোঁজে, তার বেশিরভাগ কাজ নিজের খ্যাতি আনে, আপন সত্তাকে নিজের কাজে তৃপ্তি দেয়, আর সাথে অমোঘ নিয়মে সমাজের ভালো করতে উদ্যোগ নেয়। সে এভারেস্ট জয় হোক, সৃজনশীল শিল্পী সত্তা হোক, বা বিপদে মানুষের রক্ষা করা, এদের প্যাটার্ন আলাদা, তাই অহংকারে পিছোপা নয়, কিন্তু সেই প্রকাশেও এক্সেলেন্স, নিজের অহংকার প্রকাশ করতে দ্বিধা নেই, অন্যের ভালো কাজের কদর করতে জানে, সম্মান জানাতে দেরি করে না। ওই উচ্চতা দৃষ্টিভঙ্গি না থাকলে যে কোনো মানুষ এদের অহংকারী বলবে, কিন্তু এমন কাজে অহংকার থাকা ভালো, না হলে মুড়ি মিশ্রির একধর হয়ে যাবে, সেটা কাম্য নয়। ধন্যবাদ আপনাদের শ্রোতা বন্ধুদের।
1: বেশ, খুব সুন্দর লিখেছেন। আর এবার চলে আসি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, দেখি কে মেসেজ করছেন। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস লিখেছেন, আত্মসম্মান রক্ষা এবং নিজের অধিকার বজায় রাখার জন্য কিছুটা দৃঢ়তা বা আত্মমর্যাদা বোধ থাকা প্রয়োজন, যাকে আমরা ইতিবাচক অহংকার বলতে পারি। নিজের কাজের সততা ও গুণগত মান নিয়ে সঠিক গৌরব বোধ থাকা উচিত। নিজের কাজ ও যোগ্যতার উপর পূর্ণ আস্থা রাখা জরুরি। অনেকে এই আত্মবিশ্বাসকে অহংকারী মনে করলেও এটি সফলতার চাবিকাঠি। পরিশেষে বলা যায়, অহংকার সবসময়

0: পতনের মূল কারণ। তবে নিজের ব্যক্তিত্ব, আত্মসম্মান এবং নৈতিকতা বজায় রাখার জন্য যে আত্মমর্যাদাবোধ প্রয়োজন তাকে অহংকার বলা চলে না, এটি হলো নিজের প্রতি শ্রদ্ধাবোধ। সবাই খুব ভালো থাকবেন সব সময়। লিখছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস।
1: এবারে সরাসরি যাব 2248885 এ কে আছেন? হ্যালো,
2: অনির্বাণ বলছি সল্লেক থেকে।
1: বলুন
2: চৌধুরী, এখানে আপনারা আজকের আলোচনার বিষয় হচ্ছে অহংকার, অহংকার থাকা কি ভালো কি ভালো নয়। অহংকারের কাছাকাছি খুব একটা কাছাকাছি শব্দ হচ্ছে আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস বলে তাকে যে আমার যদি মনে হয় যে আমি একটা কাজ ভালো করতে পারি, তাহলে আমার মধ্যে একটা আত্মবিশ্বাস আসা উচিত এবং সেটা আসাটা দরকার, নাহলে আমি সেই কাজে সফলতা অর্জন করতে পারবো না। কিন্তু আমার যদি মনে হয় যে আমি অহংকারী, মানে আমার কাজটা নিয়ে অহংকার হয়, তাহলে কিন্তু সেটা খুব একটা ভালো জিনিস নয় নিজের আগামী দিনের গ্রোথের জন্য। যেমন ধরুন আত্মবিশ্বাসী যে সে হয়তো নিজেকে বলবে ইয়েস আই এম দ্য বেস্ট, বাট যারা খুব অহংকারী তারা হয়তো মনে মনে বলবে ইয়েস আই এম অনলি দ্য বেস্ট অর আই ক্যান অনলি ডু দিস, সেটা কখনোই ভালো নয়। আমার একজন খুব মেন্টর বলা যায় যে আমাকে কোন এক সময় বলেছিল অ্যাজ এ ম্যানেজার, মানে আমি একজন কর্পোরেট সংস্থায় কাজ করি, তো আমাকে তিনি বলেছেন অ্যাজ এ ম্যানেজার অনলি ইউ হ্যাভ টু ডু ইজ ইউ হ্যাভ টু ম্যানেজ ইউর ওন ইগো। তো সে যে নিজের ইগোটাকে ম্যানেজ করতে পারবে সেই হি ক্যান বি দ্য গুড ম্যানেজার। তো এটাই আমার বলার ছিল আজকে বিষয় সম্পর্কে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।
1: ধন্যবাদ আপনাকেও, এত সুন্দরভাবে বললেন। এবার আমরা চলে যাব সরাসরি ফেসবুকের কমেন্ট সেকশানে, সেখানে কাজী আবু জাফর লিখছেন, আমরা যেহেতু বিষয় দিয়েছিলাম কিছু কিছু কাজে অহংকার থাকা ভালো, অহংকার বাড়ায় কাজের মান, অহংকারে নাই লজ্জা অপমান, ফুলের হাসি পাখির কলতানে অহংকার ফুটে ওঠে সবার গানে গানে, যদি কিছু জনপ্রিয় দেখতে তুমি পাও অহংকার পাশেই আছে একটু খুঁজে নাও, প্রজা নিয়ে রাজার অহংকার এটা থাকবে থাকা ভালো, অহংকার এগিয়ে চলার আলো। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন।
0: বেশ, এরপর চোখ রাখি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কে মেসেজ করেছেন। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন, সততার সাথে করলে কাজ অহংকার হয়, জয়ের মুকুট উঠবে মাথায় নেই সংশয়, চারিদিকে যখন প্রতারণার জাল ছড়ানো সঠিক পথটি ধরে উন্নত মস্তকে এগোনো, ভারী শক্ত কাজ তাই অহংকার মনে দ্বিধা নয় দেয় বাক্যটি সঠিক এখানে। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখেছেন এই মেসেজ।
1: এই মুহূর্তে আমাদের সঙ্গে এসছেন আমাদের একজন লিসনার্স, টেলিফোনে সরাসরি যাব তার কাছে। হ্যালো,
3: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
3: হ্যাঁ নমস্কার দাদা ভাই দিদি ভাই,
1: বলুন বলুন।
3: হ্যাঁ বলছি অহংকারীদের অহংকার, আমি এই জীবনে আমার এই বয়সে তো আমি আর 67 বছর বয়স, এই বয়সে আমি প্রচুর অহংকারী দেখলাম, অহংকারের পতনও দেখলাম আমি এই বয়সে। কিন্তু অহংকার যারা করে না তাদের বারবারণ তো তাদের প্রচুর হয়, কিন্তু তাদের অহংকারের পতন আছে এক এক সময় লাস্টের দিকে না অহংকারের পতন আছে, সেই পতনটা তারা বুঝতে পারে লাস্টে, যখন অহংকার দেখায় না তখন এইটা বুঝতে পারে না যে হ্যাঁ এইটা আমার ঘটবে, আমি গরিবদের অহংকার দেখাচ্ছি, আমার পয়সা আছে, জায়গা আছে, জমি আছে, কিন্তু এইটা ভাবে না তখন। নমস্কার, ভালো থাকবেন।
0: নমস্কার, আপনিও খুব ভালো থাকবেন। চলে আসি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে মেসেজ করেছেন, দেবারতীয় বিশ্বজিৎকে আন্তরিক শুভেচ্ছা জানাই। দেখো, কিছু কিছু কাজে অহংকার থাকা ভালো, অহংকার এমন একটা বিষয় যেটা থেকে অহংকার হচ্ছে অধঃপতনের মূল কারণ। কোনো কাজ করে নিজে অহংকার করা উচিত নয়, আমি এমন কোনো কাজ করব সেটা দেখে পাড়া প্রতিবেশীরা অহংকার করবে, তবেই আমার সেই কাজের দাম পাবো। তাই একটু ছন্দে বলি, আমরা সবাই নামে মানুষ, মানুষ হতে পারছি কই, সবটা জেনেও ভুলের পথে অকারণেই নষ্ট হই, আমি সেরা অহংকারে হারাই দিক, যেদের বসে হাল ছাড়ি না, ভুল করলে আমি ঠিক, আজ এমনি করেই মনুষ্যত্ব দিন প্রতিদিন হচ্ছে শেষ, থাকার ঘরে থাকছে শুধু সব হারানোর নতুন দেশ। তোমরা সকলে আশা করি ভালো আছো, নমস্কার ধন্যবাদ। লিখছেন নালিকুল বন্দিপুর হুগলি থেকে বিজয় দালাল।
1: এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের লিস্টার। হ্যালো,
4: দেখুন প্রকৃতির নিয়ম অনুযায়ী এরকম

0: পৃথিবী বিশ্ব বর্ষা সমস্ত কিছু আমাদের জীবনে আছে, ঠিক সেই রকম অহংকার বলুন, আত্মবিশ্বাস বলুন, পতন বলুন, আলো বলুন, অন্ধকার বলুন, এগুলো সবই জীবনের সঙ্গে মিলেমিশে থাকে। কিন্তু সমস্যাটা হচ্ছে একটা জায়গায়, যেরকম ধরুন আকাশে যখন চাঁদ উঠেছে, একজন দৃষ্টিহীন প্রতিবন্ধী যে দিনের আলোও দেখতে পারে না, রাত্রের আলোও দেখতে পারে না, তাকে যদি বারবার বলা হয় যে দেখো আকাশে কত সুন্দর চাঁদ উঠেছে, এটা একটা মূর্খের পরিচয়। অর্থাৎ যে মানুষটা দেখতে পারে না তাকে যদি বারবার বলা হয় যে আকাশে চাঁদ উঠছে দেখ, যে মানুষটা দেখতে পারে তাকে কিন্তু দেখাতে হয় না, সে দেখতে পারে যে আকাশে চাঁদ উঠেছে। অর্থাৎ আমি যদি ভালো কোনো কাজ করে থাকি তাহলে কিন্তু মানুষ আমাকে দেখে গর্ববোধ করবে, সেখানে আমার ভিতরে একটা অহংকার বোধ আসবে, একটা আত্মবিশ্বাস আসবে। কিন্তু অহংকার যখন আমি মানুষকে দেখাবো বা ভালো কোনো একটা কাজ করার পরে যদি আমি মানুষকে বারবার বলে বেড়াই যে আমি অমুক করেছি, আমি এটা করতে পারি, আমি সেটা করতে পারি, তোর কোনো ক্ষমতা নাই, সেখানে পতন অনিবার্য। কিন্তু অহংকার মানুষের ভিতরে থাকা উচিত, কারণ অহংকার মানুষের আত্মবিশ্বাস জন্মায়, অহংকার থেকে মানুষ অনেক উন্নতি করতে পারে। কিন্তু সেটা নিজের মধ্যে রাখতে হবে, সেটা মানুষকে দেখানোর জন্য নয় বা মানুষকে বলে বেড়ানোর জন্য নয়। মানুষকে যদি আমি বলে বেড়াই যে আমি অমুক করতে পারি, তমুক করতে পারি, আমার এটা আছে, আমার সেটা আছে, তাহলে সেটা মূর্খের পরিচয়, সেখানে পতন অনিবার্য।
1: বেশ, নমস্কার। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন, প্রিয় আপনার কথা, রক্তদান, পথ শিশুদের সাহায্য করা, মরণোত্তর দেহদান, চক্ষুদান, সাহিত্য সৃষ্টির মতো কাজে অহংকার থাকলে আত্মবিশ্বাস বাড়ে ও নিজের মর্যাদা অটুট থাকে। বেশ, খুব সুন্দর।
2: দেখো, আমরা জানি অহংকার কিন্তু পতনের কারণ। অহং ত্যাগ করা কঠিন হলেও এই অহংকারের জন্যে সব মানুষই যেসব ক্ষেত্রে নিজের জন্য অহংকার প্রকাশ করে ঠিক তা নয়, দেখা গেছে অপরের জন্যেও মানুষ অহংকার করে। যেমন মা পুত্রের জন্যে, পুত্র পিতার জন্যে, স্ত্রী স্বামীর জন্যে, আবার পিতা সমগ্র পরিবারের জন্যে। যদি অহংকার করবার মতো কিছু থাকে তাহলে করা যায়, তবে অপরকে হেয় করে বা অবহেলিত করে অথবা অপমান করে নয়। আমি একটি কথা সকলকে বলি, তুমি কারো নিন্দা করে বা কারো ভুল ত্রুটি ধরো তাহলে সে কী করে তার ভুল শুধরাতে পারবে সেটাও বলে দাও। ঠাকুর রামকৃষ্ণদেব এই অহংভাব দূর করতে বা নিজের অহংকারের বাইরে রাখতে গিয়ে উনি নিজেকে আমি বল সম্মত করতেন নু, অবশ্য উনি শরীর এবং আত্মাকে পৃথক বলেছেন। দেখো দেবারতী, তুমি বিশ্বাস করবে এই জীবজগতে পশু পাখির এবং আত্ম অহংকারের আছে, জানি না তুমি একমত হবে কি না, বনের রাজা সিংহের এবং আত্ম অহংকার অনেক আছে। যে শিকার একবার নাগালের বাইরে চলে যায় চট করে তার পিছু পিছু দৌড়াতে থাকে না। যে মানুষ অনেক গুণের অধিকারী হয় তারও সব ক্ষেত্রে অহংকার প্রকাশ না করাটাই একটি গুণসম্পন্ন অহংকার। ভালো থেকো, অমিতাভ হোর।
1: বেশ, আমাদের ফেসবুক পেজের কমেন্টের পর সংঘমিত্রা ঘোষ কাকিনারা ভাটপাড়া থেকে লিখছেন, অহংকার নয় আত্মসম্মান, নিজেকে যোগ্য সম্মান দিলেই অপরের কাছে অনুরূপ সম্মান পাওয়া যায়। খুব সুন্দরভাবে ছোট্ট ছোট্ট মেসেজ করছেন। যাদবেন্দ্র পণ্ডা লিখছেন জুখিয়াবাজের কাঁথিপূর্ব মেদিনীপুর থেকে, দ্য প্রাইড দ্যাট ড্রাইভস সেলফ ইম্প্রুভমেন্ট অ্যান্ড প্রোটেক্টস সেলফ রেসপেক্ট ইজ অ্যাকসেপ্টেবল, বাট দ্য প্রাইড দ্যাট বিলিটেলস আদার অ্যান্ড পয়জন্স সোসাইটি মাস্ট বি রিজেক্টেড। অর্থাৎ যে অহংকার নিজের উন্নতি ও আত্মসম্মান রক্ষা করে তা গ্রহণযোগ্য, কিন্তু যে অহংকার অন্যকে ছোট করে এবং সমাজের ক্ষতি করে তা বর্জনীয়। সবাই খুব ভালো সুস্থ থাকবেন, লিখেছেন পূর্ব মেদিনীপুরের কাঁথি জুখিয়াবাজার থেকে যাদবেন্দ্র পণ্ডা।
2: এই মুহূর্তে আমরা আবার চলে যাব আমাদের টেলিফোনে 2488085। হ্যালো,
3: হ্যালো, নমস্কার বিশ্বজিৎদা ও দেবারতী দি।
1: নমস্কার,
3: আমি মনিরুদ্দিন লস্কর বলছি দক্ষিণ সাঁকড়াই লাউড়া থেকে।
1: বেশ,
3: বলছি অহংকার যদি নিজেই উদ্ভাসিত হয় তবেই সেটা হচ্ছে প্রকৃত অহংকার, কারণ আমি অহংকার গেলে সেটা আমার অহমিকা প্রকাশ হবে, আর আমার সঙ্গে জন্য যদি কেউ অহংকার বোধ করে তবে তার মধ্যে অহমিকা না থাকে তবেই সেটা হচ্ছে প্রকৃত অহংকার।

0: নমস্কার।
1: খুব সুন্দর ছোট্ট করে আপনার মতামত জানালেন। চলে আসি আমাদের পরের বন্ধুর যে কমেন্ট, সেখানে কিশোর লিখছেন বালিহাওড়া থেকে, কথায় আছে বেশি অহংকার ভালো না। আমরা কম বেশি সবাই একটু মাঝে মধ্যে অহংকার করি, কেউ সুন্দরের অহংকার করে, কেউ ভালো সার্ভিস করে তার অহংকার করে, মা বাবা ছেলে মেয়ের অহংকার করে। আমার ছেলে মেয়ের মতো পাড়ায় আর কারো ছেলে মেয়ে নেই। আমার পিন্টু মাধ্যমিকে 10-এর মধ্যে নাম ছিল, এখন

0: ভালো থেকো।
1: আপনিও খুব ভালো থাকুন। খুব সুন্দর বললেন মৌলি। আর চলে আসি আবারও আমাদের যে ফেসবুক পেজ, সেখানে তার পাশাপাশি হোয়াটসঅ্যাপে কী কী কমেন্ট এসেছে দেখি। হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন বঙ্কিম দাস বিষ্ণুপুর বীরভূম থেকে। তিনি লিখছেন, কিছু কিছু কাজে অহংকার থাকা ভালো, তবে সেই অহংকার যেন কাউকে ছোট করার জন্য না হয়, বরং নিজেকে সম্মান করার জন্য হয়। জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন বারবার মানিয়ে নিতে গিয়ে আমরা নিজের মূল্যটাই ভুলে যাই, তখন একটু থেমে নিজের কথা ভাবা দরকার। যে জায়গায় বারবার অবহেলা, অসম্মান কিংবা কষ্ট পেতে হয়, সেখানে সবসময় মাথা নত করে থাকা ঠিক নয়। কখনো কখনো নিজের আত্মসম্মানকে গুরুত্ব দিয়ে না বলতে হয়, দূরে সরে আসতে হয়। তাই অহংকার নয়, নিজের প্রতি সম্মানটুকু ধরে রাখুন, কারণ অন্যের ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিজের আত্মসম্মান নিয়ে একা থাকাও অনেক ভালো। বীরভূমের বিষ্ণুপুর থেকে বঙ্কিম দাস লিখেছেন এই মেসেজ। বেশ, আমাদের ফেসবুক পেজে আরও একটি কমেন্ট রয়েছে, লিখছেন শীষ মোহাম্মদ। তিনি লিখছেন, অহংকার পতনের মূল অহংকার করা ভুল। তোমার ছেলে ডাক্তার, চারিদিকে নাম তার, তোমার কিসের অহংকার? তুমি তো নও ডাক্তার। কেউ ভালো চাকরি করে, বাংলো গাড়ি দেয় তারে, তার বউ অহংকার করে, সে কি চাকরি করে? অহংকার কিছুতেই ভালো নয় ভাই, অহংকার করলে তাতে হবে ছাই, লিখেছেন শীষ মোহাম্মদ আমাদের ফেসবুক পেজে।
2: এবার আবার চলে যাব ফোনে, আমরা কে আছেন দেখি। হ্যালো, না ছিলেন কিন্তু এই মুহূর্তে তার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছি না, বরং আমাদের হোয়াটসঅ্যাপে অভি দিচ্ছেন, আমার মনে হয় অহংকার করা উচিত নয়, কারণ মানুষ যতই সফল হোক তার সাফল্যের পিছনে অনেক মানুষের অবদান থাকে, আর অহংকার মানুষকে ধীরে ধীরে সবার হাত থেকে দূরে সরিয়ে নেয়। তাই বলে সাফল্য নিয়ে গর্ব করা ভালো, কিন্তু অনেকে ছোট করে অহংকার করা এখনও ভালো নয়। আমার কাছে আসল কথা হলো, অনেক কিছু পাওয়ার পরেও মানুষকে সম্মান করতে পারা।
1: বেশ, খুব ভালো। আমাদের সময় খুব দ্রুত গতিতে শেষ হয়ে আসছে। বিশ্বজিৎ দেবারতি আপনার সঙ্গে 8:10 থেকে রয়েছে, দেখি কে লিখছেন। তমালাইজ ধোবাপাড়া বলাগড় হুগলি থেকে লিখছেন, ব্র্যাকেটে লিখেছেন আমার বয়স 20 বছর। বেশ, আমাদের নতুন বন্ধু, ছোট বন্ধু। আমার মনে হয় ঠিক অহংকার নয়, নিজে যে কাজটা বা শিল্পকর্মটা শিখেছি সেটা নিয়ে নিজের প্রতি আত্মসম্মান বোধ থাকা অবশ্যই দরকার, কারণ এটা অবশ্যই নিজের ভালো লাগার জায়গা এবং দিনশেষে এটাকে আঁকড়ে কিছুক্ষণের জন্য মনের শান্তির জায়গা। ফলে কেউ যদি এটা নিয়ে ছোট করে, হেয় করে বা মশকরা করে, তবে অবশ্যই সেক্ষেত্রে তাকে উচিত জবাব দেওয়া প্রয়োজন। এটা অহংকার নয়, আত্মসম্মান বোধ বলে আমার মনে হয়। আমি অনেক ছোট, তাই আমার চিন্তাভাবনা অবশ্যই ভুল হতে পারে, তাহলে ক্ষমা করবেন, যা মনে হয়েছিল জানালাম। আরও একটি কমেন্ট আমাদের হোয়াটসঅ্যাপে চ্যাট বক্সে, সুভাষ চক্রবর্তী লিখছেন উত্তর বাউলি থেকে, দেবারতী ও বিশ্বজিৎ শুভ সন্ধ্যা। অহংকার কাকে বলে, কেমন দেখতে, এটা খায় না মাখতে হয় এখনো বুঝলাম না। সাধ্যমতো কাজ করার জন্য পৃথিবীতে আসা এবং বেঁচে থাকা, তাই কাজ করে সময় যায় আর কাজের মধ্যে নিজেকে চেনা যায়। কাজ করার সুযোগ হাতছাড়া করে বোকামি করতে চাই না, জীবন চায় কাজ আর কাজ, কাজের কাজ করে কেবল আনন্দটুকুই যথেষ্ট, অহংকার টহংকার অন্য কিছু নয়। বেশ,
2: এবারে চলে যাব, হয়তো এটাই আমাদের আজকের অনুষ্ঠানের শেষ ফোন। হ্যালো,
3: নমস্কার।
2: নমস্কার,
3: আমি, আমার নাম নীলাঞ্জন দেবমান্না, আমি এশিয়ান ব্যানার্জি রোড থেকে বলছি।
2: বলুন।
3: বলছি দেখুন, অহংকার তো পতনের কারণ নিশ্চয়ই, কিন্তু আমি যদি আত্মবিশ্বাস নিয়ে কোনো অপারেশন করি বা আমি যদি ডাক্তার হিসেবে যদি অপারেশন করে যদি সাকসেসফুল হই, সেটা আমার অহংকার মনের মধ্যে থাকুক, সেটা আমি আমার যাকে বাঁচালাম সেই সেইটা রোগীদের মাধ্যমে সেটা ছড়িয়ে যাবে, এইটুকুনি বললাম আপনাদের।
2: ধন্যবাদ। আমরা প্রত্যেককে বলি, আপনারা যখন আমাদের কাছে ফোনে আসবেন, আপনার রেডিও সেটের ভলিউমটা একেবারে শূন্য করে দেবেন। আমাদের আজকে ঘড়ির কাঁটা বলছে বেশি সময় নেই, আর কোনো হোয়াটসঅ্যাপ রয়েছে
1: না এই মুহূর্তে? হোয়াটসঅ্যাপ মেসেজ যাদের এসেছিল সেগুলো সবই পড়েছি আশা করছি। হ্যাঁ, আর কোনো হোয়াটসঅ্যাপ বা এসএমএস নেই। আমাদের ফেসবুক পেজের কমেন্টগুলিও সব পড়া হয়েছে। যে সমস্ত বন্ধুরা কমেন্ট করেছেন বা এসএমএস করছেন, হোয়াটসঅ্যাপ করছেন, সকলের মেসেজই আমরা কিন্তু পড়েছি, আর সেই সাথে টেলিফোনও যথাসম্ভব আমরা ধরার চেষ্টা করেছি। যে রিকোয়েস্টের কথা বিশ্বজিৎদা তুমি বললে, আমাদের রেডিও সেটটা অবশ্যই একেবারে মিউট রাখতে হবে বা সেখান থেকে অনেকখানি দূরে গিয়ে কথা বলতে হবে, সেটা বন্ধুরা একটু মাথায় রাখবেন, নয়তো প্রচণ্ড ফিড

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM Gold. বাংলার ক্যানভাস গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM Gold, বাংলার ক্যানভাস.
1: হান্ড্রেড পয়েন্ট ওয়ান এফ এম গোল্ডে বাংলার ক্যানভাস নিয়ে বিশ্বজিৎ আর দেবারতী, আর আজ বাংলার ক্যানভাস জুড়ে থাকবে
2: হারিয়ে যাওয়া খেলা।

0: এই আকাশ আর বাতাসের ডাক পাওয়া যায় যখন ঘর থেকে বেরিয়ে খেলতে যাই, কিন্তু এখন তো সেই খেলাগুলোই নেই, বা অন্তত শহরে মফস্বলে সেই খেলাগুলো হারিয়ে গেছে। বাংলার ক্যানভাসে তাই আজ বাংলা থেকে হারিয়ে যাওয়া, প্রায় লুপ্ত সেই সব খেলার কথা বলবো।
1: ছোটবেলায় যদি আমরা ফিরে যাই, অনেকগুলো খেলার কথাই কিন্তু আমাদের মনে আসে। বিভিন্ন রকম খেলা খেলে আমরা ছোট থেকে বড় হয়ে উঠেছি। হ্যাঁ, অবশ্যই বিনোদনের জন্য বা আনন্দের জন্য, একসাথে সময় কাটানোর জন্য আমরা মিলেমিশে নানান খেলায় মেতে উঠতাম, আর সেই খেলাগুলো ছিল নির্মল বিনোদনে, আনন্দে, অনেক হাসি মজায় ভরপুর। কারণ সেই সময়ে, অর্থাৎ আমাদের ছোটবেলায় তো আর এই মোবাইল ফোন ছিল না, কাজেই মোবাইলে গেম খেলার যে বিষয়টা সে উপায়ও ছিল না। কিন্তু আজকে আমরা যদি দেখি, চোখ রাখি, তাহলে এই খেলাগুলো অনেকখানি হারিয়ে গেছে। এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা এ খেলার অনেকগুলোই হয়তোবা জানে না। তাই বাংলার ক্যানভাসে আজ ছোটবেলার হারিয়ে যাওয়া, বিলুপ্ত হয়ে যাওয়া বিভিন্ন খেলার কথা।

তোমার সঙ্গে আর শরতের ওই সকালে মেঘে আকাশ ভরালে গোমরা মুখ অদ্ভুত।

0: এবং আমার সঙ্গে দেবারতী। আমরা আজকে বলছিলাম আপনাদের নিয়ে যাব, একেবারে নস্টালজিকভাবে শুরু করেছিলাম ছেলেবেলার খেলা, ফেলে আসা বিভিন্ন খেলার কথা। এবং যে কথা বলতে গিয়ে বলছিলাম যে গ্রাম বাংলায় অনেক খেলাই আজ খেলা দেখা যায় না। একটা কারণ তো অবশ্যই মোবাইল ফোন, ছেলেমেয়েরা ব্যস্ত, পড়াশুনোয় ব্যস্ত, আর সেই সঙ্গে আছে মুঠো ফোন, তাই সেই খেলা আমরা এখন আর দেখতে পাই না। তবে একেবারে ছোটবেলার যে খেলার কথা বলছি তার অন্যতম খেলা হচ্ছে গোল্লা ছুট। এই গোল্লা ছুট বিকেলবেলা খেলার জন্য স্কুল থেকে খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে স্কুল ড্রেসটা খুলে কোনো মতে একটু খেয়ে নিয়ে সোজা মাঠ, এবং ওই গোল্লা ছুট খেলার জন্য ছুটে মাঠে, এবং যেখানে দুটো দল থাকতো, এবং সে খেলার কি মজা। এখন যখন আমরা ওই টিভিতে বা বিভিন্ন জায়গায় বিশ্বকাপ দেখার জন্য অপেক্ষা করি, তখন মনে হতো ওটাই যেন আমাদের খেলা, ওটাই যেন আমাদের প্রাণ, ওটা না হলে আমাদের জীবন ব্যর্থ হবে, তাই তো?
1: ঠিক, ঠিকই তাই। এই যে গোল্লা ছুট খেলা, ছোটবেলায় আমরা যেটা খেলেছি আমরা তো আলাদাভাবে নিজেদেরকে রিলেট করতে পাচ্ছি, কিন্তু যারা হয়তো বা এই খেলা জানেন না, যদি সেরকম কেউ শুনে থাকে এখনকার ছেলেমেয়েরা, তাদেরকে বলি এই যে খেলাটা, মানে নামটা শুনেই বুঝতে পারা যাচ্ছে যে এখানে গোল্লা থাকবে, মানে কি যারা ছুটবে এরকম ধরনেরই। এই খেলায় একজন রাজা থাকে যিনি হচ্ছেন বলা যেতে পারে এই খেলার প্রধান, এবং বাকি সমস্ত সদস্যরা হচ্ছে গোল্লা। অবশ্যই দুটো দল থাকবে, দুই দলে বিভক্ত হয়ে এই খেলা হবে, উভয় দলে সমান সংখ্যক খেলোয়াড় থাকে, বড় আয়তকার একটি জমির সমান খেলার মাঠ থাকে যেখানে চারপাশে দাগ দেওয়া থাকে, সেটা হচ্ছে সীমানা। আর গোল্লা এবং রাজাকে ওই বিপরীত দিকের দাগটা পার হতে হয়, এভাবেই কিন্তু খেলাটা খেলতে হয়, তাই না?
0: একদম। এবং এই খেলার আরো যেসব পদ্ধতি রয়েছে,
1: যে সীমানা নির্ধারণ,
0: সীমানা, হ্যাঁ দাগ, তুমি যেটা বলছিলে যে চারপাশে দাগ টেনে সীমানা নির্ধারণ করা হয়, এবং গোল্লা এবং রাজাকে বিপরীত পাশের দাগ পার হতে হয়। গোল্লা যখন দৌড়ে বিপরীত দাগ ছুঁতে যাবে, তখন দাগের বাইরে যাওয়া যাবে না। দাগের বাইরে গেলে বা গোল্লাকে ছুঁয়ে দিলে খেলা থেকে বসিয়ে রাখা হবে, আর রাজা দৌড়ানোর সময় ছুঁয়ে দিলে প্রথম দল পরাজিত হবে এবং অন্য দল খেলার সুযোগ পাবে। তবে এই খেলার আরো নিয়ম আছে, বলবো সে কথা গানের বিরতির পর।

0: শুরুর দিকে দাগের ভেতরে প্রথম পক্ষ নিদারুণভাবে অবস্থান করে এবং শেষ দাগ পার হওয়ার জন্যে চেষ্টা করে। শুরুর দিকে দাগের ভেতরের থেকে অপর পক্ষ কাউকে ছুঁয়ে দিলে অপরপক্ষের ওই খেলোয়াড়কে খেলা থেকে বসিয়ে রাখা হয়। এটাই কিন্তু এই গোল্লা ছুটির নিয়ম, কিন্তু শেষ পর্যন্ত খেলার মোড় ঘুরতেও পারে।
1: একদমই তাই, যখন প্রথম পক্ষ পরাজিত হয় তখন আবার খেলতে পারে। রাজা শেষ প্রান্ত অতিক্রম করলে প্রথম পক্ষ এক পয়েন্ট পাবে, আর সব গোল্লা শেষ প্রান্ত অতিক্রম করলে যতজন গোল্লা সফলভাবে অতিক্রম করতে পারছে সবাই শুরুর প্রান্ত থেকে একটা করে লাফ দেবে শেষ প্রান্তের দিকে। এবার শেষ প্রান্তের অনেকটা কাছাকাছি তারা চলে আসে, এখান থেকে আবার শেষ প্রান্তের দিকে দৌড়ে যেতে হয়। যারা সফল হয় তারা আবার লাফ দেবে শেষ প্রান্তের দিকে, শেষ প্রান্ত পেয়ে গেলে একটা পয়েন্ট অর্জন করবে প্রথম পক্ষ। এভাবেই কিন্তু এই খেলাটা খেলা হয়।
0: এভাবেই চলতে থাকে এই খেলা। আমরা বিভিন্ন খেলা নিয়েই আজ আপনাদের সঙ্গে থাকব, যে খেলাগুলো হারিয়ে গেছে, যে খেলাগুলো নিয়ে আমরা বিভিন্ন সময়ে ভাবি, বিভিন্ন সময়ে আলোচনা করি সেই খেলাগুলো নিয়ে। দেখুন, এর পরে যে খেলার কথা বলবো এটা খুবই জনপ্রিয় খেলা, এবং আমরা শুধু গ্রাম বাংলায় নয়, মফস্বলে বলুন, শহরে বলুন, অনেকে এই খেলা খেলেছি এবং এই খেলা নিয়ে নানান ছড়া বাঁধা আছে। এবং এই খেলার একটা বড় দিক হচ্ছে, এখন অবশ্য বড়রাও খেলে এই খেলা, চোখ বাঁধা থাকে,
1: ঠিক ঠিক,
0: এবং চোখ বাঁধা অবস্থায় তাকে একটা করে বিষয় বলে দেওয়া হয় এবং সেই বিষয় বলার পরে সে ওটাকে মানার চেষ্টা করে বা সেটাকে বোঝার চেষ্টা করে। এইটাই হচ্ছে মূল ভাবনা। এবং তাকে বিভিন্ন সময় আমরা দেখেছি যে এই কানা মাছি ভো ভো
1: ছড়া বলতে বলতে
0: বলতে বলতে খেলার মধ্যে চলে যায়। আমরা আমরা এই খেলার কথা বলবো, তবে আমাদের সংবাদ বিরতিতে যেতে হবে। তার আগে কানামাছি ভো ভো গান শুনতে শুনতে আমরা সংবাদ বিরতিতে যাব, ফিরে এসে আমরা কানামাছি ভো ভোর কথা আপনাদের শোনাব। সঙ্গে থাকবেন, বিশ্বজিৎ আর দেবারতি রয়েছে আপনাদের সঙ্গে।

আকাশবাণী খবর পড়ছি সুপ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। দুদেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উজবেকিস্তানের তাশখন্দে পৌঁছেছেন। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 669, নিখোঁজ 2000-এরও বেশি। এ পর্যন্ত 88 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। দুর্দিনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছে নেপাল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ভারতের বিশাল বাজার এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের সুযোগ আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমেরিকার শিকাগোয় বিনিয়োগকারী এবং বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আজ এক উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠক করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মন কি বাত অনুষ্ঠানের 137তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। ইউক্রেনের রাজধানী কিভের কাছে বুচা অঞ্চলে রাশিয়ার হামলায় কমপক্ষে 37 জনের মৃত্যু হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আগামী সোমবার পর্যন্ত ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। আসছে বিস্তারিত খবরে। দুদেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীকে সেখানে স্বাগত জানান উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাফকাত মির্জিয়োয়েভ। দুদিনের এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় দুই নেতার মধ্যে আলোচনা হবে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী মোদীর চতুর্থ সফরের আগে সমগ্র তাশখন্দ শহর ভারতীয় পতাকা এবং বড় বড় হোর্ডিং দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে সেদেশে বসবাসকারী ভারতীয়রা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাফকাত মির্জিয়োয়েভ শতবর্ষ প্রাচীন দুদেশের সম্পর্ক এবং মানুষের যোগাযোগ আরও দৃঢ় করা সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। রাষ্ট্রপতির প্রাসাদে দুদেশের নেতা বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল যোগাযোগ, শক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মানুষের সম্পর্কের বিষয়টি পর্যালোচনা করবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে শ্রী মোদী কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সাদর জাফারোভের আমন্ত্রণে সেদেশে যাবেন। বিশকেকে 26তম সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর শিখর সম্মেলনে যোগ দেবেন তিনি। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 669, নিখোঁজ 2000-এরও বেশি। প্রাকৃতিক এই বিপর্যয়ের পর ভারতের সহমর্মিতা এবং সাহায্যের জন্য নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েল এদেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বুধবারের এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে ভারতীয়দের মৃত্যুতে তিনি সমবেদনা জানান। এদিকে বিপদের সময় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় ভারতের প্রশংসা করেছে নেপাল। সেখানে সাম্প্রতিক ভয়াবহ হরপাবানে 600 জনেরও বেশি মানুষের মৃত্যুর ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাৎক্ষণিক সাহায্যের সিদ্ধান্তকে নেপাল উদার মানসিকতার পরিচয় বলে বর্ণনা করেছে। নেপালের অর্থমন্ত্রী বলেছেন, এই বন্যার পরেই নতুন দিল্লি থেকে বিশেষ সাহায্য নিয়ে ভারতীয় বিমান সেখানে পৌঁছয় এবং বন্যা বিধ্বস্ত এলাকার পুনর্গঠনেও ভারত সাহায্যের আশ্বাস দিয়েছে। বুধবারের পর থেকে ভারত এ পর্যন্ত 57.6 টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। কাঠমান্ডু অনুরোধ করায় চিকিৎসক এবং সুরঙ্গে উদ্ধারকারী বিশেষজ্ঞ সহ 11 জনের একটি ভারতীয় দল স্থানীয় কর্তৃপক্ষকে সাহায্যের জন্য নেপালে পৌঁছেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন। লখনৌয়ে আজ সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, নেপালকে সবরকম সহায়তা দেওয়ার জন্য ভারত প্রস্তুত। তিব্বত অঞ্চলে শুরু হওয়া এই ভয়ঙ্কর বন্যা প্রথমে নেপালের রাসুয়া অঞ্চলে আঘাত হানে। এর ফলে নেপাল তিব্বত সীমান্তবর্তী ভূতেকাশী নদীতে হরপাবানে কাদামাটি সহ প্রবল জলোচ্ছ্বাসে ভেসে যায় বেশ কিছু গ্রাম সহ জনপদ। আটকে পড়া ভারতীয়দের সন্ধান এবং উদ্ধারে তল্লাশি জোরদার করা হয়েছে। এদিকে গত 26 আগস্টের হরপাবানের পর নেপাল তিব্বত সীমান্তে আটকে পড়া 404 জন মহারাষ্ট্রের বাসিন্দার মধ্যে রাজ্য কর্তৃপক্ষ এ পর্যন্ত 338 জনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছে। এদের মধ্যে 37 জন তিব্বতের সাগা থেকে বেরিয়ে এসেছেন এবং তাদেরকে ভারতে পাঠানো হচ্ছে। নাগপুর থেকে যাওয়া 105 জন ভারতীয়কে ইতোমধ্যেই দেশে ফেরানো হয়েছে। তবে মুম্বাইয়ের রিচা ট্যুরস প্রাইভেট লিমিটেডের সঙ্গে নেপালে বেড়াতে যাওয়া 60 জন পর্যটকের সঙ্গে এখনও পর্যন্ত যোগাযোগ করা যায়নি। এদিকে বিদেশ মন্ত্রক জানিয়েছে, মহারাষ্ট্রের বিভিন্ন জেলা থেকে নেপালে বেড়াতে যাওয়া 159

0: চারজন ভারতীয়র একটি তালিকা দিয়েছে তারা, যারা বর্তমানে চীন অথবা তিব্বত অঞ্চলে সুরক্ষিত রয়েছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে গত বুধবারের হড়পাবান বিপর্যয়ের পর এ পর্যন্ত 88 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এখনও 287 জন ভারতীয় নিখোঁজ। এছাড়াও ভারতীয় বংশোদ্ভূত অন্য দেশের নাগরিক 128 জনেরও খোঁজ মিলছে না। রাসুয়া জলবিদ্যুৎ প্রকল্প থেকে আজ আরও 4 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। মোট 120 জন ভারতীয় চীন থেকে নেপালে এসে পৌঁছেছে। মন্ত্রক আরও জানিয়েছে, মৃতদেহগুলির অবশিষ্টাংশের ডিএনএ পরীক্ষার সাহায্যের জন্য 6 জন ফরেন্সিক বিশেষজ্ঞের দল আজই কাঠমান্ডু পৌঁছবে। সুড়ঙ্গ বিপর্যয়ে উদ্ধারকারী একটি প্রযুক্তি বিশেষজ্ঞের দল গতকালই সেখানে পৌঁছে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে উদ্ধার কাজ শুরু করেছে। কাঠমান্ডু এবং বেজিংয়ে ভারতীয় দূতাবাস ক্ষতিগ্রস্ত ভারতীয়দের জন্য 24 ঘণ্টার হেল্পলাইন চালু করেছে। কেন্দ্রীয় অর্থ কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন আজ বলেছেন, আন্তর্জাতিক কোম্পানিগুলি তাদের যোগান শৃঙ্খল এবং মূলধন বরাদ্দের বিষয়টি পুনর্মূল্যায়ন করলে ভারত শুধুমাত্র তার বিশাল বাজারই খুলে দেবে না, এদেশে দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং কাজ করার সুযোগও দেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অগ্রগণ্য বিনিয়োগকারী এবং বাণিজ্য জগতের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে একথা বলেন তিনি। মার্কিন ভারত কৌশলগত অংশীদারিত্ব ফোরামের সঙ্গে ভারতের কনসুলেট জেনারেল যৌথভাবে শিকাগোয় এই গোলটেবিল বৈঠকে আয়োজন করেছিল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত শুধুমাত্র একটি বৃহৎ অর্থনীতি হিসেবে নয়, সভ্যতা, সংস্কৃতি এবং নিজস্ব দক্ষতার প্রতি আত্মবিশ্বাসী দেশ হিসেবে উঠে আসছে। উত্তরপ্রদেশের লখনৌতে বাবাসাহেব ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের 11তম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে শ্রী সিং বলেন, গত 12 বছরে ভারতের শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে, তা অনেক বেশি সহজলভ্য এবং সাশ্রয়ী হয়েছে। গবেষণা ও উন্নয়নে ব্যয় বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে এবং 34 বছর পর একটি নতুন জাতীয় শিক্ষানীতি প্রয়োগ করা হয়েছে। এই পরিবর্তন ভারতীয় যুবদের স্টার্ট আপ, ইউনিকর্ন এবং উন্নত প্রযুক্তি তৈরিতে উৎসাহিত করেছে।
1: पिछले 12 वर्षों में शिक्षा की क्वालिटी, एसेसिबिलिटी और अफोर्डेबिलिटी बढ़ी है। भारत का रिसर्च एंड डेवलपमेंट एक्सपेंडिचर पहले के कंपैरिजन में 2 गुना हो गया है। 34 ईयर्स में पहली बार हमने नेशनल एजुकेशन पॉलिसी बनाई है। शिक्षा के क्षेत्र में हुए बदलावों और अच्छी पॉलिसीज का यह परिणाम है कि आज देश के नौजवान फिजिक्स, मैथमेटिक्स, बायोलॉजी के ओलंपियाड्स में मेडल्स जीत रहे हैं, स्टार्टअप खड़े कर रहे हैं, यूनिकॉर्न कंपनियां बना रहे हैं। आज भारत में रजिस्टर्ड पेटेंट्स की संख्या कई गुना बढ़ गई। 2015 में हम ग्लोबल इनोवेशन इंडेक्स में 81वें स्थान पर, राज आपको जानकर खुशी हो गई कि हमने अब 38वें स्थान पर अपनी पहुंच हासिल कर ली है।
0: एक खबर प्रचारित হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। ইউক্রেনের রাজধানী কিভের কাছে বুচা অঞ্চলে রাশিয়ার হামলার কমপক্ষে 37 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় আঞ্চলিক সামরিক প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী হামলায় কমপক্ষে 50টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি বিবৃতিতে বলেন, মাইলা গ্রামে বিস্ফোরণে একটি গোডাউন ধ্বংস হয়েছে, একই সঙ্গে বয়স্ক এবং বিশেষভাবে সক্ষমদের একটি ভবনও ক্ষতিগ্রস্ত। উল্লেখ্য, কিভে রাশিয়া একটানা 3 দিন বিমান হামলা চালাচ্ছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি খারিজ করে দিয়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণাধীন রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এর আগে জানিয়েছিল, হরমুজ প্রণালীর আন্তর্জাতিক জাহাজ চলাচলের পথ সম্পূর্ণভাবে মাইনমুক্ত করা হয়েছে। এর প্রেক্ষিতে IRGC জানিয়েছে, ইরানের সঙ্গে যোগাযোগ না করে ওই পথে কোনো জাহাজ চলাচল করতে পারছে না এবং মার্কিন যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত না চুক্তি মানছে ততক্ষণ পর্যন্ত ওই পথ বন্ধই থাকবে। ভারতের আবহাওয়া বিভাগ IMD আগামী সোমবার পর্যন্ত ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, ছত্তিশগড় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা। বিহার, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মধ্যপ্রদেশ এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। আবহাওয়া দপ্তর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিহার, ঝাড়খণ্ড, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম এবং পশ্চিম মধ্যপ্রদেশে আগামীকাল একই রকম আবহাওয়া থাকার সম্ভাবনা। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের 121তম জন্মবার্ষিকী আজ জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হচ্ছে। এবারের ক্রীড়া দিবসের মূল ভাবনা খেলবে ভারত জিতবে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের

0: প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। খেলাধুলোর উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে মিনি ইন্ডোর স্টেডিয়াম তৈরি করবে। চলতি বছরে এরকম 100টি স্টেডিয়াম তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। দুদেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উজবেকিস্তানের তাশখান্দে পৌঁছেছেন। নেপালে বিধ্বংসী হরপাবানের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 669, নিখোঁজ 2000-এরও বেশি। এ পর্যন্ত 88 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। দুর্দিনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছে নেপাল। খবর পড়া আজকের মতো শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM Gold-এ। বাংলার ক্যানভাস
2: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে 10:10 হয়ে 56 সেকেন্ড। আপনি টিউন করেছেন 100.1 FM Gold, সঙ্গে রয়েছে বিশ্বজিতার দেবারতী। আর আজ বাংলার ক্যানভাস জুড়ে হারিয়ে যাওয়া নানান খেলা।

0: কানামাছি ভবুর কথা বলছিলাম, আর হারিয়ে যাওয়া খেলা প্রসঙ্গে বাংলার ক্যানভাসে আমরা সেই সব খেলার কথা বলছি যেগুলো কিছুদিন আগে পর্যন্ত গ্রামে গঞ্জে মফস্বলে শহরেও অনেকেই কানামাছি ভবো খেলতো, এখন কিন্তু কানামাছি ভবো আর আমরা দেখতে পাই না, দেখতে পাই খুবই কম,
1: খুব কম, খুব কমই দেখা যায়। ওই যে চোখ বেঁধে এবং তার সঙ্গে সঙ্গে সামনে আঙুল দিয়ে পরীক্ষা করা হতো, কটা আঙুল দেখতে পাচ্ছিস, এরকম একটা প্রশ্ন, চোখ বাঁধাটা ঠিক হয়েছে কিনা, যদি বাইচান্স সে সঠিকভাবে বলে ফেললো চারটে আঙুল দেখতে পাচ্ছি কি পাঁচটা আঙুল দেখতে পাচ্ছি, সে তো নর্মালি গেস করে বলছে, কিন্তু তারপরেও সেটাকে আবার একটুখানি জাস্টিফাই করার জন্য এই না তাহলে দেখতে পাচ্ছে চলো আরও টাইট করে চোখ বাঁধতে হবে, বেশ খানিকক্ষণ তাকে একটু ঘুরিয়ে টুরিয়ে দিতে হবে, তারপর তাকে ছেড়ে দেওয়া হবে একদল বন্ধু বান্ধবের মধ্যে, এবং যাকে ছোবে সেই হয়ে যাবে পরের মাছি বা কানামাছি, তাই তো?
0: একদম তাই, এবং এইভাবেই কানামাছি ভবো, এবং খুবই জনপ্রিয়, অনেকে মিলে খেলা খেলা যায় এবং একসঙ্গে খেলার একটা মজাই আলাদা থাকে কানামাছি ভবোর। আমরা এইসব খেলা নিয়ে থাকবো, যেসব খেলাগুলো এখন দেখা যায় না, কারণ আজকে কেন আমরা এই বিষয়টাকে বেছে নিলাম তার কারণ হচ্ছে আজ জাতীয় ক্রীড়া দিবস, ন্যাশনাল স্পোর্টস ডে, আর এই জাতীয় ক্রীড়া দিবসে যে খেলাগুলোকে আমরা হারাতে বসছি তাকে আরও একবার স্মরণ করছি, নিয়ে আসছে আপনাদের কাছে। আপনারা যখন অনুষ্ঠান শুনছেন হয়তো কোনো কোনো ক্ষেত্রে আপনাদেরও মনে পড়ছে আপনাদের ছেলেবেলার কথা যখন আপনারা এই খেলাগুলো খেলতেন,
1: এবং সেই সময় বন্ধুরা সেই ফিডব্যাক জানাচ্ছিল কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ করে যে খুব ভালো লাগছে, ছোটবেলার দিনে ফিরে যাচ্ছি, এই খেলাটা আমরাও খেলতাম, এরকম। তাহলে আবারও গানে চলে যাই, তাই তো?
0: একদম।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস।

0: ছেলেবেলার দিনগুলো সত্যি অনেক দূরে, এখন আর জিজ্ঞাসা করতে হয় না আর কত দূরে। আর দূরে বলেই আমরা আজকে সেই দিনগুলোর কথা আরও একবার মনে করছে বাংলার ক্যানভাসে। বাংলার ক্যানভাসে বাংলাদেশের হারিয়ে যাওয়া খেলা, এবার বলবো দাড়িয়া বান্ধা বা বদন খেলা। এই দাড়িয়া বান্ধা বা বদন খেলা অনেকে আবার তাকে গাঁধি খেলাও বলে। এই খেলার জন্য দরকার শুধু উন্মুক্ত জায়গা, অর্থাৎ ফাঁকা মাঠ বা বেশ খানিকটা জায়গা যেটা ফাঁকা থাকবে। এটা বেশ জনপ্রিয় খেলা ছিল, দুটো দলে ভাগ হয়ে খেলতে হয়, যেখানে প্রতি দলে সচরাচর 4 থেকে 6 জন সদস্য পড়ে, এবং এই খেলার নিয়মটা একেবারে অদ্ভুত।
1: একদমই তাই। এই খেলায় প্রথমে কাঠি বা কঞ্চি এই সমস্ত কিছু দিয়ে অনেকটা ওই ব্যাডমিন্টন কোর্টের আদলে 8খানা ঘর কেটে নেওয়া হয়। এক ঘর থেকে আর এক ঘরে যাওয়ার সময় অন্য দলের বাধা অতিক্রম করতে হবে। ঘর পরিবর্তন করার সময় প্রতিপক্ষের কেউ যদি পা ছুঁয়ে দেয় তাহলে কিন্তু সে খেলার বাইরে হয়ে গেল। এভাবেই শেষে দলনেতাকেও যদি ছুঁয়ে দেয় তাহলেই সে অন্য দলে খেলার সুযোগ পাবে। শীতকালে এই খেলাটা মোটামুটি বেশ সবাই বোধহয় খেলেছে এমনটাই কিন্তু আমাদের মনে হয়, কি তাই তো বিশ্বজিৎদা?
0: একদম, যখন এই খেলার কথা বলছি তখন ওই ছেলেবেলার স্মৃতি নিয়ে এবং আমাদের স্মৃতির বিভিন্ন গান, সবসময় তো খেলার গান আর পাওয়া যায় না, কিন্তু কিছু গান যেগুলো আমাদের স্মৃতির সঙ্গে যুক্ত, আমাদের ফেলে আসা দিনের সঙ্গে যুক্ত, সেই সব গান আপনাদের শোনাবো। গানের বিরতির পর ফিরছি, তখন অবশ্য থাকবে গোলাপ টগর খেলা। খেলেছেন কিনা ভেবে দেখুন তো।

0: অদ্ভুত সব গান, সত্যি গান জুড়েই স্মৃতি, আর চোখ বন্ধ করলে স্মৃতি স্মরণই ধরে ছেলেবেলা। আর ছেলেবেলা মানেই আমাদের সেই খেলাধুলা, আজ বাংলার ক্যানভাস জুড়ে ছেলেবেলার খেলা, প্রায় হারিয়ে যাওয়ার খেলা, কারণ আজ জাতীয় ক্রীড়া দিবস। আগেই বলছিলাম, এবার বলবো গোলাপ টগর খেলার কথা। অদ্ভুত খেলা, অনেকে অনেক নামেই ডাকে।
1: আমরা যেমন ছোটবেলায় সিঁদুর টোকা বলতাম,
0: তাহলে সিঁদুর টোকার কথা তুমি শোনাও সবাইকে।
1: একদমই তাই, এই খেলায় মনে আছে দুটো দল হবে, যেমন সব দলেই থাকবে, আর দুটো দলেরই একজন করে প্রধান বা দলনেতা থাকবে, আর তারাই ঠিক করবে যে কে কোন বিষয় নিয়ে নামকরণ করবে। কেউ হয়তো ফুলের নাম নিল, কেউ হয়তো বা ঠিক করলো ফলের নাম নেবে, বা হয়তো অন্য কোনো নামও হতে পারে। এরপর কী করবে, দুটো দল একটু তফাতে চলে যাবে একজন আর একজনদের থেকে, এবং সেই দলের প্রত্যেকের সদস্যের কার কী নাম সেটা দেওয়া হবে তখন। ধরা যাক ফুলের দল যারা থাকলো, কারোর নাম গোলাপ, কারোর টগর, কারোর চাঁপা, কারোর করবী, এরকম হলো। একই রকমভাবে ফলের নাম যারা নেবে, তাদেরও আম জাম লিচু কলা এরকম নানান নাম হতে পারে। এবার সেই দুজন দলনেতা, অর্থাৎ দুই দলের দুজন দলনেতা পাশাপাশি বসবে, এবং তার পাশাপাশি বিভিন্ন দলের সদস্যরা লাইন করে দুদিকে বসবে। এবার চোখ বন্ধ করে নিজেদের দলের কারোর নাম ধরে ডাকতে হবে যে আয়তো আমার টগর, বা আয়তো আমার গোলাপ, এরকম। এবার যার যে নাম, সে গিয়ে যার চোখ বাঁধা রয়েছে বা হাত দিয়ে চেপে বন্ধ করা রয়েছে, তার কপালে, মানে মোটামুটি ওই যেখান থেকে মাঝখানে শিথে করলে শিথেটা শুরু হয় ঠিক সেরকম জায়গায় মাথার, জোর একটা টোকা মেরে এসে নিজের জায়গায় পিছন ফিরে বসে পড়বে, এবং তার সঙ্গে সঙ্গে সেই দলের বাকিরাও পিছন ফিরে বসবে, যাতে তার মুখ দেখতে না পাওয়া যায়। এবার যার চোখ বন্ধ করা হয়েছিল, সে আসবে ওই ফুলের দলের কাছে এবং খুঁজে বের করবে যে কে মাথায় টোকা দিয়ে চলে গিয়েছিল। এই হচ্ছে খেলাটা, গোলাপ টগরও বলতে পারি, আর যেটা বললাম আমরা ছোটবেলায় সিঁদুর টোকা বলতাম। তবে যেটা এই খেলার, সবই তো ভালো, কিন্তু যেটা এই খেলার সব থেকে কষ্টদায়ক দিক, সেটা হলো বন্ধুরা বড্ড জোরে কপালে ওই টোকাগুলো মারতো, টকাশ টকাশ করে, মানে রীতিমতন কপাল লাল হয়ে যেত, হয়তো এরকম লালচে রঙের জন্য বলতে পারে সিঁদুর টোকা।
0: আমরা এই খেলার কথা বলছি, আর আপনারা যারা ছোটবেলায় এই খেলা খেলেছেন, যারা আমাদের অনুষ্ঠান শুনছেন, তাদের তো এমন অনেক গল্প মনে পড়ছে। আপনি জমিয়ে রাখুন এই গল্পগুলো, কোনোদিন হয়তো বাংলার ক্যানভাসে আপনাদের কাছ থেকেই শুনবো সেই সব স্মৃতি, সেই সব গল্পের কথা।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে।

0: এই যে বিভিন্ন নামে, কখনো টগর, কখনো গোলাপ, কখনো জুথি, এই নামেই কিন্তু ওই টগর গোলাপ যে খেলাটা, গোলাপ টগর খেলা, যেটা
1: সিঁদুর টোকা বলছো,
0: সেটা খেলা হতো।
1: একদমই তাই। আর সত্যি ছোটবেলার কথা মনে পড়ে গেল, এবং আমার মনে আছে যে বন্ধুরা বিভিন্ন রকম ফুলের নাম তো করতোই, অনেকে আবার এই সমস্ত গোলাপ, মালতী, জবা, গাঁদা, টগর এই রকম ফুলের নাম করতো না, তারা আবার খুঁজে খুঁজে নানান রকম আনকমন ফুলের নামও কিন্তু বের করতো। তবে গোলাপটা নিয়ে সবার একটা আলাদা ফ্যাসিনেশন থাকতো, কে গোলাপ হবে এরকম একটা ব্যাপার।
0: তুমি যখন গোলাপের কথা বলছো, আমার কিন্তু দুটো গান পরপর মনে পড়ছে।
1: আচ্ছা, তাহলে আমরা একটু শুনি নাকি?
0: একদম।

0: বাংলার হারিয়ে যাওয়া খেলা নিয়ে বিশ্বজিতা দেবারতি রয়েছে 100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাসে। এবারে আসবো অন্য এক খেলা। অনেকেই খেলেছেন বা এই খেলা দেখেছেন, কাঠি ছোঁয়া খেলা।
1: ঠিকই তাই, কাঠি ছোঁয়া খেলার কথাতে যদি আমরা আসি, তাহলে যে ছবিটা চোখের সামনে ভেসে উঠছে, চক দিয়ে একটা ছোট গোল করতে হবে, আর গোলের মধ্যে অনেকগুলো দেশলাই কাঠি একসাথে নিয়ে ফেলে দেওয়া হবে। কোনো আলাদা কাঠিকে না নাড়িয়ে একটা একটা করে সেই কাঠিগুলোকে গোলের বাইরে আনতে হবে। অন্য কোনো কাঠি নড়ে গেলে বা অন্য কোনো কাঠির উপরে টাচ হয়ে গেলে তাহলে কিন্তু আউট হয়ে যেতে হবে। এই খেলাটাকে অনেকে কাঠি কাঠি খেলাও বলে বা কাঠি ছোঁয়া খেলা, যেটাই আমরা বলি না কেন, এইরকমভাবে মোটামুটি খেলতে হতো।
0: এই খেলা এখন প্রায় দেখা যায় না বললেই চলে, কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় যে যখন এমন দিন আসবে, আবার যদি আমরা পূর্বজন্মের কথা মনে করি বা আবার জাতিস্বর হয়ে জন্মগ্রহণ করি, তখন এই খেলাগুলো আমাদের সামনে ভেসে উঠবে।
1: আর
0: সবাই যখন আমরা চুপ করে থাকি তখন মনে হয় এগুলো রূপকথা নয় তো, তাই এবারে এই রূপকথা হোক আর জাতিস্বর হোক, তাদের গান শুনতে শুনতে আমরা যাব বাস্তবের সংবাদ বিরতিতে। ফিরে আসবো সংবাদ বিরতির পর 11:10।

0: Bengal, Sikkim, Uttar Pradesh and Vidarbha. And that is the end of the news bulletin.
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM Golde, বাংলার ক্যানভাস।
2: স্টুডিওর ঘড়ির কাঁটা দৌড়তে দৌড়তে চলে এসেছে একেবারে শেষ ঘন্টায়, কিন্তু যেটা শেষ হয়নি সেটা হলো বাংলার হারিয়ে যাওয়া খেলা নিয়ে আমাদের অভিজ্ঞতার কথা, বা আমাদের আবারও একটু স্মৃতির পাতায় চোখ রাখার যে কথাগুলো সেগুলো কিন্তু শেষ হয়নি। নানান হারিয়ে যাওয়া খেলা নিয়ে আমরা আজকের এই বিশেষ দিনে অর্থাৎ জাতীয় ক্রীড়া দিবসে বাংলার ক্যানভাসে কথা বলছি পুরনো দিনের বিভিন্ন খেলা নিয়ে। অবশ্যই যে সময় মোবাইল ছিল না, যে সময় ভিডিও গেম বলতে কিছুই ছিল না, মাঠে ময়দানে বা সাধারণভাবে একেবারেই আমাদের বাড়ির খোলা উঠোনে কিছু বন্ধুরা মিলে, পাড়াদুতো বন্ধু হতে পারে, ভাই বোন হতে পারে, সবাই মিলে যে খেলাগুলো খেলতাম সেই খেলা।
3: সেই সময়টা মনে হয় পৃথিবীটা আরও একটু সুন্দর ছিল, আর সেই সুন্দর পৃথিবীর গান শুনে চলে আসবো খেলায়।
2: বেশ,

0: সুন্দর পৃথিবীর কথা বলতে গেলে সুন্দর পৃথিবীর সেই সব খেলাধুলার কথা বলতে হবে। আমরা সেই সুন্দর পৃথিবীর খেলাধুলা নিয়েই আপনাদেরকে শোনাবো, যেগুলো আমাদের স্মৃতিতে থাকে, যেগুলো নিয়ে আমরা অনেকটা সময় ভাবি, সেই খেলাধুলার কথা।
1: একদমই তাই। আর যত একটু একটু করে রাত বাড়ছে, আমরা যেন কোথাও সেই ছোটবেলার দিনগুলোতে, সেই সোনালী দিনগুলোতে, সেই মুহূর্তগুলোতে বারবার ফিরে ফিরে যাচ্ছি। এই মুহূর্তে যে খেলাটার কথা না বললেই নয়, আমাদের শ্রোতা বন্ধুরাও হয়তো ভাবছেন যে বিশ্বজিৎ দেবারতি এতগুলো ছোটবেলার খেলার কথা বলছে, হারিয়ে যাওয়া খেলার কথা বলছে, কিন্তু লুকোচুরি খেলার কথা তো বলছে না। কিন্তু বন্ধুরা, লুকোচুরি খেলার কথা অবশ্যই আমরা বলবো। খেলাটাকে আমরাও একটু কিন্তু লুকিয়ে চুরিয়ে বাঁচিয়ে রাখছিলাম, কারণ এই খেলাটা একেবারে ছোটবেলার খেলা তো বটেই। এখনও যদি কোনো বন্ধুরা আপনাদের ছোটবেলার ঘটনা মনে করেন, দেখবেন এই খেলাটাকে ঘিরেই কিন্তু সবথেকে বেশি আনন্দ, সবথেকে বেশি মজা, হইহুল্লোড় সবটাই এটাকে নিয়েই হতো। যখন আমরা একদম ছোটবেলায় লুকোচুরি খেলা খেলতাম, যে চোর হতো, মানে যে সবাইকে খুঁজবে, তো সবাই তো লুকিয়ে পড়বে বিভিন্ন জায়গায়, গাছের আড়ালে, খাটের তলায়, এদিকে ওদিকে বিভিন্ন জায়গায়। এই খেলাটার একটা সুবিধা হলো, এটা একই রকমভাবে ইনডোর গেমও হতে পারে, আউটডোর গেমও হতে পারে। তার কারণ ঘরেও প্রচুর লুকোনোর জায়গা থাকতো, আর বাইরে বেরোলেও বিভিন্ন লুকোনোর জায়গা থাকতো। ওই বাড়ির আড়ালে, অমুক গাছের আড়ালে, এরকম বিভিন্ন জায়গায় কিন্তু আমরা নিজেদেরকে লুকিয়ে ফেলতাম। আর যে চোর হতো তাকে তো রীতিমতো গুনতে হতো, সে কত তাড়াতাড়ি ঝটপট করে গুনে নেবে, তাই না বলো?
0: হ্যাঁ, একেবারে গোনা চলতো এবং সবাই আবার লুকিয়ে পড়তো, এভাবেই খেলা চলতে থাকতো। এখনো খেলাটি কোনো কোনো ক্ষেত্রে প্রচলিত আছে এবং এই খেলার সময় একটা সীমানা বলে দেওয়া হতো, এবং সেই সীমানার বাইরে যদি সে গিয়ে লোকায় তাহলে সে খেলা থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তা লুকোচুরি খেলার কথা যখন হচ্ছে, তখন না, লুকোচুরি সিনেমার গান শোনাবো না, বরং

0: সবসময় যে আমি লুকোচুরি খেলবো এমন কিন্তু নয়। লুকোচুরি খেলার সঙ্গে সঙ্গে আরও অনেক খেলাগুলো চলে আসে আমাদের চোখের সামনে, এবং এ খেলা তো প্রায়ই হয়, আমরা ছোটবেলায় দেখেছি। শহর গ্রাম অবশ্যাল কোনো ভেদাভেদ নেই। কুমির ডাঙা বলে কুমির তো জলকে নেমেছি, ছুঁয়ে দেখতে হবে। প্রথমে লটারি করে যে চোর নির্ধারণ হবে সে হবে কুমির, আর কুমিরকে জিজ্ঞাসা করা হবে জল নেবে নাকি ডাঙা। কুমির কোনো একটা বেছে নিলে সেই হিসেবে বাকিরা চেষ্টা করে কুমিরের ধরা ছোঁয়ার বাইরে থাকার জন্যে। যদি কুমির ডাঙা নেয় সেক্ষেত্রে বাকিরা জলে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, আর যদি কুমির জল নেয় সেক্ষেত্রে ঘটবে ঠিক উল্টোটা, কুমির যাকে ছুঁয়ে দেবে সেই হবে পরবর্তী কুমির। আর চারিদিক থেকে যে মানে যে কুমির হবে চারিদিক থেকে সবাই ঘিরে ধরবে আর তাকে উত্তক্ত করবে, বিভিন্ন ছড়া বলবে, বলবে কুমির তো জলকে নেমেছি।
1: আহা, এমনই সুন্দর সব খেলার কথা আমরা বলছি, যেন এক ধাক্কায় মনটা সেই ছোটবেলায় ফিরে যাচ্ছে। তবে কুমির ডাঙা খেলার কথা যদি আমি বলি, খুব ছোট না, যখন একটু বড় হয়েছি তখন আবার পাড়ার একেবারে ছোটগুলোর সঙ্গেও আমাকে কিন্তু এই খেলা খেলতে হয়েছে। ওই যে একই রকমভাবে আমরা যদি ছোটদেরকে আমাদের মতন করেই ছোটবেলার স্বাদ দেওয়ার চেষ্টা করি, তাহলে তো এই খেলাগুলোর কথা এসেই যাবে, তাই না?
0: একেবারে। এরপরে ডাঙ্গুলি খেলা আর অন্য খেলার কথাও বলবো, তবে এই যে পুরনো দিনের কথা বললো না, যখন দেবারুতি সেই কথা বলছিল, ওর মুখের মধ্যে যে তৃপ্তি, যে সন্তুষ্টি, যে একটা আনন্দ, সেটা কিন্তু শব্দ দিয়ে হয়তো বলা যাবে না। আমি জানি না সুর দিয়ে বলা যাবে কিনা,
1: সুর দিয়েই বোধহয় বলা যেতে পারে, শিল্পী বোধহয় সেটাই করবেন, তাই তো?
2: গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নজওয়ান।

0: চুকিত কিত খেলতে খেলতে কোথায় চলে গেলাম আমরা এবার?
1: হ্যাঁ, চুকিত কিত খেলতে খেলতে ডাঙ্গুলি খেলাতে যাব বলেছিলাম, এবং এই ডাঙ্গুলি খেলা একটি এক থেকে দেড় হাত পরিমাণ লাঠি এবং একটি ছোট টুকরো লাঠি লাগবে। একটা গর্তে ছোট লাঠির টুকরোটা রেখে বড় লাঠি দিয়ে অনেক দূর ছুঁড়ে মারা হতো। এরপর দূর থেকে ঢিল মেরে বড় লাঠিটা লাগাতে হতো। বড় লাঠি গর্তের উপরে রাখা থাকে, বিভিন্ন ভঙ্গিতে ছোট লাঠির টুকরো ছুঁড়ে মারা হয়। এই ছিল ডাঙ্গুলি খেলা। এবং ডাঙ্গুলিতে নিশানা বা ডাঙ্গুলিতে টিপ বোঝা যেত যে তার টিপ আসলে কতটা।
0: ডাঙ্গুলি খেলা অবশ্য খেলিনি, তবে আরেকটা যেটা খেলেছি এক্কা দোক্কা খেলা, বা যেটাকে আমরা চার কোণ খেলা এরকম ধরনেরও বলতাম। এই একটু আগে চু কিতকিত গানটা শুনতে শুনতেই মনে পড়লো এই খেলাগুলোর কথা। কিতকিত খেলার সময় যেমন নটা ঘর থাকতো, সেরকম চার ঘরেরও একটা খেলা হতো। আর অবশ্যই এটা বলতে মানে চু বলতে বলতে বা কিতকিত বলতে বলতে এই খেলাগুলো কিন্তু খেলতে হতো। একটা একটা করে ঘরে পা দিয়ে লাফিয়ে লাফিয়ে যেতে হবে কোনো একটা ইটের টুকরো বা মাটির কোনো কিছুর একটা ভাঙা টুকরো, যেটা একটু ফ্ল্যাট হবে, এরকম একটা কিছুকে দিয়ে গুটি বানানো হতো। যদিও গুটি কথাটা বলা হতো না, উপকরণটিকে চারা বলা হতো। প্রথমে একজন প্রথম ঘরে এই চারা বা গুটিটা ফেলবে এবং সেটাকে এক পা উঁচু করে মুখে কিতকিত বলতে বলতে পরের ঘরে সেটাকে আঙুল দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যাবে। এবং এই সময় আবার মজা আছে, দাগের ওপরে যদি পা পড়ে গেল তাহলে কিন্তু সে আউট হয়ে যাবে, বা আমাদের তখনকার ভাষায় পচা পচা হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। আরও নানান খেলা আছে, চার গুটির খেলা আছে, জুতো চুরি করা সেটাও একটা খেলা, মার্বেল খেলা, গুটি খেলা, কত নানান ধরনের খেলার কথা নিয়ে আজকের এই বিশেষ দিনে বিশ্বজিৎ আর দেবারতি কিন্তু রয়েছে আপনাদের সঙ্গে 100.1 FM গোল্ড স্টুডিওতে বাংলার ক্যানভাসে। আর আজ বিশেষ দিন, তার কারণ আজ

0: জাতীয় ক্রীড়া দিবস, তাই এমন কিছু খেলার কথা বা এমন কিছু বলা যেতে পারে হারিয়ে যাওয়া খেলার কথা আমরা বারবার ফিরে ফিরে দেখছি, ঘুরে ঘুরে আসছি সেই সমস্ত খেলায়।
1: এরপরে আমরা লাটিম খেলা, ষোলগুটি, বাঘবাকড়ি খেলা এসব বলবো, তবে তার আগে গান শুনে নি, তারপর ফিরে আসবো হারিয়ে যাওয়া খেলায়।

খেলা ছোটা ছুটি বিয়াদবি সব ছুপচাপ বসে থাকো, তোমাদের বড় আনন্দ আজ, বড়দের তাই বেড়ে গেছে কাজ, জমে গেছে তোমাদেরই উৎসব, বসে আঁকো বসে আঁকো। মাঠে হাল ঘরে সুন্দর করে আমরা আনব তোমাদের ধরে, লাইন লাগাবে সৈন্যের মতো, গোলমাল হবে নাকো, রং পেন্সিল নিজেরাই এনো, যে কোনো দোকানে সস্তায় কেনো, তারপরে দেখো মজা হবে কত, বসে আঁকো বসে আঁকো। আঁকো ফুল নদী আর প্রজাপতি, আঁকো মেকে মাউস অগতির গতি, আঁকো ফুল নদী আর প্রজাপতি, আঁকো মেকে মাউস অগতির গতি, আঁকো খুঁড়ে ঘর যদিও তোমরা পাকা বাড়িতেই থাকো, একো না কখনো স্বদেশের মুখ, তোবড়ানো গাল ভেঙে যাওয়া বুক, মর মর তার পরাণ ভোমরা, বসে আঁকো বসে আঁকো।

তার মুখ কদাকার, সেও কি কোথাও বসে ছবি আঁকে, খারা রং আর খাতা দেয় তাকে, সেও কি কোথাও বসে ছবি আঁকে, খারা রং আর খাতা দেয় তাকে। এসব প্রশ্ন কখনো করো না, বোবা কালা হয়ে থাকো, আমিও ভণ্ড অনেকের মতো, গান দিয়ে ঢাকি জীবনের ক্ষত।

0: অন্য ছবি আমাদের মনের মধ্যে আঁকা রয়েছে, যে ছবি আমরা হাজার চেষ্টা করেও ভুলতে পারি না। এই লাটিম যে খেলার কথা বলছিলাম, বাংলাদেশের অন্যতম একটি গ্রামীণ খেলা। আগে সুতোর মিস্ত্রিরাই গ্রামের কিশোরদের লাটিম বানিয়ে দিত। তারা সাধারণত পেয়ারা এবং গাব গাছের ডাল দিয়েই লাটিম তৈরি করত। এতে লাটিম অনেক শক্ত হয় আর পাট থেকে লাটিমের জন্য লতি বা ফিতে বানানো হতো। বর্তমানে অবশ্য বাণিজ্যিক ভিত্তিতে তুলো জাতীয় নরম কাঠ দিয়ে লাটিম এবং গেঞ্জির কাপড় দিয়ে লাটিমের ফিতা বানানো হয়, আর তার খেলা ছিল বেশ অন্যরকম।
1: একদমই তাই, ওই লাটিম ঘুরবে এবং মেঝেতে দাগ পড়বে, সে এক অন্যরকম অনুভূতি, অন্যরকম মজা। কিন্তু আমাকে কোনোদিন ওটা খেলতে দেওয়া হতো না, আমার বাড়ির লোকজনেরা ভয় পেত যে আমি বোধহয় পায়ের উপরেই ছুটে ছুটে ফেলে দেব, আর ওই যেটা খুব শার্প একটা শেষ মাথাটা থাকে সেটাতে কেটে কুটেও যেতে পারে। আরও একটা খেলায় আসি, ষোলো গুটি ও বাঘ বকরি খেলা।

0: দুটো খেলার ঘর আঁকার নিয়মটা কিন্তু একই। দুপাশে ১৬টা করে গুটি সাজানো থাকবে, একটা গুটির সামনে, পেছনে, বামে, ডানে, নিকটতম বিন্দুতেই শুধুমাত্র চাল দেওয়া যাবে। অপরপক্ষে গুটি থাকলে চাল দেওয়া যাবে না, অপরপক্ষের ঘর ফাঁকা থাকতে হবে। তবে উল্টো দিকের গুটিগুলিও একটি সরলরেখায় দ্বিতীয় বিন্দুতে, অর্থাৎ নিজের গুটি প্রথম বিন্দুতে এবং তৃতীয় বিন্দু যদি ফাঁকা থাকে তাহলে আপনার গুটি সেটাকে টপকে বা ডিঙিয়ে পরের ঘরে কিন্তু চলে যেতে পারে। এই রকম ভাবে যে ১৬ গুটি বা বাঘ বকরি খেলা বা সকলের চেনা পরিচিত সেই বাঘবন্দি খেলা, সেখানে কিন্তু আবার একটা মাত্র গুটি থাকে যাকে বাঘ বলা হয়। এই বাঘকে আবার বলা যায় যে ছাগল খেতে পারে না। একে আটকানোর চেষ্টা করা হয় যাতে কোনো দিক থেকেই সেই গুটি না সরতে পারে। এই রকম ভাবে বাঘবন্দি খেলা খেলা হয়। এছাড়াও আরও একটা মজার খেলা, সেটা হচ্ছে রুমাল চুরি খেলা। তাই তো বিশ্বজিৎদা, এই খেলা বোধহয় আমরা অনেকেই খেলেছি, তাই না?
1: হ্যাঁ, রুমাল চুরি খেলা একেবারে অন্যরকম। রুমাল চুরি হচ্ছে চোরকে উল্টো দিক হয়ে বসে থাকতে হয় আর অন্যরা গোল হয়ে বসে থাকে। একসময় চোরের অজান্তেই একজনের কাছে গোপনে রুমাল রাখা হয়। রুমাল রাখা হলে সবার দিকে পাশ ফিরতে হয়, আর এবার চোরের কাজ হলো যার কাছে রুমাল রাখা আছে নির্ভুলভাবে তার নাম বলা। যদি ভুল হয় তাকে আবার চোর সাজাতে হয় আগের মতো করে, এবং বেশ মজাদার, অনেকে মিলে একসঙ্গে এই খেলা খেলা যায়।
0: নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, যতজনই হোক না কেন, আচ্ছা চলো সবাই মিলে রুমাল চুরি খেলা খেলি, এরকম একটা ব্যাপার। নানান খেলার গল্প, নানান স্মৃতির গল্প, ছেলেবেলার কথা, মন ভালো করা কথা, সব কিছু নিয়েই আজকের বাংলার ক্যানভাসেও বেশ কিছু গান কিন্তু আমরা শুনছি। সেরকমই এক গান রইল আপনাদের সবার জন্য।

0: পাখি হতে কে না চাই বলুন তো? পাখি হওয়ার স্বপ্ন সবার থাকে, এবং সেই কারণেই তো আমরা আজ সেই খেলাগুলোর কথা বলছি যখন আমাদের মন পাখির মতো উড়ে বেড়াতো, আমাদের ভাবনার আকাশে আমরা উঠতাম। একেবারে শেষ প্রান্তে এসে একটা খেলার কথাই বলবো।
1: একদমই তাই, পাঁচ গুটি বা কড়ি খেলা। যদিও প্রথম দিকে এ খেলা কড়ি দিয়ে হতো ঠিকই, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা যেটাকে খোয়া বলি বা একটু বড় ধরনের যে স্টোন চিপ, সেগুলো দিয়ে খেলা হতো। পাঁচটা কড়ি বা পাঁচটা পাথর দিয়ে হাতের নানান কসরতের মাধ্যমে এই খেলা হয়। কখনো কখনো হাতে একটা গুটি রেখে আরেক হাত দিয়ে একটা উঁচু করে ছুঁড়ে দিয়ে পরের কড়িগুলোকে ধরা হতো। এইরকমভাবেই খেলাটা খেলতে হতো, কিন্তু নিচে যদি গুটি পড়ে যায় তাহলে তিনি আউট হয়ে গেলেন, অর্থাৎ প্রতিপক্ষ আবার সে খেলার সুযোগ পাচ্ছে। নানান খেলা নিয়ে কথা বলতে বলতে, নানান খেলার গল্প নিজেরাও বলতে বলতে, নিজেদের ছোটবেলাটাকে ফিরে দেখতে দেখতে আজকের মতন সময়টা প্রায় শেষ, তাই তো?
0: একেবারে। আর অনেক খেলার ইচ্ছে থাকলেও, খেলার গল্প বলার ইচ্ছা থাকলেও আপনাদের কাছে সময় বলে দিচ্ছে আর নয়, তাই আজকের মতো আমরা ছুটি নেব বাংলার ক্যানভাস থেকে, বিশ্বজিৎ আর দেবারতী।
1: সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেলাগুলোকে মনে রাখবেন। শুভরাত্রি।

গানটি শুনলেন শুভমিতার কণ্ঠে। আধুনিক গানের অনুষ্ঠানে এবারে গানটি শিল্পী কুমার শানু, গানটির গীতিকার ও সুরকার রাজু সাহা। শিল্পী কুমার শানু,

গানটি শুনলেন কুমার শানুর কণ্ঠে। আধুনিক গানের অনুষ্ঠানে পরের গানটি শিল্পী সুপ্রতীক দাস, গানটির গীতিকার ও সুরকার সুশান্ত মুখোপাধ্যায়।

গানটি শুনলেন কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে। আধুনিক গানের অনুষ্ঠানে পরের গানটি শুনুন শিল্পী রূপঙ্করের কণ্ঠে। গানটির গীতিকার কৌশিক সেনগুপ্ত,

গানটি শুনলেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। আধুনিক গানের অনুষ্ঠানে এবারে গানটি শুনবেন ইন্দ্রাণী সেনের কণ্ঠে। গানটির গীতিকার ডক্টর উজ্জ্বল মুখোপাধ্যায়, সুর দিয়েছেন ডক্টর শান্তনু মল্লিক, শিল্পী ইন্দ্রাণী সেন।

আধুনিক গানের অনুষ্ঠানে। পরের গানটি শুনবেন কৌশিক গোস্বামীর কণ্ঠে। গানটির গীতিকার শঙ্কর পাল চৌধুরী, সুর দিয়েছেন শিল্পী নিজেই, শিল্পী কৌশিক গোস্বামী।

0: জগন্ময় মিত্র।
1: বলেছিলে তাই চিঠি লিখে যাই, কথা আর সুরে সুরে, মন বলে তুমি রয়েছো যে কাছে।

যত লিখে যাই তবু না ফুরায়, চিঠি তো হয় না শেষ, স্মৃতির বিনায় আজও বাজে হায় প্রথম।

প্রণব রায়ের কথায় সুবল দাশগুপ্তের সুরে গানটি শুনলেন জগন্ময় মিত্রের কণ্ঠে। আধুনিক গানের অনুষ্ঠানে শেষ গানটি শুনুন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

গানটি শুনলেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আধুনিক গানের অনুষ্ঠানটি এখন এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 2:01 হয়ে 40 সেকেন্ড। এখন থেকে রাত 3 পর্যন্ত আপনাদের জন্য থাকছে

বাংলা ছবির গানের অনুষ্ঠান। বাংলা ছবির গানের অনুষ্ঠানে আজকে প্রথম গানটি শুনবেন মনোময় ভট্টাচার্যের কণ্ঠে। ছবির নাম ডাকবাক্স।

বাংলা ছবির গানের অনুষ্ঠানে। পরের গানটি শুনুন মানসী ছবি থেকে, শিল্পী কিশোর কুমার।

এবারের গানটি শুনবেন অগ্নিতৃষ্ণা ছবি থেকে, শিল্পী বাপ্পি লাহিড়ী।

বাংলা ছবির গানের অনুষ্ঠানে। এবারে গানটি শুনুন মঙ্গলদ্বীপ ছবি থেকে, শিল্পী পঙ্কজ উদাস।

গানটা শুনলেন মঙ্গলদ্বীপ ছবি থেকে, পঙ্কজ উদাসের কণ্ঠে। বাংলা ছবির গানের অনুষ্ঠানে শেষ গানটি শুনুন অমর সঙ্গী ছবি থেকে, শিল্পী আশা ভোসলে।

গানটি শুনলেন অমর সঙ্গী ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে। বাংলা ছবির গানের অনুষ্ঠান এখন এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবায়। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশ বাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। আমাদের স্টুডিওর ঘড়িতে সময় এখন রাত 3:06। সময়টা বলছে এখন সময় নানা রঙের গান এই অনুষ্ঠানটির। এখন থেকে ভোর 4 পর্যন্ত নানা রঙের গান এই অনুষ্ঠানে আপনারা বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান শুনবেন। প্রথমে পরপর 2 নজরুল গীতি। প্রথম গানটি শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী।

নানা রঙের গান এই অনুষ্ঠানে পরপর দুখানি নজরুলগীতি শুনলেন। এবারে পরপর দুটি রাগ প্রধান গান। প্রথম গানটি বেগম আক্তারের কণ্ঠে।

নানা রঙের গান এই অনুষ্ঠানে। নজরুলগীতি ও রাগ প্রধান গানের পর এবারে শুনবেন লোকগীতি। প্রথমে শিল্পী দেবপ্রিয়া।

নানা রঙের গান এই অনুষ্ঠানে। সবশেষে দুটো ভক্তিগীতি শুনবেন। প্রথম গানটি ইন্দ্রলীন সেনের কণ্ঠে, শিল্পী ইন্দ্রনীল সেন।

ভক্তিগীতি শুনলেন ইন্দ্রনীল সেনের কণ্ঠে। নানা রঙের গান এই অনুষ্ঠানটি এখন এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবায়।

এই গানের সঙ্গে শেষ হলো আজকের মতো আপকে লিয়ে। ঘড়িতে টিকটিক করে সময় বলে দিচ্ছে, সময় হয়ে গিয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর। প্রভাতীর অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী, রাগ ললিত পঞ্চম।

প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী, রাগ ললিত পঞ্চম। শিল্পীর সঙ্গে তবলা সঙ্গতে ছিলেন ইন্দ্রনীল ভাদুড়ী এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। শুনছেন প্রভাতী। এবার শুনবেন শরৎবাদন, শিল্পী রাজরূপা চৌধুরী, রাগ নটভৈরব।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন শরৎ, শিল্পী রাজরূপা চৌধুরী, রাগ নটভৈরব। শিল্পীর সঙ্গে তবলা সঙ্গতে ছিলেন রূপক মিত্র। শুরু হচ্ছে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী, আপনার প্রিয় চ্যানেলে।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
0: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 30 আগস্ট রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। আজ আগস্টের শেষ দিন, আর দেখতে দেখতে আগস্ট মাসটাও প্রায় চলে গেল। শেষ দিন বলবো না, আরো একদিন বাকি আছে। কিন্তু দেখুন, এই যে কথা দিয়েছিলাম, আগস্ট মাস জুড়ে আমরা নানান বিপ্লবীদের কথা বলবো, কারণ আগস্ট মানেই স্বাধীনতার মাস। তো বিভিন্ন কারণে প্রত্যেকটা শুক্র, শনি, রবি আমরা তাঁদের কথা, তাদের জীবনের কথা, তাদের আদর্শের কথা, তাদের জীবনের মূল্যবোধের কথা হয়তো বলা হয়নি। আর এমনও নয় যে আগস্ট ছাড়া অন্য কোনো সময়ে আমরা তাঁদেরকে স্মরণ করব না। আসলে তারা তো প্রাতঃস্মরণীয়, প্রতিদিন তাদের স্মরণ করার কথা, কারণ তাঁদের জীবনের বিনিময়ে এসেছে, আমরা পেয়েছি স্বাধীনতা। আর সেই স্বাধীন জীবন তাঁদের এক অপার্থিব দান। আজ আমরা স্বাধীন কারণ সেই মানুষগুলির আত্মবলিদান, তার প্রত্যেকে অনন্য। আর সেই সূত্র ধরেই আজ

আগস্টের শেষ চিরন্তনীতে আজ শুনব এমনই আরেকজন মানুষের কথা, যিনি অনেক কষ্ট, অপমান, অসম্মান সয়েছেন শুধু দেশকে স্বাধীন করার জন্য। চলুন শুরু করি আজ এমনই একজন মানুষের কথা, একজন বিপ্লবীর কথা।

বাংলার প্রথম মহিলা রাজবন্দী ননীবালা দেবী। আজ বলবো তাঁর কথা। জন্মেছিলেন 1888 হাওড়ার বালিতে। বাবা সূর্যকান্ত বন্দ্যোপাধ্যায় আর মা গিরিবালা দেবী। সেই সময়কার সামাজিক রীতি আজকে আমাদের কাছে অসম্ভব মনে হয়, কিন্তু তাই ছিল। 1888 জন্মে 1899-এ মাত্রই 11 বছর বয়সে বিয়ে হয়ে গেল ননীবালার। কিন্তু বিয়ের 5 বছরের মাথায় 1904 সালে তার স্বামী চলে গেলেন, মানে মারা গেলেন। তার বয়স তখন মাত্র 16। ফিরে এলেন ননীবালা বৈধব্য নিয়ে বাবার কাছে, কিন্তু শেষ হয়ে গেল তার জীবন। বোধহয় তখন থেকে শুরু হলো, জন্ম হলো আরেক ননীবালার, বিপ্লবী ননীবালা, দেশপ্রেমিক ননীবালা দেবী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: সুবিনা রায়ের কণ্ঠে শুনছিলাম আমার মুক্তি আলোয় আলোয়। এই আলো কার কাছে কিভাবে আসে, কার মুক্তি কিভাবে তার মননে চিন্তনে সাড়া দেয়, সে কেবলমাত্র সেই জানে।

হ্যাঁ, এই ডাক এসেছিল চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। তাই তো, আজ মাতৃভূমির সেই আহ্বানে সাড়া দিয়েই ঝাঁপ দিয়েছিলেন সেই সময়কার অসংখ্য তরুণ তরুণী, যারা নিজের জীবনকে তুচ্ছ করে, সমস্ত কষ্টকে তুচ্ছ করে দেশকে মুক্তির সেই যে ডাক উঠেছিল সেই ডাকে সাড়া দিয়েছিলেন। ননিবালা, বৈধব্য নিয়ে মাত্র 16 বছর বয়সে বাবার কাছে ফিরে তো এলেন, তারপর কিভাবে তিনি এইরকম একটা কাজে, দেশের কাজে চলে এলেন বলবো সে কথাই। বলবো ননিবালার জীবনের গল্পের সঙ্গে সঙ্গে এই কথা, কিভাবে তিনি হয়ে উঠলেন বিপ্লবী ননিবালা। আমরা তো সেই নিষ্ঠুর চার্লস ট্রেগার্টের কথা জানি, তাই না, যিনি কলকাতা পুলিশে যোগদান করেছিলেন সেই 1901 সালে, তারপরে গোয়েন্দা বিভাগের প্রধান হয়েছিলেন। কিন্তু তার নিষ্ঠুরতা যেন একটা ইতিহাস হয়েছিল, বিপ্লবীদের ওপর তার নানান রকমের অত্যাচার ছিল, তাদের কয়েকদিন উপবাস করিয়ে রেখে, পেছনে হাতকড়া অবস্থায় দাঁড় করিয়ে রেখে রুলের প্রহার এবং আরও নানান রকমের অত্যাচার। এই ছিল টেগার্টের অত্যাচারের রীতি। আর এইরকম একটা বিপজ্জনক সময়ে ননিবালার সম্পর্কে ভাইয়ের ছেলে বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির কাছেই বিপ্লবের দীক্ষা পেলেন বাল্যবিধবা ননিবালা দেবী। দেশকে ভালোবেসে বিপ্লবীদের হয়ে তিনি নানান ঝুঁকিপূর্ণ কাজের দায়িত্ব নিতে শুরু করলেন এবং নিপুণ দক্ষতায় সে কাজ সম্পন্ন করতেও পারলেন। অনেক কাছের মানুষও টের পেত না যে ননিবালা বিপ্লবী দলের সক্রিয় সদস্য। তিনি বিপ্লবীদের মধ্যে যোগাযোগ রক্ষা করতেন, এক জায়গার নেতাদের নির্দেশ ও নানান দরকারি খবর অন্য জায়গার বিপ্লবীদের কাছেই পৌঁছে দিতেন, সংগৃহীত অস্ত্রশস্ত্র গোপনে বিপ্লবীদের কাছে পৌঁছে দিতেন। এই সমস্ত কাজ নির্ভয়ের সঙ্গে এবং চূড়ান্ত গোপনীয়তার সঙ্গে খুব সুন্দরভাবে পালন করতেন ননিবালা দেবী। কত রকম ঘটনা ঘটে। 1915 সালের সেপ্টেম্বর ভারত জার্মান যোগাযোগ, তারপরের বিভিন্ন ঘটনার খবর পেয়ে সেই সম্পর্কে পুলিশ কলকাতা শ্রমজীবী সমবায় নামে একটা প্রতিষ্ঠানে তল্লাশি করতে শুরু করল। তল্লাশির সময় অমর চ্যাটার্জি পলাতক হলেন এবং তার সঙ্গী রামচন্দ্র মজুমদার। তিনি গ্রেপ্তার হয়ে 3 নম্বর রেগুলেশনে স্ট্রেট প্রিজনার হলেন। এই পলাতক অমর চ্যাটার্জি আর কয়েকজন সহকর্মীকে প্রায় 2 মাস আশ্রয় দিয়ে রাখলেন ননিবালা দেবী রিশরাতে। এদিকে গ্রেপ্তারের সময় রামচন্দ্র মজুমদার একটা মাউজার পিস্তল কোথায় রেখে গিয়েছেন সে কথা জানি।

যেতে পারেননি। বিপ্লবীদের দরকার ছিল সেটির, কিন্তু কিভাবে সেটির সন্ধান জানা যাবে? জানবো আমরা সে কথাই, সেই গল্প, সেই ঘটনা। চারপাশে সুখের শেষ নেই, কিন্তু বিপ্লবীদের সুখের অবকাশ নেই।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কৃষ্ণা চট্টোপাধ্যায়ের গলায় এই গানটি শুনতে শুনতে মনে হচ্ছিল সত্যি তো সুখ তখনও অনেক ছিল, আজও আমরা সুখের সন্ধানে সারা জীবন ঘুরে বেড়াই। কিন্তু ওই যে মানুষগুলি যারা পরাধীন দেশকে মুক্ত করব, স্বাধীন করব, এই একটা মাত্র লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছিলেন, তারাও কি নিছকেই সুখের কথা ভাবতে পারতেন না? না, তারা ভাবেননি, কারণ তারা জানতেন যে ও সুখ বিফল সুখ। গানের আগে বলছিলাম দুঃসাহসী ননীবালা দেবী। কেন দুঃসাহসী? একটু আগে বললাম ঋষরাতে তিনি তার ভ্রাতুষ্পুত্র এবং তার কয়েকজন সহকর্মীকে প্রায় দুমাস আশ্রয় দিয়ে রাখলেন, কিন্তু গ্রেপ্তার হওয়ার সময় রামচন্দ্র মজুমদার তিনি একটা পিস্তল কোথায় রেখে গিয়েছেন সে কথা জানিয়ে যেতে পারেননি। কিন্তু বিপ্লবীদের যে দরকার সেই মাউজার পিস্তলটির, কিভাবে সন্ধান পাওয়া যায়? অতএব জেলে ঢুকে রামচন্দ্রের সঙ্গে দেখা করে পিস্তলের খোঁজ আনতে চললেন দুঃসাহসী ননীবালা দেবী। বিধবা ননীবালা দেবী রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে তার সঙ্গে প্রেসিডেন্সি জেলে দেখা করতে এলেন। সেদিনের সমাজে যা কেউ কল্পনাও করতে পারত না তাই করলেন তিনি। আর 1915-16 সাল, সেই যে যুগটা আমরা হয়তো আজকের দিনে দাঁড়িয়ে কল্পনাই করতে পারবো না যে তখন বাঙালি বিধবাদের পক্ষে এরকম পরের স্ত্রী সেজে জেলে গিয়ে পুলিশের কড়া দৃষ্টিকে ফাঁকি দিয়ে কাজ হাসিল করার কথা ভাবা যায় না। পুলিশ তো নই, কোনো সাধারণ মেয়েও নয়। আর আজকের সমাজ ও সেদিনের সমাজের মধ্যে যে বিরাট ব্যবধান তা তো বলাই বাহুল্য। বিধবা ননীবালা সধবার সাজে সিঁদুর পরে এক গলা ঘোমটা দিয়ে রামচন্দ্রের স্ত্রী সেজে স্বামীর সঙ্গে দেখা করতে গেলেন জেলে। পুলিশের চোখে ধুলো দিয়ে পিস্তলের সন্ধান জেনে বেরিয়ে এলেন প্রেসিডেন্সি জেল থেকে, এতটাই তিনি সাহসী ছিলেন। আর পুলিশ ক্রমে জানতে পারল যে ননীবালা দেবী রামচন্দ্র মজুমদারের স্ত্রী নন, কিন্তু এটা জানতে পারেননি যে ঋষরাতে তিনিই ছিলেন তাদের আশ্রয়দাত্রী। পুলিশের নজর এড়াতে 1915 সালের সেপ্টেম্বর মাসে চন্দননগরে আবার বাড়ি ভাড়া নেওয়া হলো। তবে ঋষরার মতো এখানেও মেয়েরা না থাকলে বাড়ি ভাড়া পাওয়া যেত না। তখন আবার এলেন ননীবালা দেবী গৃহকর্ত্রীর বেশে। এখানে এই সময়ে আশ্রয়দানের উদ্দেশ্যে তার বড় পিসিকেও এনেছিলেন বিপ্লবী ভোলানাথ চ্যাটার্জি। তো এই বড় পিসি আর ননীবালা দেবী দুটো আলাদা বাড়িতে আশ্রয় দিয়ে রেখেছিলেন পলাতক বিপ্লবীদের। পলাতক হয়ে আছেন সেখানে বিপ্লবী নেতা যাদুগোপাল মুখার্জি, অমর চ্যাটার্জি, অতুল ঘোষ, ভোলানাথ চ্যাটার্জি, নলিনীকান্ত কর, বিনয়ভূষণ দত্ত, বিজয় চক্রবর্তী প্রমুখেরা। এরা সকলেই মাথায় অনেক হাজার টাকার হুলিয়া নিয়ে এখানে এসে আশ্রয় নিয়েছিলেন। এই নিশাচরেরা সারাদিন দরজা বন্ধ করে ঘরে কাটিয়ে দিতেন, শুধু রাতে সুবিধা মতো বেরিয়ে পড়তেন। আর নিষ্ঠুর শিকারীর মতো পুলিশ এসে পড়লেই এই পলাতক বিপ্লবীরা নিমেষে অদৃশ্য হয়ে যেতেন, পুলিশ হয়রান হয়ে ফিরত। এইভাবে চন্দননগরের বিভিন্ন স্থানে কয়েকটা বাড়িতে তল্লাশি আর বিপ্লবীদের নিমেষে পলায়নের পর ননীবালা দেবীকে আর চন্দননগরে রাখা নিরাপদ হল না, কারণ পুলিশ তখন তৎপর হয়ে উঠেছিল ননীবালা দেবীকে গ্রেপ্তার করার জন্য। তার বাবা সূর্যকান্ত ব্যানার্জিকে পুলিশ এলিসিয়াম রোতে নিয়ে গিয়ে 10টা থেকে 5টা অবধি বসিয়ে রেখে জেরা করত ননীবালা দেবী কোথায় আছেন তা জানতে, কিন্তু বাবা তো জানেন না। ননীবালা দেবী পলাতক হলেন। তার এক বাল্যবন্ধু দাদা প্রবোধ মিত্র কাজের জন্য যাচ্ছিলেন পেশোয়ার। তো সেই বাল্যবন্ধু তার দাদাকে অনেক অনুনয় করে রাজি করালেন ননীবালাকে সঙ্গে করে নিয়ে যেতে। ননীবালা দেবী পলাতক অবস্থায় তার সঙ্গে পেশোয়ারে গেলেন প্রায় 16-17 দিন পরে। পুলিশ সন্ধান পেয়ে যখন ননীবালা দেবীকে গ্রেপ্তার করতে পেশোয়ারে গিয়েছে বেচারি, তখন ননীবালা দেবীর কলেরা চলছে 3 দিন ধরে। প্রথম দিন বাড়ি ঘিরে রেখে তার পরদিনই নিয়ে গেল তাকে পুলিশ হাজতে স্ট্রেচারে করে। কয়েকদিন পেশোয়ারে হাজতে থাকার পর একটু সুস্থ হলেই তাকে নিয়ে আসা হলো কাশীর জেলে। না, প্রায় তিনি তখন সেরে উঠছেন, কিন্তু কাশীতে আনার কয়েকদিন পরেই প্রতিদিন তাকে জেল গেটের অফিসে এনে কাশীর ডেপুটি পুলিশ সুপারিনটেন্ডেন্ট জিতেন ব্যানার্জি জেরা করতেন তাকে। ননীবালা দেবী সব অস্বীকার করতেন, বলতেন কাউকেই চেনেন না, কিচ্ছু জানেন না। আর সেই পুলিশ সুপারিনটেন্ডের খুব খারাপ কথাবার্তা, খুব বাজে ভাষা, ননীবালা সেসব শুনেও সেই সমস্ত অপমানের পরেও নীরব থাকতেন। কাশী জেলে সেখানে প্রাচীরের বাইরে মাটির নিচে একটা খুবই ছোট পানিশমেন্ট সেল, তাতে দরজা ছিল একটাই, আলো বাতাস প্রবেশ করবার জন্য কোনো জানলা বা সামান্য ছিদ্রটুকুও ছিল না। সেখানে 3 দিন প্রায় আধ ঘন্টা ধরে ননীবালা দেবীকে ওই আলো বাতাসহীন অন্ধকার সেলে তালাবন্ধ করে আটকে রাখা হতো। কবরের মতো সেলে আধ ঘন্টা পরে দেখা যেত ননীবালা দেবীর অর্ধমৃত অবস্থা, তবুও মুখ দিয়ে কোনো স্বীকারোক্তি বের করা যায়নি। তৃতীয় দিন বন্ধ রাখলো সেখানে তাকে আধ ঘন্টারও বেশি, প্রায় 45 মিনিট, স্নায়ুর শক্তিকে চূর্ণ করে দেবার জন্য চূড়ান্ত প্রচেষ্টা। সেদিন তালা খুলে দেখা গেল ননীবালা দেবী পড়ে আছেন মাটিতে, জ্ঞান শূন্য।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: ছিলাম নিশীথ সাধুকার কণ্ঠে দিয়েল রায়ের এই গানটি, আজি গাও মহাগীত। যাই হোক, ননীবালা দেবীর কথায় আসি, কেননা ঘড়ির সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। তো পুলিশ হাল ছেড়ে দিয়ে ননীবালা দেবীকে কাশীর জেল থেকে নিয়ে এলো কলকাতার প্রেসিডেন্সি জেলে। সেখানে 1818 সালে 3 নম্বর রেগুলেশনে ধারা প্রয়োগ হলো তার বিরুদ্ধে। প্রথম মহিলা রাজবন্দী হিসেবে প্রেসিডেন্সি জেলে এলেন ননীবালা দেবী। এখানে এসেই তিনি খাওয়া বন্ধ করে দিলেন, মানে অনশন শুরু করলেন। জেল কর্তৃপক্ষ এমনকি জেলা ম্যাজিস্ট্রেটও তাকে অনুরোধ করে খাওয়াতে পারলেন না। ননীবালা দেবী বললেন বাইরে গেলে খাবেন। প্রতিদিন সকাল 9টায় নিয়ে যেত তাকে গোয়েন্দা অফিসে এলএসএমরোতে। সেখানে আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি, উনি তাকে জেরা করতেন। গোল্ডি বলতেন আপনাকে এখানেই থাকতে হবে, তাই বলুন কি করলে খাবেন। তখন উনি বলতেন যা চাইব তাই করবেন। করব, আমাকে বাগবাজারে রামকৃষ্ণ পরমহংস দেবের স্ত্রী সারদা মায়ের কাছে রেখে দিন, তাহলেই আমি খাব। তখন গোল্ডি বললেন আপনি দরখাস্ত লিখে দিন। ননীবালা দেবী তক্ষুনি দরখাস্ত লিখে দিলেন, আর গোল্ডি সেটা নিয়ে ছিঁড়ে দলা পাকিয়ে ছেঁড়া কাগজের টুকরিতে সেই মুহূর্তে ফেলে দিলেন। আহত ক্ষিপ্ত বাঘের মতো লাফিয়ে উঠে ননীবালা দেবী এক চড় বসিয়ে দিলেন গোল্ডির মুখে। ছেড়ে ফেলবো তোমার দরখাস্ত লিখতে বলেছিলে কেন? আমার দেশের মানুষের কোনো মান সম্মান থাকতে নেই। কিন্তু দ্বিতীয় চড় মারবার আগেই অন্য সিআইডিরা তাকে ধরে ফেললেন। জেলের মধ্যেই একদিন শিউরির দুকুড়িবালা দেবীর সঙ্গে তার পরিচয় হল। সকলের কাছে তিনি মাসিমা নামে পরিচিত ছিলেন। দুকুড়িবালা দেবী ছিলেন ভারতে অস্ত্র আইনে সাজাপ্রাপ্ত প্রথম মহিলা বন্দী। জানতে পারলেন ননীবালা দেবী যে শিউরিতে দুকুড়িবালা দেবীর বাড়িতে 7টা মাউজার পিস্তল পাওয়ার অপরাধে তাকে দেওয়া হয়েছে 2 বছরের সশ্রম কারাদণ্ড। রাখা হয়েছে তৃতীয় শ্রেণীর কয়েদি, মানে চোর ডাকাতদের সাথে একই সেলে। রাজবন্দী হলে আলাদা সেলে আলাদাভাবে রাখা হয়। অসম্ভব তাকে খাটানো হচ্ছে, প্রতিদিন আধ মন করে ডাল ভাঙতে দিচ্ছে তাকে। সেই মুহূর্তে স্থির করে ফেললেন ননীবালা দেবী কি করণীয়। উপবাসের 19 থেকে 20 দিন চলছে। তখন আবার এলেন ম্যাজিস্ট্রেট অনুরোধ করতে, আপনাকে তো এখানেই থাকতে হবে, কি করলে খাবেন বলুন। আমার ইচ্ছে মতো হবে? হ্যাঁ হবে। তাহলে আমার রান্না করবার জন্য একজন ব্রাহ্মণ কন্যা চাই, 2 জন পরিচারিকা চাই। ব্রাহ্মণ কন্যা কেউ আছেন এখানে? আছেন, দুকুড়িবালা দেবী। বেশ, তাই হবে। এরপর এলো সমস্ত নতুন বাসন কোসন হাঁড়ি কুড়িয়ে 21 দিন পরে ভাত খেলেন সেই অসামান্য দৃঢ়চেতা বন্দিনী। আর সেই সাথে দুকুড়িবালা দেবীকেও বাঁচালেন ওই কঠোর পরিশ্রম থেকে। 2 বছর এইভাবে বন্দি জীবন কাটিয়ে দিলেন তিনি। 1919 সালের একদিন ননীবালা দেবীর মুক্তির আদেশ এলো। মুক্তি, মায়ের জন্য তিনি জীবন দান করেছেন, প্রাণপণ চেষ্টা করেছেন আর প্রাণ প্রতিজ্ঞা করেছেন। জেল থেকে সেই ননীবালা দেবীর মুক্তির আদেশ এলো।